0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ রবিবার, 7ই আষাঢ় 1948 শকাব্দ, 28শে জুন 2026 খ্রিস্টাব্দ, 13ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:56 হয়ে 16 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 18 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 8 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান

0: বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: অভাবীকে যখন তুমি কিছু দান করো, তখন ভণ্ডেরা লোকদের বাহবা পাবার জন্য প্রার্থনা গৃহে যেমন করে বা পথের মাঝে দাঁড়িয়ে করে, তুড়ি বাজিয়ে তুমি তেমন করে দান করো না। আমি তোমার কাছে সত্যি কথা বলছি, তারা তাদের পুরস্কার পুরোপুরি পেয়ে গেল। অভাবীকে যখন তুমি কিছু দান করো, তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না। তোমরা প্রত্যেককে সমান চোখে দেখো। মনে করো একজন লোক সুন্দর পোশাক পরে হাতে সোনার আংটি দিয়ে তোমাদের সভায় এলো, আবার একজন গরিব লোক এলো ময়লা কাপড় চোপড় পরে। তোমরা যদি সেই সুন্দর পোশাক পরা লোকটিকে সম্মান দেখিয়ে বলো, আপনি এই ভালো জায়গাটায় বসুন, আর সেই গরিব লোকটিকে বলো তুমি ওখানে গিয়ে দাঁড়াও বা আমার পায়ের কাছে বসো, তাহলে তোমরা নিজেদের মধ্যে কি ছোট বড় ভাবের সৃষ্টি করছো না ও অন্যায় বিচার করছো না? শোনো, এই জগতের চোখে যারা গরিব, বিশ্বাসে ধনী হবার জন্য ঈশ্বর কি তাদের মনোনীত করেননি? যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের তিনি যে রাজ্য দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই রাজ্যের অধিকারী হবার জন্য এই গরিবদের কি তিনি মনোনীত করেননি? অথচ সেই গরিবদেরই তোমরা অপমান করছো। কিন্তু ধনী লোকেরাই কি তোমায় কষ্ট দেয় না ও আদালতে টেনে নিয়ে যায় না? শাস্ত্রের অনুশাসন হলো তোমার প্রতিবেশীকে আপনার মতো ভালোবাসবে। তোমরা যদি সত্যি সেই বিধান মেনে চলতে, তবে ভালো করতে। কিন্তু তোমরা সবাইকে সমান চোখে না দেখে তোমরা পাপ করছো। যে লোক সমস্ত বিধি ব্যবস্থা পালন করেও মাত্র একটা বিষয় আজ্ঞা লঙ্ঘন করে, সে পাপ করে। সে সমস্ত বিধি ব্যবস্থা লঙ্ঘন করেছে বলে তাকে ধরা হয়। যিনি বলেছেন ব্যভিচার করো না, তিনি আবার বলেছেন নরহত্যা করো না। তাহলে ব্যভিচার না করে তোমরা যদি নরহত্যা করো, তবে কি তোমরা আজ্ঞা লঙ্ঘনকারী হলে না? যে ব্যবস্থা মানুষকে মুক্ত করে, সেই ব্যবস্থার দ্বারা তাদের বিচার করা হবে। এই কথা স্মরণে রেখো, যে দয়া করেনি বিচারের সময়ে সেও দয়া পাবে না। দয়া বিচার জয়ী হয়েছে। তোমরা তো আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার কথা জানো, যে তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরিব হলেন, যেন তার গরিব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পারো। আমি চাই না যে অন্যেরা সুখে থাকে আর তোমরা অভাবে থাকো, বরং আমি চাই যেন তোমাদের কারো অভাব না থাকে। এখন তোমাদের যা বেশি আছে তার দ্বারা ওদের অভাব মিটবে, আবার যখন তাদের বেশি হবে তখন তারা তোমাদের অভাব মেটাবে। এইভাবে সকলের অবস্থা সমান হবে, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, যে বেশি জোগাড় করেছিল তারও অতিরিক্ত হয়নি, আর যে অল্প জোগাড় করেছিল তারও অভাব হয়নি। সে খোলা হাতে দিল আর গরিবদের দান করল, তার সেই সৎকাজ চিরকাল থাকবে। তোমরা সব দিক থেকেই ধনী হবে, যাতে তোমরা খোলা হাতে দান করতে পারো, আর তাতেই তোমাদের মধ্য দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া হবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গানটির শিল্পী লীনা মজুমদার।

প্রথমে লীনা মজুমদার, পরে হৈমন্তী শুক্লা এবং নিশীথ সাজুর কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা চৌবাচ্চায় মাছ চাষ, এ বিষয়ে বলবেন সুমন কুমার সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, পেশাগত রোগ বিষয়ে বলবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিক উপস্থাপনা সুচেস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক। 8টায় বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী আবির হোসেন। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনা হৈমন্তী দেব। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব। এরপরে শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান। 2টায় অনুরোধের আসর। 2:30 নাটক সত্য ফিরে এসো, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা রোহিত গোস্বামী। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনা অর্পণ চিহ্ন ও সৃজনী পাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 যাত্রা সোনার গৌড়, রচনা দুর্গাশঙ্কর পাল, পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী। 7:30 সমীক্ষা। রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর, এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর। 8:55 এই মাসের গান। 9টায় শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 নজরুলগীতি শিল্পী বিপাশা নন্দী নাগ। 9:45 আধুনিক গান শিল্পী মৌসুমী দাস। 10টা রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11টায় বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী। 11:10 বাংলা ছায়াছবি ও আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা ঋত্বিক শিকদার। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা দেবযানী রায়চৌধুরী। 9টায় নজরুলগীতি শিল্পী তন্দ্রা বাগচি। 9:20 আধুনিক গান শিল্পী ময়ূরিকা সেনগুপ্ত। 9:40 রাজধারা উপস্থাপনা দেবযানী রায়চৌধুরী। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব। এরপর শুনবেন অনুষ্ঠানটির বাংলায় রূপান্তর। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা বিনীতা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রীতিশ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, 5:20 উর্বেশী উপস্থাপনা দেবিকা গুপ্তা। 6:10 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল। 6:30 ভারত বনাম অস্ট্রেলিয়া আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এআইআর অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুল গীতি শিল্পী বিপাশা নন্দী নাগ, 7:30 দর্পণ। 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের বাংলায় রূপান্তর। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 রেডিওস্কোপ। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ

দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। চীনের ভিসা সহ প্রয়োজনীয় নথিপত্র থাকলেই কৈলাস মানস সরোবরে যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছে। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলির পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রে আজ শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কারণেই এই সিদ্ধান্ত। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন জানিয়েছে, থানে জেলার ভিওয়ান্ডিতে কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার করা হয়। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই স্থগিত করার এই সিদ্ধান্ত। নতুন তারিখ এবং তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে জানানো হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানস সরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 30 জুন কৈলাস মানস সরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। ব্রিটেনের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া ইউকে কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার আয়তায় নতুন সুযোগ সুবিধাগুলির স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রকে রূপায়িত করার এর প্রধান লক্ষ্য। লন্ডনে আয়োজিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস বিজনেস প্ল্যানারিতে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই অধিবেশনে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধিরা যোগ দেন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ যোগদার করার ক্ষেত্রে সেটাকে একটি যুগান্তকারী কাঠামো হিসেবে স্বাগত জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হলো। পরিবারগুলির দেওয়া তথ্য অনুসারে অন্তত 68,900 বেশি মানুষ নিখোঁজ,

ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের মধ্য থেকে তল্লাশি চালাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গত রাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করে এবং একজনকে আটক করে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালে অক্টোবরের পর শহরে এটিই ছিল প্রথম বড় ধরনের জঙ্গি হামলা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল আহারার সদস্যরা রাত 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংসের সদর দফতরে হামলা চালায়। এই জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের একটি শাখা। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধ শেষ হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার ভলদোগ্রাদ শহরের একটি বড় শিল্পকেন্দ্রে আঘাত হেনেছে। অন্যদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভলদোগ্রাদের টাইটান ব্যারিকেডি কেন্দ্রে আঘাত করেছে। তিনি এটিকে এক গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে উল্লেখ করেন, যেখানে বিশেষ ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। ক্রাসনু কতিকব্রাস্কি জেলায় একটি শিল্প প্রতিষ্ঠানে হামলায় 10 জন আহত হয়েছেন বলে ভলডোগ্রাড অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচার্ভ নিশ্চিত করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদের একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রপতি যাকে সম্মান জানিয়ে ভারতের কোনো রাস্তার নামকরণ করা হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমাকারমাল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। মার্কিন কনসুলেট জেনারেল এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং একে দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বব্যাংক বাংলাদেশকে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের আপৎকালীন সাহায্যের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সার আমদানি এবং ধান উৎপাদনের জন্য 300 মিলিয়ন ডলার এবং 713 মিলিয়ন ডলার জরুরি সহায়তা, আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যয় করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ স্থায়ী মুদ্রাস্ফীতি, ঋণ পরিশোধের হার বৃদ্ধি এবং ক্রমহ্রাসমান শিল্প সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে লড়াই করছে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য বৃদ্ধি ছোট ও প্রান্তিক মানুষদের উপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য। অন্য খেলায় কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলছে। শেষ পাওয়া খবরে উজবেকিস্তান 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডান আর্জেন্টিনার এবং ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। এদিকে গতরাতে গ্রুপ এল থেকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘানাও এই রাউন্ডে খেলবে। গত রাতের ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ডের হয়ে 62 মিনিটে জুড বেলিংহ্যাম ও 67 মিনিটে হ্যারি কেন গোল করেন। অন্য খেলায় ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে 31 মিনিটে প্রথম গোলটি করেন পিটার সুকিচ। 73 মিনিটে ঘানার ডেরিক লুকাসেন গোল শোধ করেন। 83 মিনিটে ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ গোল করে ব্যবধান বাড়ান। এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা আজ শেষ হচ্ছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতিমাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন চৌবাচ্ছায় মাছ চাষ, এ বিষয়ে বলছেন সুমন কুমার সাউ, মৎস্য সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম, এক নম্বর ব্লক।
2: আমরা সাধারণত মাছ চাষ করে থাকি আপনার পুকুরে, ডোবায়, বিভিন্ন জলাশয়ে আমরা মাছ চাষ করে থাকি, কিন্তু আমরা চৌবাচ্চাতেও কিন্তু মাছ চাষ করতে পারি। তবে এই বিষয়টা বলার আগে প্রথমে যে বিষয় উল্লেখ করার দরকার রয়েছে সেটা হচ্ছে যে, দেখুন, আপনি বাগান বাড়িতে সবজি চাষ করছেন, মাঠে একটা ধান চাষ করছেন, তার যে আপনার অর্থনৈতিক যে ক্যালকুলেশন, সেখানে যে মাছের উৎপাদন যেটা থাকে, সেটাকে আপনি বাড়ির আগিনায় একটা টবে আপনি গাছ লাগিয়েছেন বা আপনি একটা ছোটো একটা করেছেন, সেটার সাথে এটা কিন্তু আমার কম্পেয়ার করে করা যায় না। সেরকম চৌবাচ্চায় মাছ চাষের ক্ষেত্রে আপনি, আমার বাড়ির সামনে একটা ওঠন রয়েছে, সেটা আমার কোনো কাজে লাগছে না, আমি সেখানে একটা ছোট চৌবাচ্চা বানিয়ে সেখানে বিভিন্নভাবে আমি মাছ চাষ করবো, সেটা কিন্তু আমি সেখানে করা যেতে পারে। এবং সেটা করে যে আমি লাভবান হব না তা নয়, কিন্তু সেখানেও আমি চাষ করে আমি লাভবান হব। কিন্তু চৌবাচ্চায় মাছ চাষ করতে যাওয়ার আগে আমাকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সঠিক প্রযুক্তিটা আমাকে জেনে তারপরে আমাকে কিন্তু এই ধরনের চাষে নামার দরকার রয়েছে। আমি কোনো জায়গায় ইউটিউবে দেখলাম বা কোনো একটা জায়গাতে আমি দেখলাম যে প্রচুর মাছ ছাড়াচ্ছে, মাছ একদম বড় হয়ে যাচ্ছে চৌবাচ্চায়, বা পলিথিনের একটা সেই গোল গোল ট্যাঙ্ক বানানো হয়েছে, ট্যাঙ্ক বানিয়ে সেখানটাতে আপনার মাছের উৎপাদন করছে, অমুক অমুক মেডিসিন দিচ্ছে, মাছ বাড়ছে। এই রকম জায়গাতে গিয়ে বা এগুলো দেখে চাষে নামার আগে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আপনার নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেখানে আপনি মৎস্য দপ্তরে যান, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন, ওনার সাথে পরামর্শ করুন, প্রয়োজনে ওনাকে আপনার জায়গাটা দেখান বা আপনি কি উদ্যোগ নিতে চাইছেন সেটা বলে তবেই আপনি সেই চাষের জায়গায় যান। এবার চৌবাচ্চাতে আমরা কি ধরনের চাষ করতে পারি? আমরা দুই ধরনের চাষ হতে পারে, একটা হচ্ছে রঙিন মাছের চাষ করা যেতে পারে, আর দ্বিতীয় হচ্ছে খাওয়ার মাছের চাষ করা যেতে পারে। রঙিন মাছের চাষ যেটা আমরা জানি, এই মাছটা আমাদের সম্পূর্ণ মাছটাই হচ্ছে বাইরে বিদেশে রপ্তানি হয়, তাই জন্য যে এই চৌবাচ্চা রঙিন মাছের চাষ করতে যাবেন, করার আগে আপনি দেখে নেবেন যে মাছটা যখন আপনি উৎপাদন করছেন তার যে বাজারটা, মার্কেটটা বিদেশি মার্কেট, তাই জন্য সেই মার্কেটে দেওয়ার জায়গায় যে এক্সপোর্টাররা আছে তাদের সাথে যোগাযোগ করা, বা আপনি কতটা দূরে আছেন রঙিন মাছের যে মার্কেটটা সেটা থেকে, সেই সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে আপনি রঙিন মাছের চাষ চৌবাচ্চায় করুন, কোনো অসুবিধা নেই। আমি দেখেছি যদি জেলাভিত্তিক দেখা যায়, যেমন কলকাতার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হ্যাঁ, ওখানে রঙিন মাছের চাষ চৌবাচ্চায় করেন, খুব ভালোই করেন ওখানে। এবার আমি যেখানে এখন বর্তমানে কর্মরত রয়েছি সেখানেও আমি দেখেছি যে আপনার চৌবাচ্চায় বেশ কিছুজন মাছ চাষ করছেন, আমরা উৎসাহ দিচ্ছি যাতে রঙিন মাছের চাষ করুন ওখানে। আর দ্বিতীয়টা হচ্ছে খাবার মাছের চাষ। খাবার মাছের ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু অপশান অনেক, অনেক ধরনের মাছ হয়। আমরা প্রথমেই বিভ্রান্ত হয়ে যাই যে খাবার মাছের মধ্যে কোন মাছটাকে আমি চৌবাচ্চায় চাষ করব, এবং করতে গেলে আমার চৌবাচ্চার আয়তন বা কীরকম হতে হবে। প্রথম একটা থামরুল মনে রাখবেন, যে মাছটাকে নিয়ে আমি চাষ করতে যাচ্ছেন সেই মাছটা বেড়ে ওঠার জন্য তার কতটা পরিমাণ জায়গা লাগবে সেটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। বা আমি ধরুন চৌবাচ্চা বানিয়ে ফেললাম, তাতে আমি দেখব যে আমি যে প্রজাতির মাছ করছি সেই মাছটা একদম ছোট থেকে একদম বিক্রয়জাত হওয়া পর্যন্ত বেড়ে ওঠার জন্য সেই মাছটা কতটা জায়গা দখল করে থাকলে তার স্বাভাবিক বৃদ্ধি হয়, সেইটা দেখে আমাকে হিসেব করতে হবে যে ওই নির্দিষ্ট আয়তনে চৌবাচ্চায় কতগুলো মাছ ছাড়ব, বা আমি এতগুলো মাছ চাষ করতে গেলে আমার চৌবাচ্চার আয়তনটা কত বড় করতে হবে। এবার আসি কী মাছ আমি চাষ করতে পারি। চৌবাচ্চায় সাধারণত সব ধরনের চাষ করা যায় ঠিকই, তার মধ্যে আপনার এই কই মাছ, মাগুর মাছ, শিগি মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো কিন্তু আমরা চৌবাচ্চায় বেশ ভালো চাষ করতে পারি, এবং অনেক মাছ চাষিরাও কিন্তু চাষ করেছেন জানি, করেন। আর হচ্ছে আপনার ওই যে রুই মাছ, ধরুন সিলভার কাপ, ওগুলোকেও কিন্তু আমরা চাষ করতে পারি চৌবাচ্চায়। তবে একেবারে আপনি যে বড় মাছ তৈরি করে ফেলবো তা না, আমি ওটাকে চারা মাছ পর্যন্ত নিয়ে এসে মাছগুলোকে আমি বিক্রি করলাম খাওয়ার মাছ হিসেবে, হ্যাঁ, আর কই মাছ যদি শিঙি মাছ থাকে একদম বড় করে আমি ওগুলোকে বিক্রি করতে পারলাম, তো সেই হিসেবে এই মাছগুলোকে নিয়ে এসে আমি চৌবাচ্চার চাষ করতে পারি। আবার এই খাওয়ার মাছের মধ্যে দেখবেন এই যে ধরুন মাগুর শিঙির কথা বললাম, এই মাছগুলো যখন ওই হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই মাছগুলোর কিন্তু আপনার প্রথমেই বড় পুকুরে ছেড়ে দেওয়া হয় না, তখন কিন্তু মাছের আমরা যে পরিমাণ ছেড়ে দেবো মাছের সব মাছ বাঁচবে না। তার আগে মাছকে যদি এই চৌবাচ্চাগুলোতে আমরা যে নার্সারি ফেজের যে কাজটা, মানে আতর পুকুরের যে কাজটা, যে আপনার ছোটো মাছ থেকে আপনি একটু একটু বড় সাইজ করে তারপর পুকুরে ছাড়বো, সেই পারপাসে কিন্তু আমি এই চৌবাচ্চাতে ওই মাছগুলো ছেড়ে এই মাছের চাষ আমরা করতে পারি। তো বুঝতেই পেরেছেন যে আমার বাড়ির উঠোনে বা বাড়ির সামনে যে জায়গাটা একদম অব্যবহৃত হয়ে আছে, কোনো ব্যবহারের কাজে লাগছে না, সেই জায়গাতে কিন্তু আমি এরকমভাবে একটা উদ্যোগ গ্রহণ করে আমি সেখানে চৌবাচ্চা বানিয়ে সেখানে কিন্তু আমি এই বিভিন্ন ধরনের চাষ করতে পারি। আমি

0: দপ্তরে রোগীর মাছের চাষের ক্ষেত্রে আপনার অর্নামেন্টাল রিয়ারিং ব্রিডিং ইউনিট হিসেবে কিন্তু সিমেন্টের চৌবাচ্চা তৈরি করে দেওয়ার প্রকল্পও রয়েছে। সেই প্রকল্প সুযোগ নিয়েও কিন্তু কেউ যদি উদ্যোগী হন, সেও কিন্তু চৌবাচ্চাতে আপনার বা এই ধরনের মাছ চাষে কিন্তু যেতে পারবেন। চৌবাচ্চা মাছ চাষের ক্ষেত্রে সুবিধে দেখুন, বড় পুকুরের ক্ষেত্রে জলের গুণাগুণকে কন্ট্রোল করার ক্ষেত্রে একটা থাকে, কিন্তু ছোট চৌবাচ্চাতে আপনি অতি সহজে ওই যে গুণাগুণগুলোকে পর্যবেক্ষণ করে যেটা যেটা ঘাটতি সেটা পূরণ করিয়ে আমি কিন্তু অতি সহজে সেখানে মাছ তৈরি করে ফেলতে পারবো। যাই হোক, তো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরও বিশদে চৌবাচ্চায় মাছ চাষের জন্য। আমি প্রথমেই যেটা বলেছিলাম, আপনারা সকলেই ব্লকে মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ রাখুন, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন প্রতিটি ব্লকে, তার পরামর্শ নিয়ে যাতে আপনার এই যে অব্যাহত জায়গা সেখানে একটা চৌবাচ্চা করে আপনার একটা বাড়তি উপার্জন আপনি সেখান থেকে কিন্তু করে নিতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন চৌবাচ্চায় মাছ চাষ, এ বিষয়ে বললেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাউ।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার দু এক জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব পেশাগত রোগ, বলছেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
1: পেশাগত রোগ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে কর্মস্থল সর্বদা শরীর এবং মনের দিক থেকে স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। তা না হলে কর্মস্থল কর্ম বা পেশা সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি করবে না এবং পেশাগত সক্রিয়তার কারণে আর পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক ঝুঁকি বা রোগ তৈরি হবে। এই ধরনের রোগকেই আমরা সহজ কথায় বলে থাকি পেশাগত রোগ। 1775 সালে

0: ইংলিশ সার্জেন স্যার পেরিভেল পট লক্ষ্য করেন যে চিমনি যারা ঝাঁট দেয় সেই চিমনি সুইপ বয়েদের মধ্যে বিভিন্ন ধরনের স্কোয়ামাস সেল কার্সিনোমার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যা বৈজ্ঞানিকভাবে প্রথম পেশাগত রোগ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করে। সাধারণভাবে আমরা বলতে পারি এই বিভিন্ন পেশাগত রোগ তিন রকমের প্রভাব আমাদের ওপর ফেলে থাকে। একটি হলো এর তাৎক্ষণিক প্রভাব, এই সমস্যা সাধারণত দীর্ঘস্থায়ী নয় এবং কোনো রাসায়নিক বা অন্য ক্ষণস্থায়ী পদার্থের উপস্থিতির জন্যে শ্বাসকষ্ট, বমিভাব ইত্যাদি ধরনের যে কোনো রোগ তৈরি হয় সেগুলো এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত ক্রমিক প্রভাব, টানা একদিন, এক সপ্তাহ বা এক মাস কোনো কিছুর সংস্পর্শে থাকার জন্যে এই ধরনের প্রভাব দেখা যায়, যেমন হাঁপানি বা র্যাশ প্রভৃতি এই ধরনের প্রভাব, যেগুলো কর্মস্থলের বিভিন্ন কারণে তৈরি হতে পারে। এবং সবথেকে ভয়ঙ্কর তৃতীয়ত যেটি, দীর্ঘকালীন প্রভাব। দীর্ঘকাল যাবৎ কোনো কাজ করার জন্যে বা কোনো ক্ষতিকর বস্তুর সংস্পর্শে থাকার জন্যে এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়, যেমন ফুসফুসের ক্যান্সার, বধিরতা প্রভৃতি। পেশাগত রোগ প্রধানত প্রথম শ্রেণীর পেশাকর্মী, অর্থাৎ যারা সরাসরি কাঁচামাল প্রস্তুতি ও সংগ্রহের সাথে যুক্ত, এবং দ্বিতীয় শ্রেণীর পেশাকর্মী অর্থাৎ যারা প্রসেসিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেই প্রকট। তৃতীয় শ্রেণীর পেশাকর্মী অর্থাৎ যারা এই দুই শ্রেণীকে সাপোর্ট দিয়ে থাকে, এবং চতুর্থ শ্রেণীর পেশাকর্মী অর্থাৎ যারা ইন্টেলেকচুয়াল সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এই সমস্যা অতটা প্রকট নয়, তবে উপেক্ষাও করা যায় না। এবার একে একে দেখে নেওয়া যাক যে কোন কোন পেশার ক্ষেত্রে কী কী ধরনের পেশাগত রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের সম্ভাব্য প্রতিকারের উপায়গুলো কী কী। প্রথমেই আসব শ্রমিকদের পেশাগত রোগ। শ্রমিকদের পেশাগত রোগের মধ্যে সবথেকে মারাত্মক যেটি আমাদের দেশে সেটি হচ্ছে সিলিকোসিস। কয়লা, সোনা, রূপো, দস্তা, অভ্র প্রভৃতির খনিতে, পটারি ও সেরামিক শিল্পে, পাথর ভাঙা, নির্মাণ শিল্প, লৌহ ইস্পাত শিল্প ইত্যাদিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের মধ্যে এই রোগের প্রকোপ সবথেকে বেশি লক্ষ্য করা যায়। বাতাসে ভাসমান সিলিকা শ্বাসবায়ুর সঙ্গে সঙ্গে ফুসফুসে ঢোকে এবং এই কণা লাং টিস্যুর সঙ্গে ক্রিয়া করে এই রোগ সৃষ্টি করে। কোনো কোনো সময় এই রোগ তৈরি হতে 10-15 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সিলিকোসিসে আক্রান্ত কর্মীদের প্রায়শই টিউবারকুলোসিস দেখা যায়। এই ধরনের জটিলতাকে ডাক্তারি পরিভাষায় সিলিকো টিউবারকুলোসিস বলে। ভারতবর্ষে যেহেতু প্রচুর বড় বড় মাইনিং ইন্ডাস্ট্রি আছে, বিশেষত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যের খনি অঞ্চলের কর্মচারীদের মধ্যে এই রোগের প্রকোপ ব্যাপকভাবে লক্ষণীয়। 1999 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী প্রায় 3 মিলিয়ন মানুষ এই রোগের ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করে। WHO এবং ILO 2030 সালের মধ্যে সিলিকোসিস রোগ আমাদের দেশ থেকে নির্মূল করার লক্ষ্যমাত্রা রেখেছে। এই রোগটি পৃথিবীর অন্যতম প্রাচীন পেশাগত রোগ এবং এই রোগ সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি যে তথ্য পাওয়া যায়, যে 1600 শতাব্দীতে কার্পেথিয়ান পর্বতমালার মহিলারা 6-7 বার বিবাহ করতেন, যার অন্যতম কারণ ছিল এই সিলিকোসিস রোগ। এছাড়া থাইল্যান্ডের কিছু গ্রাম আছে যেগুলোকে বলা হয় ভিলেজ অফ উইডো, সেখানেও কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই সিলিকোসিস রোগের কারণে মৃত্যু। পরবর্তী রোগটির নাম অ্যানথ্রাকোসিস বা ব্ল্যাক লাং ডিজিজ। এই রোগ কয়লা খনির শ্রমিকদের মধ্যেই প্রধানত দেখা যায়। দীর্ঘকাল যাবৎ কয়লার গুঁড়ো ফুসফুসে জমে যে জটিলতা তৈরি হয় তার থেকেই এই কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস নামে পরিচিত রোগটি তৈরি হয়। এটি ব্ল্যাক লাং ডিজিজ।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন 3 পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব পেশাগত রোগ। বললেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।

0: সুপ্রভাত বন্ধুরা, আষাঢ়ের মেঘ, টুপটা বৃষ্টি আর ভেজা মাটির সোঁদা গন্ধে প্রকৃতি যখন নতুন ঋতুর বার্তা দিচ্ছে, ঠিক তখনই ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আরেক চর, বিশ্বকাপের চর। সেই আবেগ, সেই অপেক্ষা আর সেই উচ্ছ্বাস নিয়েই জ্বরের নাম বিশ্বকাপ নিয়ে আমরাও হাজির প্রাত্যহিকীর দরবারে। আপনাদের সকলকে জানাই স্বাগত।
1: প্রথমেই আজকের দিনের কথায় আসি। আজ 28শে জুন। ঐতিহাসিক কালিদাস নাগের অনুজ ভ্রাতা গোকুলচন্দ্র নাগ ছিলেন বিখ্যাত কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক। 1894 সালের আজকের দিন কলকাতায় তার জন্ম হয়। অতি অল্প বয়সেই চিত্রাঙ্কন ও সাহিত্য চর্চা শুরু করেন তিনি। 1925 সালে লিখিত তার একমাত্র উপন্যাস পথিককে আধুনিক উপন্যাসের অগ্রপথিক বলা যায়। মায়ামুকুল তার ছোট গল্পের সংকলন, কথিকা সংকলন রূপরেখা, রাজকন্যা ও পরিস্থান তার অনুবাদ রচনা, সোল অফ আ স্লেভ ছবির প্রযোজনায় সাহায্য ও তাতে অভিনয়ও করেছিলেন। 1925 সালে মাত্র 31 বছর বয়সে গোকুলচন্দ্র নাগের মৃত্যু হয়। আজ গোকুলচন্দ্র নাগের জন্মদিন।
0: বিপ্লবী অমিয়া সেনের জন্ম 1923 সালে বার্মায়। চট্টগ্রামে মহিলা আত্মরক্ষা সমিতির কাজে আত্মনিয়োগ করেন। 1937 সালে মাত্র 14 বছর বয়সে স্বদেশী করার অপরাধে ডাকাতির মিথ্যে অভিযোগে গ্রেপ্তারও হন। তার পরিবার ছিল বিপ্লবীদের আশ্রয়স্থল। পিতা ডাক্তার রমেশচন্দ্র সেন, মাতা তারকেশ্বরী দেবী, স্বামী বঙ্কিম সেন ছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহের সৈনিক। তিনি ম্যাট্রিক পাস করার পর আর পড়াশোনা করেননি, সেই সময় থেকেই দেশ সেবার কাজে আত্মনিয়োগ করেন। 40-এর দশকের গোড়ার দিকে অমিয়া সেন অবিভক্ত বাংলায় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। দেশ বিভাগের পর তিনি ভারতে চলে আসেন। শিক্ষক আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবেও তিনি কারাবরণ করেন। 1981 সালে তিনি জাতীয় শিক্ষিকা হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার পান। আমৃত্যু তিনি শিক্ষক ও মহিলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অমিয়া সেন 1998 সালের 28শে জুন না ফেরার দেশে পাড়ি দেন।
1: যোগেশচন্দ্র চৌধুরী পাবনার জমিদার বংশে 1864 সালের আজকের দিন 28শে জুন জন্মগ্রহণ করেন যোগেশচন্দ্র চৌধুরী। 1886 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করে মেট্রোপলিটন কলেজে রসায়ন ও পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হন। এরপর বিলেত থেকে আইন পরীক্ষায় পাশ করে এসে 1895 সালে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করে খ্যাতিমান হন। 1896 সালে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কলিকাতা কংগ্রেসের স্বদেশী দ্রব্যের প্রদর্শনী করেন। আইন বিষয়ক ক্যালকাটা উইকলি নোটস পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক যোগেশচন্দ্র চৌধুরীর মৃত্যু হয় 1951 সালের 9ই ফেব্রুয়ারি। আজ যোগেশচন্দ্র চৌধুরীর জন্মদিন।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে। জুলাই মাসের খুব বেশি দেরি নেই, জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়টি একটু আপনাদের কানে দিয়ে দিই। মন খারাপের মহ ঔষধ। মন খারাপ বলে কয়ে আসে না সব সময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়াড়া যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না ছাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কি? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @aiar@gmail.com, আর চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে জুলাই মাসের প্রথম পক্ষে লিখবেন মন খারাপের মহ ঔষধ।
1: আর জুন মাসের এই পক্ষে আপনারা লিখছেন জ্বরের নাম বিশ্বকাপ বিষয়ে, যাবো আজকের প্রথম চিঠিতে। লিখেছেন বৃন্দাবন ঘোষ, আপনি থাকেন বিষ্ণুপুর বাঁকুড়ায়। প্রিয় প্রাত্যহিকী, জুন 2026-এর দ্বিতীয় পক্ষের বিষয় জ্বরের নাম বিশ্বকাপ শুনে আর চিঠি না লিখে পারলাম না। আমাদের বাঙালির ঘরে ঘরে এখন এই জ্বরেরই প্রকোপ। এ জ্বর সাধারণ থার্মোমিটারে মাপা যায় না, এ হলো ফুটবল বিশ্বকাপ নামক এক অদৃশ্য ভাইরাসের কারসাজি। লাতিন আমেরিকার ছন্দ আর ইউরোপীয় পাসিং ফুটবলের যে অ্যান্টিবডি আমাদের রক্তে মিশে আছে, 4 বছর অন্তর তা চাড়া দিয়ে উঠবেই। আমাদের পাড়ার হরিপদ জ্যাঠার কথাই ধরুন না, 70 বছর বয়স, হাঁটুতে বাত, অথচ গভীর রাতে যখন প্রিয় দল গোলপোস্টের জালে বল জড়ায়, জ্যাঠামশাই সোফা ছেড়ে এমন লাফিয়ে ওঠেন যে পাড়ার যুবকদেরও হার মানায়। পরদিন সকালে ডাক্তারবাবু যখন জিজ্ঞেস করেন অ্যাজমার টানটা কমল, জ্যাঠা একগাল হেসে বলেন আরে মশাই, টান তো এখন শুধু ফাইনালে ওঠার। আসলে এই জ্বর কোনো কষ্টের নয়, এ হলো এক পরম আনন্দের উৎসব। রাত জাগার ক্লান্তি ভুলে দলমত নির্বিশেষে এক হয়ে মেতে ওঠার এই যে উন্মাদনা, এটাই তো বিশ্বকাপের আসল ম্যাজিক। এই জ্বর যেন ঘরের প্রতিটি কোণে এক টুকরো আনন্দ আর রোমাঞ্চ নিয়ে আসে। লিখলেন বৃন্দাবন ঘোষ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।

0: আনন্দময়ী মুখোপাধ্যায়। MM ঘোষ রোড, কলকাতা 74 থেকে এসেছে আপনার চিঠি। দেশটা যখন ফুটবল জ্বরে কাঁপছে, তখন আমাদের নিকটতম প্রতিবেশী মিস্টার শ্রীনিবাসের সঙ্গে মনোমালিন্যের 5-6 বছরের ঘুষঘুষে জ্বরটা ছেড়ে গেল কী করে, সেই গল্পটা শোনো। সেদিন রবিবার বাড়িতে আমি একা গুছিয়ে বসেছি। আজ আমার প্রিয় দল জাপানের খেলা। এটি বিশ্বকাপের 1000তম ম্যাচ। এশিয়ার অন্যতম সেরা শক্তি জাপান খেলবে, এতেই আমি খুশি। ভারত নাই বা খেলল, তবু তো এশিয়া মহাদেশের দল জাপান খেলছে। সবে খেলা শুরু হবে, কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে বিস্ময়ে হতবাক, মিস্টার শ্রীবাস্তব আর তার স্ত্রী ঝটপট ঘরে ঢুকে টিভির সামনে সোফায় আসীন হলেন। বললেন, আমাদের টিভিটা এক্ষুনি খারাপ হয়ে গেল, সব বাড়ি বন্ধ, খুব গুরুত্বপূর্ণ খেলা তাই। আমি খুশি হয়ে বললাম, ভালোই তো, একা একা দেখার থেকে সবাই মিলে দেখতেই তো আনন্দ। বিশ্বকাপের 1000তম ম্যাচ জাপান খেলবে, আলাদা আকর্ষণ। কথা বলতে না বলতেই 4 মিনিটের মাথায় প্রথম গোল করল জাপান। বছর 55 শ্রীবাস্তবজি সোফা থেকে উঠে 2 হাত তুলে খানিকটা নেচে নিলেন। প্রবল জ্বরে আক্রান্ত প্রতিবেশীর সঙ্গে পূর্ব বিবাদ কী হয়েছিল সেসব মাথায় উঠেছে তখন। 30 মিনিটের মাথায় আরও একটা, বিশ্বকাপ জ্বরে তখন মাথায় জলপট্টি দেবার অবস্থা। 4-0, কার্পেটের উপর গড়াগড়ি খাচ্ছেন শ্রীবাস্তবজি। ওর মিসেস কান্না ভেজা গলায় আমাকে জড়িয়ে ধরে বললেন, বেটি, সব বাড়ি আজ বন্ধ, তুমি ছিলে বলে বাড়িতে এই খেলা দেখা সৌভাগ্য হলো। কি ভুল করতাম ওর কথায় না এলে। জাপানের জয়ের পর খানিক খুশির গড়াগড়ি করে উঠে বসলেন শ্রীবাস্তবজি। বিশ্বকাপের কি মহিমা! চট করে 2 কাপ চা নিয়ে এলাম। আমরা আবার অন্তরঙ্গ প্রতিবেশী হলাম বিশ্বকাপের দৌলতে। ওর বাড়িতে সাদর আমন্ত্রণ জানালেন পরিবারের সকল সদস্যকে। আনন্দময়ী মুখোপাধ্যায়, পড়ছিলাম আপনার চিঠি। আপনি থাকেন MM ঘোষ রোড, কলকাতা 74-এ। বিজ্ঞাপন বিরতি, তারপর আসছি আবার আপনাদের চিঠিতে।
1: অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136।

0: 36 অলিভিয়া নার্সিং হোম।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: বিজ্ঞাপনের পর ফিরলাম আবারও আপনাদের চিঠিতে। পরের চিঠি লিখেছেন গার্গী রায়, খড়িদা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু প্রাত্যহী, কি এলনিনোর অগ্নিচক্ষুকে নস্যাত করে মৌসুমী বায়ুর শীতলতা মেখে চারটি বছর পর বিশ্বকাপের দুর্বার ঝড় আবার এসে হাজির হয়েছে আম বাঙালির হৃদয়ে। বিশ্বকাপ বলতে ফুটবলের বিশ্বকাপ। এমন নয় যে বাঙালি আর কোনো খেলায় মাতে না, কিন্তু ফুটবল সেই কোন কাল থেকে বাঙালির আবেগের জায়গাটা দখল করে নিয়েছে। 1911 সালের মোহনবাগানের IFA শিল্ড জয়ের মাধ্যমে, যা এখনও এই জেন জির জামানাতেও বাঙালির রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় জাগরুক। তাই তো আগামী এক দেড় মাস বাঙালির আড্ডার ঠেকগুলোয় রাজনীতির পাশেই জায়গা পাকা করে নিতে চলেছে মেসি, রোনাল্ডো, এমবাপেদের পায়ের শিল্পকলা। একই সাথে পাড়াগুলোর আকাশ ঢেকে যেতে চলেছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি অথবা ফ্রান্সের পতাকায়। মোদ্দা কথা, বাঙালি এখন সাত সমুদ্র 13 নদীর ওপারের ফুটবল বিশ্বকাপের জ্বরে পড়েছে। তবে এই মাতামাতি কিন্তু বংশ পরম্পরায় চলে আসছে। আমার বাবা ঠাকুরদাকে দেখেছি বিশ্বকাপের সময়গুলোতে মাঝরাতে ঘুম থেকে উঠে টেলিভিশনে খেলা দেখছেন। মাঝে মধ্যে আমারও ঘুম চোখে হতাম সঙ্গী। আড়ম্বর না থাকলেও ফুটবল নিয়ে তাদের আবেগ তখনও ছিল তুঙ্গে, আর এখনও আছে। তাই তো আজকের আবাল বৃদ্ধ বনিতা বাঙালির শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, যুদ্ধ নিয়ে যা আগ্রহ দেখায়, কয়দিনের বিশ্বকাপের আগ্রহ এই সব কিছুকে গুনে গুনে গোল দেয়। ফুটবল নিয়ে বাঙালির এই উৎসাহ উদ্দীপনা দেখেই গান বাঁধা হয়েছিল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল।

0: ফুট পরা কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরষা।
1: লিখলেন গার্গী রায় খড়িদা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে।
2: আর এবারে চিঠি মালতী ভট্টাচার্য মণ্ডলের, অশোকনগর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বিখ্যাত কণ্ঠশিল্পীর গানের এই কথাগুলি কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। ফিফা বিশ্বকাপের আসরে অংশগ্রহণকারী সব দেশের খেলোয়াড়রা যেন এক লহমায় এসে পড়েছে আমাদের পড়শি হয়ে। ফিফা বিশ্বকাপ 2026-এর আয়োজক দেশ হিসেবে কানাডা নাকি মেক্সিকো না মার্কিন যুক্তরাষ্ট্র, কে বেশি এগিয়ে রয়েছে, তুমুল আলোচনায় মগ্ন আপামর ভারতবাসী আজ। রাশিয়ার খেলোয়াড়রা নেই এবারের বিশ্বকাপের দরবারে, টানটান উত্তেজনায় চলেছে এই বিষয়ে কাটা ছেঁড়া চাপান উতোর, বক্তব্য প্রতিবক্তব্যে সরগরম পদঘাট, তেলেভাজার দোকানের আড্ডা, পাড়ার চায়ের দোকান থেকে তাসের আসর। কার পায়ে বল দেখাবে জাদু, আর্জেন্টিনার লিওনেল মেসির নাকি ইংল্যান্ডের হ্যারি কেনের নাকি ব্রাজিলের নেইমারের, কার ভাগ্যে রয়েছে এবারে সোনার বুটজোড়া, কে পেতে চলেছে সোনার বল, বিশ্বকাপ চ্যাম্পিয়নই বা হবে কোন দল, সোরগোলে মশগুল আম জনতা, পথে ঘাটে সান্ধ্য আড্ডার মজলিশে, খাবার টেবিলে, ডেলি প্যাসেঞ্জারদের যাতায়াতের পথে, বাসে কিংবা ট্রেনে। বিশ্বকাপে অংশগ্রহণকারী 48টি দেশের যত সব খেলোয়াড়দের ঠিকুজি কুষ্টি নিয়ে যেন আম জনতার উৎসাহের শেষ নেই। ফ্রান্সের কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে কিংবা মাইকেল ওলিশ, কেউ রেহাই পাচ্ছে না এই আলোচনার দরবারে। পাড়াতুতু জেঠু কাকু থেকে দাদারা সব একের পর এক মন্তব্যের ঝড় তুলে চলেছে এই আসরে। স্পেনের লামিন ইয়ামাল বা নরওয়ের আর্লিং হালান্ডের মাধুর্যময় ফুটবল নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ভেসে আসে কানে। এইসব মন্তব্যের মাঝে ফোড়ন কাটে পাড়ার হাবলু বাবলু বিল্টুর দল, প্লেয়ারদের ত্রুটি বিচ্যুটি নিয়ে তাদের মতামত শুনলে মনে হবে এরা প্রত্যেকেই যেন এক একজন ফুটবল বিশেষজ্ঞ। এইসব তা বড় ফুটবলারদের কোচিংয়ের দায়িত্বটা অনায়াসে নিজেরা বহন করে নিতে সক্ষম। যাই হোক, আপাতত এই উন্মাদনায় সামিল হয়ে বিশ্বকাপের যজ্ঞশালায় যোগদান করি আনন্দিত চিত্তে। পরের বছর সামিল হব ক্রিকেট বিশ্বকাপের আসরে। মালতী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সেরা

0: অফিস থেকে ফিরেই কপালে হাত দিয়ে বসে পড়লেন সুমিতবাবু। লিখছেন সুমন জানা ছত্রী একরা পূর্ব মেদিনীপুর থেকে। অফিস থেকে ফিরেই কপালে হাত দিয়ে বসে পড়লেন সুমিতবাবু। গা গরম, থার্মোমিটারে 102। তার স্ত্রী মীনাক্ষী দেবী কপালে জলপট্টি দিতে দিতে বললেন, এই ভরা বর্ষায় ভিজলে কেন? এখন তো দেখছি বেশ জ্বর এসেছে। সুমিতবাবু কমলটা গায়ে টেনে নিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, আরে ও কিছু নয়, আজ রাত 12:30 ব্রাজিলের ম্যাচ, আসল জ্বর তো সেটা, বিশ্বকাপ জ্বর। মীনাক্ষী দেবী চোখ কপালে তুলে বললেন, এই শরীরে তুমি রাত জেগে খেলা দেখবে? একদম না, ডাক্তারবাবু বলেছেন শান্ত হয়ে ঘুমোতে। সুমিতবাবু কোনো কথা শুনলেন না। রাত 12:00 বাজতেই চোরের মতো পা টিপে টিপে বসার ঘরে চলে এলেন। টিভিটা একদম কম আওয়াজে চালালেন, কিন্তু একা নন, অন্ধকারে ঘরে এসে দেখলেন তার 12 বছরের ছেলেও সেখানে বসে আছে। দুইজনেই মুখে আঙুল দিয়ে একে অপরকে চুপ থাকতে বললেন। মাঠে তখন বল নিয়ে ছুটছেন ব্রাজিলের ফুটবলাররা। সুমিতবাবুর গায়ের জ্বর যেন নিমেষেই গায়েব হয়ে গেল। হঠাৎ ব্রাজিল একটা গোল করতেই সুমিতবাবু আর তার ছেলে আনন্দে চিৎকার করে লাফিয়ে উঠলেন। ব্যাস, বসার ঘরের আলো জ্বলে উঠল। দরজায় কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মীনাক্ষী দেবী। সুমিতবাবু থতমত খেয়ে বললেন, বিশ্বাস করো, গোলটা দেখার পর আমার জ্বর একদম ছেড়ে গেছে। মীনাক্ষী দেবী হেসে ফেলে বললেন, বুঝেছি, এই জ্বরের ওষুধ একমাত্র ফুটবলই দিতে পারে। নাও, এবার সবাই মিলেই তাহলে বাকি খেলাটা দেখি। লিখলেন সুমন জানা ছত্রী একরা পূর্ব মেদিনীপুর থেকে।
1: এবারে পড়ছি নন্দা রায় পোড়েলের লেখা চিঠি। বেলগাছিয়া হাওড়া থেকে লিখছেন এই চিঠি। আমাদের সময় ফুটবল নিয়ে প্রচণ্ড উন্মাদনা ছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গল হলে তো কথাই নেই, রেডিওর পাশে বসে বিপক্ষ দল গোল খেলেই শাঁখ কাঁসর ঘণ্টা এমনকি বাসনপত্র বাজিয়ে উল্লাস চলত, আর সঙ্গে ইলিশ চিংড়ি আর কচু শাকের লড়াই। পাড়ায় প্রথম যাদের বাড়ি টিভি এলো, ভেতরে জায়গা না পেলে ছেলেদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে আমরা

0: মেয়েরাও পা বদলে বদলে এক পায়ে দাঁড়িয়ে খেলা দেখা উপভোগ করতাম। তাই রাত জেগে বিশ্বকাপ দেখব না তা হয় নাকি? 86 বিশ্বকাপ উপলক্ষে বাড়িতে টিভি ঢুকল, লম্বা দালানের ভেতর সেটা রাখা হলো। বড় পরিবার, বেশিরভাগ প্রাচীনপন্থীরা ব্রাজিল আর আমরা নবীনপন্থীরা আর্জেন্টিনার ভক্ত ছিলাম। যেদিন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা চলতো সেদিন এক পক্ষ গোল দিলেই অপর পক্ষ গোল বলে নানান বাজনা বাজিয়ে এমন চিৎকার করতাম যে ধুমধুমার লেগে যেত। মেজদাদু ছিলেন একটু গুরুগম্ভীর, গোল খেলেই ঘুম পেয়েছে বলে দড়াম করে দরজা বন্ধ করে শুয়ে পড়তেন। যেই আর্জেন্টিনা গোল খেত অমনি মেজদাদু বেরিয়ে এসে বিজ্ঞের মতো বলতেন, আমি জানতাম এই গোল অবধারিত। 86 বিশ্বকাপ চলাকালীন এক বিখ্যাত হোশিয়ারি কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপনের মাধ্যমে 12 বছরের কম বয়সী বাচ্চাদের কাছে জানতে চেয়েছিলেন কোন দল জিতবে। ছোট ভাই সঠিক উত্তর দেওয়ায় কলকাতায় পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভাই আর্জেন্টিনার জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার নামাঙ্কিত ব্যাগ আর উপহার নিয়ে পাড়ার মধ্যে ঢুকতেই ওকে নিয়ে পাড়ার লোকের কি উন্মাদনা, যেন মনে হচ্ছিল ওই বিশ্বকাপ জয় করে ফিরছে। আর আমাদের বাড়ির লোক, সেদিন আর ব্রাজিল আর্জেন্টিনা নয়, সবাই বিশ্বকাপের অংশীদার। সেদিন গান বাজনার জলসার সঙ্গে পুরো বাড়ি হইচই করে জমজমাটি পিকনিক হয়েছিল। তাতে অতি উৎসাহী পাড়ার লোকজনও যে যোগ দিয়েছিলেন তার বলার অপেক্ষা রাখে না। সবাই বিশ্বকাপ জোরে রসে বসে থাকুন, লিখলেন নন্দা রায় পোড়েল বেলগাছিয়া হাওড়া থেকে।
1: যাব পরের চিঠিতে, লিখেছেন মলয় কুমার বিশ্বাস, ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, বিশ্বকাপ ফুটবল এমন এক চর যা প্রতি 4 বছর পরপর গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে। কোটি কোটি মানুষের আবেগ উত্তেজনা, প্রিয় দলের পতাকা ওড়ানো, রাত জেগে খেলা দেখার উন্মাদনাকে একত্রে বলা যায় বিশ্বকাপ ফুটবল জ্বর। গোটা বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে যা উত্তেজনা তৈরি হয় তা ভাবতেই অবাক লাগে। এমনকি এই আনন্দে ঘুম উধাও হয়েছে অনেকের। বিশ্বকাপ ফুটবলে আমরা কোনো দিন অংশগ্রহণ না করলেও বিশ্বকাপ আমাদের শিরায় শিরায় পৌঁছে যায়। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানি, ইটালি বা ফ্রান্সের মতো জনপ্রিয় দলগুলোকে ঘিরে সমর্থকেরা বিভক্ত হয়ে পড়েন, যেন উৎসবের আমেজ পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, ছাদে কিংবা শহরের উন্মুক্ত স্থানে বড় পর্দায় দেখার আয়োজন করা হয়। একটি পাড়ায় যেন আন্তর্জাতিকতার সমাবেশ ঘটে। চায়ের দোকানে আড্ডা থেকে শুরু করে অফিস, পাড়ায় পাড়ায় প্রিয় দলের জয় পরাজয় নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। আবার মুখ দেখাদেখি বন্ধ হয় দুই বন্ধুর মধ্যে, চলে ঝগড়া, তর্ক বিতর্ক, প্রিয় দলের হার জিতকে নিজেদের মান অভিমানের সঙ্গে একাত্ম করে ফেলি আমরা। এইভাবেই চলে ফুটবলের বিশ্বায়ন। এটা যে বিশ্বকাপের জন্যই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসব সকলকে আবেগ মথিত করতে পারে। চড়াই উতরাই উত্তেজনা পেরিয়ে একসময় নির্ধারিত হয় এই জয় পরাজয়ের তালিকা, আবার প্রতীক্ষার প্রহর গণনা শুরু হয় 4 বছরের জন্য। জ্বরের ঘোর কেটে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগে। পরিশেষে বলতে চাই, অন্য খেলার মতো এই বিশ্বব্যাপী প্রতিযোগিতা দিয়ে যায় জীবন শিক্ষা। হাস্য মুখে পেয়েছি যাকে, বরণ করি তাকে। সবাই উপভোগ করুন সকলের সহাস্যে, সুস্থ ও ভালো থাকার কামনা করি। লিখলেন মলয় কুমার বিশ্বাস, ঘূর্ণি কৃষ্ণনগর নদিয়া থেকে।

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় আন্দুল মৌড়ি হাওড়া থেকে লিখছেন, আমাদের এই বিশাল পৃথিবীর কোল জুড়ে আছে ফুটবল। একটা বিশাল মাঠই যার ঘর, সেই ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাপিয়ে বেড়ায় সে, আর তাকে ঘিরে কত চিৎকার, উল্লাস, উন্মাদনা চলে সবার মধ্যে। এই চার বছর অন্তর এক মাসের আগমনে একমাত্র সেই পারে বিশ্বের দুই বিপরীত মেরুর মিলন ঘটাতে, পথ চলতি অজানা অচেনা মানুষকে কাছের করে নিতে। আবার যদি দল বিচারে মনের মিল ঘটে যায়, তাহলে বন্ধুত্ব গড়ে ওঠে। এই উন্মাদনা এতটাই যে এক অজানা দেশের পতাকাকে নিজের পাড়ার গলি বা বাড়ির ছাদে ঝুলিয়ে রেখে কোনো রকম ভয়কে পাত্তা না দিয়ে সেই দেশের প্রিয় সমর্থকের বার্তা দেওয়া যায়। যে কাজ পাগল ছেলেটা কাজ ছাড়া থাকতে পারে না, সেও সময়ের আগে অফিস থেকে ফিরে আসে বিশ্বকাপের জ্বরে। যারা কাজের চাপে বাড়ির মানুষগুলোকে সময় দেয় না, সেও ওই জ্বরের কবলে পড়ে বাড়ির মানুষগুলোর সঙ্গে সময় কাটায়। যে ছেলেটা বিশ্বকাপের জ্বর কি তা বোঝে না, সেও অফিসের আলোচনা, চায়ের দোকানের বিতর্ক বা বাজারের কথোপকথনে ভাগ নেওয়ার জন্য জ্বরের কবলে পড়তে চায়। এইভাবেই গোটা বিশ্বের জ্বরের তাপমাত্রা বৃদ্ধি পায়। আর এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, আমরা একই পৃথিবীর, একই পরিবারের মানুষ, যেখানে চলে না কোনো ঝগড়া বিবাদ, হিংসা, হানাহানি। শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আন্দুল মৌড়ি হাওড়া থেকে।

যাব পরের চিঠিতে লিখেছেন, পশুপতি মাহাতো চৌরঙ্গী মোড় গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, শহর ছাড়িয়ে গ্রামগুলোকেও কীভাবে আক্রান্ত করেছে বিশ্বকাপ জ্বর তা দরিদ্র পরিবারের ভোলাকে দেখলে সহজেই অনুমান করা যায়। 2026 বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেল ভোলার দৈনন্দিন কাজের রুটিন, যা এতদিন করেনি সেই কাজগুলো দ্রুততার সঙ্গে সেরে ফেলছে ভোলা। কারণ টিভি কিংবা মোবাইল স্ক্রিনে চোখ রাখার সময়টা বের করতেই হবে, মায়ের কাজে হাত লাগানো, মাঠে কর্মরত বাবাকে জলখাবার পৌঁছে দেওয়া, সব দিকেই যেন তার নিখুঁত দৃষ্টি। বাবা মা হঠাৎ ভোলার এই পরিবর্তন দেখে অবাক। রাত পোহালেই আলজেরিয়ার বিপক্ষে তার প্রিয় দল আর্জেন্টিনার খেলা। মাকে বলল, মা আমি তোমার সব কাজ গুছিয়ে দেব, শুধু খেলা দেখার সময় আমাকে কিছু বলো না। অসাধারণ একটি ম্যাচ, বিশ্বকাপের প্রথম ম্যাচেই লিওনেল মেসির বিধ্বংসী হ্যাট্রিক ও মেসির 200তম ম্যাচ, আর্জেন্টিনার প্রথম জয়। ভোলা জড়িয়ে ধরল তার মাকে, খুশিতে ভোলা অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের খোঁজখবর নিয়ে গ্রামের ট্যাপ কলের বাঁধানো চাতালে দীর্ঘদিনের জমে থাকা শ্যাওলা ঘষে পরিষ্কার করে, ছোট ছোট চারা গাছের গোড়ায় জল দেয়। ভোলার এই কাণ্ড দেখে সবাই অবাক। ওর বাবা বলল, এভাবেই কাজ করে যাও, সাফল্য আসবেই, যেমন করে তোমার প্রিয় দলের সাফল্য এসেছে। বিশ্বকাপের এই আসরের জন্যই বাউন্ডুলে ভোলা আজ গ্রামের ভোলানাথ, আর এর জন্য দায়ী তীব্র জ্বর, যে জ্বরের নাম বিশ্বকাপ। লিখলেন পশুপতি মাহাতো চৌরঙ্গী মোড় কোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে।

ফুটবল জ্বরে আক্রান্ত প্রাত্যহিকীকে এবারে চিঠি লিখেছেন তাপস সাহা শেওড়া ফুলি হুগলি থেকে। 11 জুন ভারতীয় সময় রাত 12:30টায় রাজকীয়ভাবে উদ্বোধনের পর থেকেই শুরু হয়ে গেছে সারা বিশ্বের সঙ্গে ফুটবল পাগল আপামর ভারতীয়দেরও বিনিদ্র রজনী যাপন। এবারের বিশ্বকাপে এই প্রথম অংশগ্রহণকারী দেশের সংখ্যা 48টি। তাদের নামি এবং অনামি কিন্তু প্রতিভাবান খেলোয়াড়দের খেলা দেখার বাসনায় সবাই উদগ্রীব। এবারের ফুটবলের বিশ্বকাপ সকলের কাছে আরও আকর্ষণীয় এই কারণে যে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত টিভিতে দেখতে পাওয়া যাবে দীর্ঘ সময় ধরে 104টি ম্যাচ। তবে বলার অপেক্ষা

0: না যে অধিকাংশ ভারতীয়র কাছে প্রিয় ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানি প্রভৃতি বিশ্ব ফুটবলের ঐতিহ্যশালী দেশগুলি। কিন্তু আমার কাছে চিরবিস্ময় হয়ে থাকবে এবারের বিশ্ব ফুটবল উৎসবে অংশগ্রহণকারী দুটি দেশ, যাদের কথা আগে আমি কোনোদিন শুনিনি, যার একটি 444 বর্গ কিলোমিটার আকারের মাত্র 1.5 লাখ জনসংখ্যার অতি ক্ষুদ্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাসাও ও মধ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত 1.5 কোটির কিছু বেশি জনসংখ্যার দ্বীপরাষ্ট্র, যার নাম কেপ ভার্দে। এত কম জনসংখ্যা নিয়েও এই দেশ দুটি কিভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল, 140 কোটির অধিক জনবহুল দেশ ভারতের কাছে অবশ্যই বিরাট দৃষ্টান্ত হওয়া উচিত বলেই আমি মনে করি। তাই শুধু ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স নয়, বিশ্বকাপে নবীন এই দুটি দেশের খেলা দেখার জন্য অবশ্যই আমি অন্তত রাত জাগব। বিশ্বকাপে প্রবীণদের পরিবর্তে এবারে আমি বরণ করে নেব নবীনদের। তাপস সাহা, শেওড়া ফুলি, হুগলি।
1: সময় তো প্রায় শেষ হয়ে এলো, আকাশ বাতাসের খবর জানিয়ে দিই। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টা তাপমাত্রা সর্বোচ্চ ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 61%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়া বিজ্ঞপ্তি শুনলেন।

0: জ্বরের নাম বিশ্বকাপ লিখছেন আপনারা, আর জুলাই মাসের প্রথম পক্ষে লিখে পাঠান মন খারাপের মহৌষধ। আর তারই সঙ্গে একটু মনে করিয়ে দিই, যারা প্রাত্যহিকীতে চিঠি লিখবেন বা ইমেল পাঠাতে চান তাদের কয়েকটি কথা আবারও মনে করাবো। চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে রাখতে। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, আর হয় চিঠি লিখুন না হয় ইমেল করুন, দুটো একসঙ্গে কিন্তু কখনোই নয়। চিঠিতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে দেবেন, আর মাসের প্রথম পক্ষে চিঠি বা ইমেল পড়া হলে দয়া করে দ্বিতীয় পক্ষে আর পাঠাবেন না। আর কি, প্রাত্যহিকীর সময় তো ফুরলো। অমিত কিরণ, জানি না এখনো হয়তো অনেকেই
1: কান পেতেছেন
0: টিভির সামনেই রয়েছেন বসে, কারণ রাত্রিরেও কিছু ম্যাচ ছিল, সকালেও ম্যাচ রয়েছে, আর খানিক পরেই আরও দুটি উত্তেজক খেলা শুরু হতে চলেছে। উপভোগ করুন সকলে, ভালো কাটুক আপনার সারাটি দিন। সঙ্গে ছিলাম
1: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
0: সুচিস্মিতা গুপ্ত, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী

0: সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর চার জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1টি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত 9ম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ, এরপর ইয়োহানে উইসার দুটি ও ফিস্টেন মাইলের একটি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছালো। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়ানা নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তি রাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর আইআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মীর হত্যার ঘটনায় 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

0: কলকাতার তারাতলায় নির্মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজও দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। গতকাল সকালেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হয়। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল সেখানে উপস্থিত ছিল। খোলা হয়েছিল 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্তদের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গতকাল বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেপ্তার এবং 51 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।
1: মোট 51 জনের নামে FIR হয়েছে, 10 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। আমি নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও ঘুরে বের করে অ্যারেস্ট করতে হবে। আমি এখানে চার্জশিট দিয়ে দিলে স্পেশাল PPO অ্যাপেন্ড করে দেবো, যাতে উইদিন স্টিপুলেটেড টাইম, শর্ট টাইমের মধ্যে তারা BNS এর অন্তর্গত চার্জশিটে যে পানিশমেন্ট রেকমেন্ড করবে IO, সেই পানিশমেন্ট যাতে পায় সেটাও আমরা মনিটর করব।
0: মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য অভিযুক্তদের প্রতি দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নিহত বিজেপির কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গতকাল বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলা শাসককে নিয়েও বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। পূর্ব কলকাতা নিউ টাউনের একটি অভিজাত হোটেলে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান সহ একাধিক বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিধায়কদের উপস্থিতিতে কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠক হয়। তবে কি কারণে এই বৈঠক তা অবশ্য স্পষ্ট করা হয়নি। বৈঠকে জাভেদ খান, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, দেবাশিস কুমার, অরূপ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন তারক সিং, দেবলীনা বিশ্বাস সহ কলকাতা পুরসভার বেশ কয়েকজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। পূর্ব কলকাতার ফুলবাগান থানা এলাকায় গতরাতে বাদুরিয়ার এক ব্যবসায়ীকে অপহরণ করে একদল দুষ্কৃতী। মুক্তিপণ হিসাবে 1 কোটি টাকা দাবি করে তারা। পরে মুক্তিপণ না পাওয়ায় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ 70,000 টাকা ও সোনার হার নিয়ে তার চম্পট দেয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ী আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত। ফুলবাগানের শপিং মলে তিনি 2 বন্ধুর সঙ্গে ঘুরতে এসেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় কয়েকজন নিজেদের CID আধিকারিক পরিচয় দিয়ে তাকে অপহরণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতার ফুলবাগান থানা এলাকায় গত বুধবার এক অটো চালকের হাতে 14 বছরের নাবালিকা নিগৃহীত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধে 6:30 নাগাদ নির্যাতিতা তার ভাইকে পড়তে দিতে গিয়েছিল মানিকতলায়। ফেরার সময় ফুলবাগান ক্রসিংয়ের কাছে অটোয় ওঠে। অটো চালক মেয়েটিকে বিরক্ত করে বলে অভিযোগ। অটো চালকের আচরণে ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। বাড়িতে ফিরে পরিবারকে জানানোর পর পরিবারের তরফে গতকাল অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে সেদিনের CCTV ফুটেজ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
2: কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা।

0: সম্ভাবনা আরো বাড়বে বা বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 29 তারিখ থেকে পরবর্তী কিছুদিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টিপাত বেশি থাকবে। বর্তমানে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বৃষ্টিপাত সেটা আরো বাড়বে কিছুটা 29 তারিখের মধ্যে। দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে।
1: পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আজ সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা ও রালপুল দিয়ে যান চলাচল সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মালদার হবিবপুর থানার অন্তর্গত একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সঙ্গে অন্যান্য শিক্ষক শিক্ষিকার অনুপস্থিতিতে ওই শিক্ষক অশ্লীল আচরণ করতেন বলে অভিযোগ। বিষয়টি প্রথমে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে জানতে পারেন অভিভাবক ও গ্রামবাসীরা। এরপর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাড়ির ভেতর থেকে এক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যে থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেলডাঙ্গার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ওই ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, সে সময় তার ওপর আক্রমণ হয় বলে মনে করছে পুলিশ। তবে কী কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে সে

0: ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যে থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বেলডাঙ্গার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে ওই ছাত্রী ছাড়া বাড়িতে আর কেউ ছিল না, সে সময় তার উপর আক্রমণ হয় বলে মনে করছে পুলিশ। তবে কী কারণে নৃশংসভাবে খুন করা হয়েছে সেটি খতিয়ে দেখছে। পশ্চিম বর্ধমান জেলার বারাবনির তৃণমূল নেতা অসিত সিং ও তার ভাইদের ঘিরে গতকাল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গৌরাণ্ডি এলাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ও জনসভায় হামলার মামলার তদন্তে গতকাল ধৃত অসিত সিং, তার ভাই বিশ্বজিৎ সিং এবং সহযোগী আকবর আলমকে ঘটনার পুনর্নির্মাণের জন্য গৌরাণ্ডি হারতলায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ধৃতদের দেখামাত্রে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনরোষ। উত্তেজিত জনতা ধৃতদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার পাশাপাশি চটি ছুটতে শুরু করে। এমনকি পুলিশের কড়া নিরাপত্তা বলয় টোপকে ধৃতদের চড়থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। পরবর্তীতে ব্যাপক পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট থেকে বারাবনী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং ও তার ভাইকে এবং জামশেদপুর থেকে আকবর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। আসানসোল আদালত তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ভাড়া বাড়িতে স্ত্রী মনিকা সরকারকে ফোন করে বেলগাছিয়া মেট্রো স্টেশন লাইনে ঝাঁপ দিয়ে গতকাল আত্মঘাতী হয়েছেন স্বামী দীপঙ্কর সরকার। পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করেছেন দীপঙ্কর। শুক্রবার রাতেই খুনের ঘটনাটি ঘটে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে খড়গপুর IIT সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরাও আজ ঘটনাস্থলে যাবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোয়েল প্রামাণিক।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব 11।

আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী। ধুলো মুঠি সোনা মুঠি।

0: কনগ্রাচুলেশনস বিজয়ন, আজকে তোমার স্পেস ওয়াকটা খুব ভালো হয়েছে।
1: থ্যাংক ইউ সুদীপ্তা। তুমি কি এক্স্যাক্ট টাইম রেকর্ড করেছিলে?
0: অফ কোর্স, আজকে তুমি 9 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড টাইম নিয়েছো।
1: রিয়েলি? আরে আমি তো তাহলে
0: বেস থেকে ডাকছে। আচ্ছা আমি ধরছি। হ্যালো হ্যালো হ্যালো, আমি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ভারতীয় কমান্ডার সুদীপ্তা সেন বলছি।
2: আমি ইসরো থেকে প্রজেক্ট কোঅর্ডিনেটর ডক্টর রাধাকৃষ্ণন বলছি।
0: ওয়েলকাম ইউ স্যার, আমাদের জন্য কোনো ইনস্ট্রাকশন?
2: বিজয়নের স্পেস ওয়াক কেমন হলো?
0: এক্সেলেন্ট স্যার, ও ঠিক 9 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড নিয়েছে।
2: ফ্যান্টাস্টিক! বিজয়ন তো তাহলে নতুন ওয়ার্ল্ড রেকর্ড করলো। ওকে দাও।
0: ইয়েস স্যার, ওভার টু বিজয়ন।
1: বিজয়ন স্পিকিং স্যার।
2: কনগ্রাটস মাই বয়, আজকেরটা নিয়ে তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করলে।
1: থ্যাংক ইউ স্যার।
2: আজকেরটা নিয়ে তোমার মোট 18 বার স্পেস ওয়াক হলো, রাইট?
1: ইউ আর অ্যাবসলুটলি রাইট স্যার।
2: আমরা ক্যালকুলেট করে দেখেছি, এই 18 বার তুমি মোট 90 ঘন্টা এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটিস করেছো। ইটস আ রেকর্ড।
1: থ্যাংক ইউ স্যার।
2: তোমার এই স্পেস ওয়াক আর কারা কারা দেখেছে?
1: রাশিয়ান আর ফ্রেঞ্চ অ্যাস্ট্রোনটরা, ওরা তো আমাদের সাথেই স্পেস স্টেশনে রয়েছে না।
2: ডিকম্প্রেশন সিকনেস হয়নি তো?
1: না স্যার, একেবারেই হয়নি। আগে ভালো করে ক্যাম্প আউট করে নিয়েছিলাম।
2: ওকে ওকে, এখন রেস্ট নাও, টাইম মতো খাবার খাবে আর এক্সারসাইজ করবে, তা না হলে জিরো গ্র্যাভিটিতে হাড়ের ক্ষয় হবে, তাছাড়া হিমোগ্লোবিন কাউন্টটাও ফল করতে পারে।
1: ওকে স্যার।
2: থ্যাংক ইউ বয়েজ, টেক কেয়ার, ওভার অ্যান্ড আউট।
0: হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, 12 ঘন্টা হয়ে গেল, ক্যালসিয়াম ইনটেক করিনি।
1: আরে আমারও তো ফ্রুট জুস খাওয়া হয়নি।
0: ওকে, এক কাজ করো, ওই ক্যান দুটো নাও আর গ্লাস উইন্ডোর কাছে চলো, দুজনে ফ্রুট জুস দিয়ে তোমার স্পেস ওয়াকটা সেলিব্রেট করব। দেখো বিজয়ন, জানলা দিয়ে আমাদের পৃথিবীকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে না?
1: নীল জল, সাদা মেঘের একটা বিরাট গ্লোব, আমাদের দেশটাকে একদম স্পষ্ট লোকেট করা যাচ্ছে।
0: সাউথের দিকে মেঘ দেখছি। বঙ্গোপসাগরে কোনো ডিপ্রেশন ডেভেলপ করলো নাকি?
1: করতেই পারে। এই নাও তোমার ফ্রুট জুস।
0: দাও। এটা কিসের? আঙুরের?
1: না না, এটা ডালিমের রস। স্যার বললেন না, হিমোগ্লোবিন কাউন্ট ফল করতে পারে তাই।
0: ও গুড, চমৎকার খেতে। জানো বিজয়ন, এই যে ডালিমের রস আমরা খাচ্ছি, এর পেছনে কিন্তু একজন ভদ্রলোকের কৃতিত্ব রয়েছে।
1: কৃতিত্ব মানে?
0: কৃতিত্ব মানে মানে ওনাকে ছাড়া এই রস সম্ভব হতো না।
1: আচ্ছা,
0: তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে আগে কখনো অ্যাস্ট্রোনটরা স্পেসে ডালিমের রস খাননি? ওটা আমাদের ডায়েট শিডিউলেই পড়ে না।
1: রাইট ইউ আর। এই প্রশ্নটা হ্যাঁ আমিও জিজ্ঞাসা করবো ভাবছিলাম, ডালিমের রস কেন?
0: কারণ ডালিম খুব উপকারী, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, B5, পটাশিয়াম, প্রাকৃতিক ফেনল আর ফ্ল্যাবোনয়েডস আছে। দেখা গেছে এর রস পেট, হৃদযন্ত্র আর দাঁত ভালো রাখে, আর হয়তো ভাইরাসের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ শক্তিও দেয়। আয়ুর্বেদে ডালিমের রস রক্তবর্ধক হিসাবেও ব্যবহৃত হয়, জানো তো?
1: না, তাহলে এতদিন এটা আমরা খেতাম না কেন? মানে অ্যাস্ট্রোনটরা স্পেসে এটা খায় না কেন?
0: আরে কি করে খাবে, এর দানা ছাড়াবে কে? আর তাছাড়া মহাকাশ জানে জিরো গ্র্যাভিটিতে এই দানাগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে, এগুলো ভেসে ভেসে যে কোনো সময় নাকে কানে ঢুকে গিয়ে ক্লক করে দিতে পারে।
1: কিন্তু আমরা তো জুস খাচ্ছি।
0: সেটাই তো বলতে চাইছি, এটা সম্ভব হয়েছে সেই ভদ্রলোকের জন্য যিনি ডালিমের দানা ছাড়াবার অটোমেটিক যন্ত্র আবিষ্কার না করলে এটা কখনোই অ্যাস্ট্রোনটদের ডায়েট শিডিউলে ইনক্লুড হতো না।
1: রিয়েলি? তার নাম কি? কোন সাহেব?
0: আরে না না, কোনো সাহেব নয়, একেবারে খাঁটি ভারতীয়। ওই যে, ওই যে দেখো, জানলা দিয়ে পৃথিবীর গায়ে আমাদের দেশটা দেখা যাচ্ছে, তার উত্তর পূর্বের দিকে তাকাও।
1: ওই তো, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, মাথার দিকটা অরুণাচল প্রদেশ, তার পাশে আসাম, তার তলায়
0: ওই ওই ওই ওই আসামেই থাকেন ওই ভদ্রলোক, নাম উদ্ধব ভাড়ালি।
1: উদ্ধব ভাড়ালি বৈজ্ঞানিক?
0: না না, তিনি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার, আবিষ্কার করা তার নেশা। এখন অবধি তিনি প্রায় 100টা যন্ত্র আবিষ্কার করেছেন।
1: 100টা? উরি বাস! তা আসামে থাকেন কোথায়?
0: থাকেন নর্থ লক্ষিমপুর জেলায়।
1: এতগুলো আবিষ্কার, তার মানে তো প্রচুর
0: প্রচুর কি টাকা, নাম, যশ।
1: হ্যাঁ মানে ওই
0: এখন হয়তো এসবই তার হয়েছে, কিন্তু একসময় খুব গরিব ছিলেন জানো, ছোটবেলায় তার খাওয়া জুটত না। একদিন
3: উদ্ধব, এই উদ্ধব কোথায় গেলি?
4: মা আমি এইখানে বসে আছি।
3: ওই দেখো ওইখানে গিয়ে বসেছে। কি হয়েছে বাবা, এখানে বসে আছিস কেন, শরীর খারাপ?
4: না মা, শরীর খারাপ নয়।
3: তবে
4: আমি চিন্তা করছি মা।
3: চিন্তা? কি চিন্তা করছিস বাবা?
4: মা আমি ভাবছি, হ্যাঁ, আমাদের চলবে কি করে, আমার পড়াশোনা।
3: কি আর করবি বল, তোর বোধহয় আর পড়াশোনা হবে না।
4: পড়াশোনা হবে না, কিন্তু আমার যে ইঞ্জিনিয়ার হওয়ার শখ,
3: কি আর করা যাবে বল। একবার তো ইঞ্জিনিয়ার হতে জোড়হাট গেলি, কিন্তু সেখানে এত গোলমাল যে 3 মাস পরে ফিরে এলি। তারপর আবার
4: মাদ্রাজ গেলাম, কিন্তু ঠিক সেই সময়ই বাবা মারা গেলেন।
3: সবই কপাল বাবা, এখন কি খাবো সেই চিন্তাতেই আমি পাগল হয়ে যাই।
4: আজ কি ঘরে কিছুই নেই?
3: শুধু দুধ আর বাদাম, গরুটা আছে তাই রক্ষে, তবু তো একটু দুধ পাওয়া যায়।
4: কিন্তু এভাবে কতদিন চলবে মা, তার উপর দেনার বোঝা।
3: তোর বাবা মারা যাওয়ার সময় 18 লক্ষ টাকার দেনা রেখে গেছে। বাবা তুই যদি এখন রোজগার না করিস, তাহলে দেনার দায় আমাদের জেলে যেতে হবে।
4: কিন্তু মা আমার সামান্য রোজগারে এত দেনা তো শোধ হবে না, ইঞ্জিনিয়ার হতে পারলে তাও একটা কথা ছিল।
3: তাহলে উপায়
4: মা? আমি ভাবছি কিছু যন্ত্র বানাবো।
3: আচ্ছা,
4: আমি তো বেশ ভালো মেকানিক্যাল কাজ জানি, যন্ত্র বানাতে পারলে
3: সেগুলো বিক্রি করবি?
4: ঠিক বিক্রি নয় মা, যন্ত্রগুলো এই গ্রামে সবারই খুব কাজে লাগবে, এতে রোজগারও হবে আর আমার সৃষ্টির চাহিদাও পূরণ হবে।
3: দেখ যদি হয় তো খুবই ভালো।
4: যদি নয় মা, হবেই, তোমার আশীর্বাদ সঙ্গে থাকলে আমি সফল হবই।
3: উদ্ধব আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে বাবা।

শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব কৃষির কাজে ব্যবহার করার জন্য সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে উদ্ভাবন করা দুটি যন্ত্রের কথা। মাঠে কাজ করার সময় আমাদের কৃষক ভাইরা অনেক অদ্ভুত অদ্ভুত সমস্যার সম্মুখীন হন। অনেকে আধুনিক যন্ত্রপাতি কিনে সামাল দেন, কিন্তু যারা অভাবে কিনতে পারেন না তাদের সমস্যা কিন্তু থেকেই যায়। মূলত সেই গরিব কৃষক ভাইদের কথা ভেবেই গুজরাতের মনসুখ ভাই জাগানি ও কর্ণাটকের আন্না সাহেব উদাগাওয়ি দুটি যন্ত্র উদ্ভাবন করেছেন।

0: দৃশা, এই দৃশা, ভালো করে চেপে ধর, আমরা এবার বড় রাস্তায় উঠবো।
1: উফ, তোকে চেপেই তো ধরে আছি, খালি বদ বুদ্ধি।
0: আহ, আরো জোরে ধর না, তুই যত জোরে আমাকে জড়িয়ে ধরবি আমার তত ভালো লাগবে।
1: দেখ অসভ্য কথা গান, এটা রাস্তা না। এই আরো জোরে চালা না, একেবারে হু হু করে।
2: হু হু করে এই ভিড় রাস্তায় স্পিড তুলবো কি করে?
1: আচ্ছা আমরা যাচ্ছি কোথায় রে? এটা তো বাড়ির রাস্তা নয়।
0: কোথায় যাব বল, চল নলবনে যাই, ওখানে নিচু।
1: সে তো কালকেই গেলাম, চল না অন্য কোথাও যাই। এই জানিস আমাদের পাড়ায় না একটা নতুন মিউজিয়াম খুলেছে।
2: হ্যাঁ মিউজিয়াম?
1: হ্যাঁ।
2: তোদের পাড়ায়?
1: হ্যাঁ রে।
0: কিসের মিউজিয়াম?
1: বড় কিছু না, বেশ ছোট। নাম নামটা দাঁড়া, হ্যাঁ নাম হচ্ছে মিউজিয়াম অফ ইম্প্রোভাইজড ডিভাইসেস।
2: তাই নাকি?
1: হ্যাঁ।
2: চল তাহলে দেখে আসি। টিকিট কত করে?
1: সে তোকে ভাবতে হবে না, আমি টিকিট কাটবো।
3: বাহ, মিউজিয়ামটা তো বেশ সুন্দর রে।
1: সত্যি আমাদের দেশের বিভিন্ন মানুষের নতুন সব উদ্ভাবন দিয়ে সাজানো। দেখ স্বপ্ন, ওই যন্ত্রটা দেখ।
3: কোনটা?
1: আরে ওই তো,
3: ও ওই গোল মতো জিনিসটা।
1: হ্যাঁ।
3: আরে দেখতে তো বেশ সুন্দর। আরে দেখি দেখি গায়ে কি লেখা আছে।
1: আরে স্বপ্ন, এই আগে ওইটা দেখ দেখ দেখ দেখ, তোর পছন্দের জিনিস।
3: কোনটা?
1: আরে ওই তো দেখ না।
3: কোনটা বলতো?
1: ওই দিকে।
3: ও ও ও, ওইটা। আরে এটা তো একটা তিন চাকার গাড়ি মনে হচ্ছে।
1: হ্যাঁ।
3: এটা এখানে কি করছে?
1: কিন্তু সাধারণ গাড়ি নয়। দেখে তো মনে হচ্ছে মডিফাইড বাইক। দেখ দেখ না গায়ে কত অ্যাটাচমেন্ট লাগানো, মনে হয় চাষের কাজে লাগে।
3: চাষের কাজে বাইক?
1: হ্যাঁ
3: তাই তো রে। গায়ে দেখছি নাম লেখা রয়েছে বুলেট শান্তি, আর পাশে উদ্ভাবকের ছবি।
1: এই চল না আগে একবার সবটা ঘুরে দেখে নি।
3: চল।
1: ওই দেখ পাশের ঘরে আরো অনেক কিছু রয়েছে রে।
3: হ্যাঁ চল চল চল পাশের ঘরে যাই।
4: স্বপ্ন নীল তৃষা, তোমরা আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছ।
1: কে কে ডাকলো আমাদের? হ্যাঁ ঘরে তো কেউ নেই।
3: তাই তো, মিউজিয়াম এখন প্রায় ফাঁকা, কাউকে তো দেখছি না রে।
4: এইদিকে তাকাও, আমি ডাকছি তোমাদের।
1: ওরে বাবা রে, কে ডাকছে রে, ভূত নাকি?
4: ভয় পেও না, ভূত নই, আমি শান্তি বাইক।
3: বাইক? হে তৃষা, ওই বাইকটা ডাকছে আমাদের, ওই ওই বাইকটা রে।
4: ঠিক ধরেছ, আমি তোমাদের ডাকছি, আমাকে না না না দেখে চলে যাচ্ছ কেন?
1: ওরে বাবা রে, আমার ভয় করছে, বাইক আবার কথা বলে নাকি?
3: তৃষা ভয় পেও না, মনে হয় ও আমাদের কিছু বলতে চায়।
5: শুধু ও কেন, আমিও কিছু বলতে চাই।
1: ওরে বাবা রে, এ আবার কি? হ্যাঁ রে, এই নলের মতো জিনিসটা মনে হলো।
5: আমার নাম চন্দ্রপ্রভা, আমাদের গল্প না শুনে তোমরা যেতে পারবে না।
1: এ কি ভুতুরে কাণ্ড রে বাবা। স্বপ্ন চল পালাই।
3: দাঁড়া না, শুনি না ওরা কি বলতে চায়। দেখো শান্তি আর চন্দ্রপ্রভা, আমাদের সময় কিন্তু খুব কম, তোমরা তাড়াতাড়ি বলো কি বলবে।
4: শুনবে শুনবে তোমরা আমাদের কথা?
3: শুনবো তো।
4: বেশ বেশ, তবে শোনো, প্রথমে আমি বলবো, তারপর ও। আমার জন্ম গুজরাতের আমরেলি জেলায় মোটা দেওয়ালিয়া গ্রামে। যে তৈরি করেছিল তার নাম মনসুখ ভাই জাগানি।
1: মনসুখ ভাই জাগানি, উনি কি খুব বড় বিজ্ঞানী?
4: না না, বিজ্ঞানী না, উনি গরিব কৃষক কৃষক ছিলেন। তবে ওনার কারিগরি জ্ঞান খুব ভালো ছিল। একদিন

0: মনসুখ ভাই।
1: ও মনসুখ ভাই,
2: কে
1: বলছি? আমায় কিছু টাকা ধার দিতে পারো?
2: আরে মোহন যে, বসো বসো। তা হঠাৎ টাকা ধার চাইছো, কোনো বিপদ আপদ নাকি?
1: তা বিপদই বটে, আমার বলদ দুটো বিক্রি করে দিচ্ছি বুঝলে।
2: হ্যাঁ,
1: ওদের আর খেতে দিতে পাচ্ছি না।
2: তা বলদ বিক্রি করে দিলে চাষ করবে কি দিয়ে? ট্র্যাক্টর কিনবে নাকি?
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো।
2: ও, আর তাই তুমি টাকা চাইতে এসেছো তাই তো?
1: হ্যাঁ,
2: কিন্তু ট্র্যাক্টরের তো অনেক দাম ভাই। তা কতজনের থেকে ধার করবে, ফেরত দিতে পারবে?
1: জানি না আমি, কিন্তু আমার মাথায় কিছু আসছে না বুঝলে। আচ্ছা আচ্ছা মনসুখ ভাই, তুমি তো দিন রাত যন্ত্রপাতি নিয়ে খুটখাট করেই চলেছ, একটা সস্তার ট্র্যাক্টর বানাও না দেখি।
2: সস্তায় ট্র্যাক্টর?
1: হ্যাঁ,
2: ভালো বলেছ তো, একটা আইডিয়া মাথায় আসছে আমার।
3: এইভাবেই প্রথম আমার সূচনা হলো, মনসুখ ভাই একটা রয়্যাল এনফিল্ড বুলেট বাইক কিনে তার ইঞ্জিনটাকে 5.5 অশ্ব শক্তি, মানে জানো তো হর্স পাওয়ার, ডিজেল ইঞ্জিনে বদলে ফেলল। তারপর তার পেছনের চাকাটা খুলে দুটো চাকা লাগিয়ে দিল, দেখতে অনেকটা অটো রিক্সার মতো হলো। এইবার
4: আর তার সাথে মাটি কাটার যন্ত্র ফিট করে দিলেন তাই তো?
3: ঠিক তাই। তবে শুধু মাটি কাটার যন্ত্রই নয়, আরো অনেক কিছু লাগালেন, নাম দিলেন বুলেট শান্তি।
5: বাহ, অদ্ভুত একটা উদ্ভাবন তো।
3: শুধু অদ্ভুতই নয়, খুব কাজেরও। আমার আসল শক্তি বোঝা যায় মাঠে।

0: মোহন,
1: ও মোহন,
0: হ্যাঁ
1: বলছি বুলেট শান্তি কেমন কাজ করছে?
0: খুব দুর্দান্ত, খুব ভালো মনসুখ ভাই, তোমার এই বুলেট শান্তির জবাব নেই।
1: তা তুমি এখন কি করছো?
0: আমি আমি এই আগে আমার এই গোটা মাঠটা চষে ফেললাম, এবার এবার এর টুলবারে কাটার লাগিয়ে মাঠের ধারে যত জংলা গাছ সব কেটে ফেলেছি। এখন জল বের হওয়ার জন্য একটা ছোট ড্রেন কাটার চেষ্টা করছি।
1: তাহলে বলো, এমন যন্ত্র তৈরি করেছি যা দিয়ে তুমি একাই দশ জনের কাজ করে ফেলছো,
0: তার বলতে আর এটা বেশ সস্তাও বটে।
1: তা খরচের দিকটা তুমি হিসেব করেছো? আমি তো ওটা করতে পারিনি, কারণ মাঠে না চালালে কতটা তেল পুড়ছে সেটা তো বোঝা যাবে না।
0: এই তো এক একর জমি চাষ করতে আধ ঘন্টা লাগলো,
1: আর আর আর তেল কতটা লাগলো?
0: তা ধরো তেল তোমার 2 লিটার, 2 লিটার ডিজেল।
1: তাহলে তো সস্তাই, বলো, তোমার সময় এবং টাকা দুই বেঁচে গেল।
0: সবই তোমার জন্য মনসুখ ভাই। আচ্ছা তুমি তো খুব বুদ্ধিমান, মাঠে কীটনাশক ছেটাবার একটা যন্ত্র বের করো দেখি।
1: তাও করেছি ভাই, তাও করেছি।
0: করেছো নাকি? কই দেখিনি তো, তা সেটা আবার কীরকম?
1: আরে সেটাতে তো তেলও লাগে না, একটা বাইসাইকেলকে বুঝলে,
0: হ্যাঁ
1: ট্রাইসাইকেল করে তার পেছনে একটা কীটনাশকের ট্যাঙ্ক লাগিয়ে দিয়েছি, আর চেনের সাথে লাগিয়ে দিয়েছি গিয়ার আর লিভার। তুমি যতবার লিভারে চাপ দেবে ট্যাঙ্ক থেকে ততবার কীটনাশক বের হয়ে মাঠে ছিটিয়ে পড়বে।
0: হ্যাঁ তাই নাকি? এতো বেশ দুর্দান্ত ব্যাপার।
1: আর একটা ভালো খবর আছে জানো তো, আমার তৈরি এই দুটো যন্ত্রই ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের পুরস্কার পেয়েছে।
0: এই খবরটা তুমি এতদিন চেপে রেখেছিলে? হ্যাঁ এটা কিন্তু তোমার খুব অন্যায় মনসুখ ভাই, যাই বলো। যাক এখন যখন জেনে গেছি তখন তোমাকে আর সহজে ছাড়ছি না। গ্রামের তরফ থেকে আমরা তোমাকে পুরস্কার দেব মনসুখ ভাই।
1: আরে থাক থাক, সে হবে খুশি হবে।

শুনলেন ধুলোমুঠি সোনামুঠি ধারাবাহিকের এই পর্ব। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বিজ্ঞান ধারাবাহিক। এখন আধুনিক গান, প্রথমে সুবীর সেন।

শুনছিলেন আধুনিক গান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদে রাগ আহির ভৈরব, বাজিয়েছেন আবির হোসেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন রঘুনাথ নন্দী। সরোদ রাগ আহির ভৈরব।

0: সরোদে শুনলেন রাগ আহির ভৈরব, বাজিয়েছেন আবির হোসেন, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
1: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: পুলিশ?
8: মিস সীমা?
7: বলুন।
8: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
7: কিন্তু কেন? মানে
8: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
7: ডিজিটাল অ্যারেস্ট?
8: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
7: এতগুলো টাকা?
8: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
7: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
8: আরে,
7: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
9: হ্যালো মাম্মা।
7: হাই।
9: RBI এ কথা বলে,
7: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে আজ কণ্ঠ ছবির গান, প্রথমে শাহানা বাজপাই।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কৈলাস মানসরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে যাবার পরিকল্পনা করেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালানোয় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নতুন করে প্রশ্নের মুখে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়ায় ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। ফুটবল বিশ্বকাপে কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। কলম্বিয়া ও পর্তুগালের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী মোদী রোস কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কৈলাস মানসরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে যাবার পরিকল্পনা করেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানসরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকে পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকে পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকে পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা 2026-এ অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। জম্মু ও কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলো যখন বহুস্তরীয় নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রীর বেস ক্যাম্পে তখন সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ পুলিশি কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনা করছেন। ড্রোন প্রতিরোধী মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়নও হয়েছে। তীর্থযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা যথাযথ করতে প্রজেক্ট হক আয়ের মাধ্যমে প্রযুক্তিচালিত নজরদারি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পুলিশের বিশেষ মহাপরিচালক SJM গিলানি ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেন। তীর্থযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয় বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত 9ম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
0: There are several schemes that Government of India has rolled out in these 12 years, and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program, which brings in its ambit as many as 62 crore individuals.
1: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পঞ্জাবরাও উগলে সিটের নেতৃত্ব দেবেন। পরীক্ষা নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্ত সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করার পরেই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজকের টেট পরীক্ষা স্থগিত করে পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে, নতুন করে কোনো দেহ উদ্ধার হয়নি। আজ সেখানে যাবে খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা আজ দুর্ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করবেন। খুব দ্রুত এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর আগামী দুদিন বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কঙ্কন, গোয়া, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, তেলেঙ্গানা, বিদর্ভ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের আরও কিছু অংশে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হলো। পরিবারগুলোর দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ নিখোঁজ রয়েছে। ভেনেজুয়েলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন ও প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি চালাচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দ্বিতীয় দিনেও ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনা। এর ফলে দু দেশের মধ্যে যুদ্ধবিরতি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন যুদ্ধ বিমানগুলি ইরানের সামরিক নজরদারি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, দ্রোণ ব্যবস্থাপনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সেনাবাহিনী একটি ওয়ান ওয়ে অ্যাটাক দ্রোন দিয়ে হরমুজ প্রণালীতে কিকু নামের তৈলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। ট্যাঙ্কারটিতে 20,00,000 ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। মার্কিন সামরিক বাহিনী বলেছে, কিকু জাহাজে হামলার মাধ্যমে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হরমুজ প্রণালীর ঠিক উত্তরে একটি অঞ্চলে বিস্ফোরণের কথা জানানো হয়েছে। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দিয়েছেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে আর্জেন্টিনা 3-1 গোলে জর্ডনের থেকে এগিয়ে আছে। কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রেলিয়ার খেলার ফলাফল আপাতত 2-2। এই খেলা দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ। অন্য খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তান হারে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সমুরদব। এরপর ইউহানে উইসার 2টি ও ফিস্টান মাইলের 1টি গোলে কঙ্গো জয়লাভ করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেই দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা রক্তিম ভট্টাচার্য। 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে আবারও বিশ্বজুড়ে আলোচনায় এসেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। তবে ফুটবলের বাইরেও মেক্সিকোকে আলাদা করে চেনায় তার বিস্ময়কর সংস্কৃতি এবং এমন কিছু উৎসব যা বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। মেক্সিকোর বিচিত্র উৎসব বা সংস্কৃতির মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী হল ডে অব দ্য ডেড। এটি এমন একটি উৎসব যেখানে মৃত্যু নিয়ে শোক নয়, বরং আনন্দ, স্মৃতি আর ভালোবাসার উদযাপন করা হয়। প্রতি বছর 1 ও 2 নভেম্বর মেক্সিকো জুড়ে পালিত হয় ডে অব দ্য ডেড। স্থানীয় ভাষায় একে বলা হয় দিয়া দি লস মুর্তাস। বিশ্বাস করা হয় এই সময় মৃত আত্মীয় স্বজনদের আত্মা পৃথিবীতে ফিরে আসেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে প্রতীকীভাবে সময় কাটায়। এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে মৃত্যু নিয়ে ভয় বা দুঃখ প্রকাশ করা হয় না, বরং মানুষ প্রিয়জনদের স্মরণ করে, গান গায়, নাচে, খাবার তৈরি করে এবং নানান রঙে সাজায় তাদের বাড়ি ও কবরস্থান। নিজেরাও সাজেন বিচিত্র ভৌতিক সাজে। ফল স্বাস্থ্যকর খাবার হিসেবেই পরিচিত, কিন্তু বন্ধুরা জানেন কি, বিশ্বের এমন কিছু ফল রয়েছে যেগুলো শুধু খাবার নয় বরং বিলাসিতার প্রতীক। নিখুঁত আকার, বিশেষ স্বাদ, সীমিত উৎপাদনের কারণে এসব ফলের দাম হয় আকাশ ছোঁয়া। জাপানের হোক্কাইডো অঞ্চলে উৎপাদিত হয় ইউবারি কিং মেলন। এই মেলনকে বিশ্বের সবচেয়ে দামি ফল বলা হয়। একজোড়া ইউবারি কিং মেলনের দাম নাকি $30,000 থেকে $45,000 বেশি। ব্রিটেনের কর্নওয়ালে অবস্থিত লস্ট গার্ডেন্স অফ হেলিগানে ভিক্টোরিয়ান যুগের পদ্ধতিতে উৎপাদিত হয় হেলিগান আনারস। উৎপাদন প্রক্রিয়া জটিল হওয়ায় একটি আনারসের দাম প্রায় $1,500 পর্যন্ত হতে পারে। চীনে বিশেষ ছাঁচ ব্যবহার করে উৎপাদিত নাশপাতিগুলোকে ছোট বুদ্ধমূর্তির আকৃতি দেওয়া হয়। সাধারণ নাশপাতির তুলনায় অনেক বেশি দামে এই নাশপাতিগুলি বিক্রি হয়। সাধারণত পুলিশ বেপরোয়া গতির গাড়ি কিংবা ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করে, কিন্তু এবার পুলিশকে থামাতে হল একটি বিশাল কলাকে। অবশ্য আসল কলা নয়, কলার আদলে তৈরি একটি গাড়ি। মার্কিন মুলুকের মন্টানায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। বিলিংস শহরের কাছে ইন্টারস্টেট হাইওয়ে 90-এর পাশে একটি কলার আকৃতির গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। গাড়ির নম্বর প্লেটে লেখা ছিল স্প্লিট। পুলিশ অবশ্য চালককে সতর্ক করে ছেড়ে দেয়, কোনো জরিমানা করা হয়নি। অদ্ভুত এই গাড়ির নির্মাতা ও চালক স্টিভ ব্রেথওয়েট জানিয়েছেন, 1993 সালের একটি ফোর্ড F-150 পিকআপ ট্রাক দিয়ে তিনি এই গাড়ি বানিয়েছেন। আসলে নিজের বিজ্ঞাপন ব্যবসার প্রচারের জন্যই নাকি গাড়িটিকে এমন অদ্ভুত আকার দেওয়া। অতিরিক্ত শব্দ আমাদের অসুস্থতার কারণ হয়ে ওঠে অনেক সময়। বাচ্চাদের চিল চিৎকার তো অনেকেরই মাথা ব্যথার কারণ হয়। অস্ট্রেলিয়ার জোসেফ ম্যাকগ্রেইল বেটাপ সম্প্রতি এক অদ্ভুত রেকর্ড করেছেন। লর্ড জোসেফ নামে পরিচিত এই ব্যক্তি টাউন ক্রায়ার বা নগর ঘোষক পদে কাজ করেন। 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মানুষ স্বাভাবিকভাবে প্রায় 60 ডেসিবেল তীব্রতায় কথা বলে থাকে। 85 ডেসিবেলের বেশি তীব্রতার শব্দ মানুষের কানের জন্য ক্ষতিকর। ব্লেন্ডারের শব্দ, ঘাস কাটার যন্ত্র কিংবা ড্রিল মেশিনের শব্দের তীব্রতা 90 ডেসিবেলের মতো হয়। ক্যানবেরা ও কুইনবিয়ান শহরের সরকারি টাউন ক্রায়ার জোসেফ রীতিমতো কণ্ঠের চর্চা করে আজ এই পর্যায়ে পৌঁছেছেন। 2017 সালে নগর ঘোষক পদে নিয়োগ পান জোসেফ ম্যাকরেইল। গত মে মাসে তিনি 122.4 ডেসিবেল তীব্রতায় চিৎকার করে পুরুষ বিভাগে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড গড়েছেন। বন্ধুরা জানেন কোন শব্দ উচ্চারণ করে এই রেকর্ড গড়েছেন জোসেফ? শব্দটি হল নাও। চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকাল শুরু থেকে বিকেলের আড্ডা, এক এক কাপ চা যেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু বাঙালি নয়, বিশ্বের সব দেশের মানুষ চা পান করেন। তবে সব চায়ের দাম এক নয়। রাস্তার পাশের দোকানে কয়েক টাকায় এক কাপ চা পাওয়া গেলেও পৃথিবীতে এমন কিছু চা আছে যার দাম শুনলে অবাক হতে হয়। বিশ্বের সবচেয়ে দামি হিসেবে পরিচিত চীনের দা হং পাও চা, বিশেষজ্ঞদের মতে দা হং পাও শুধু একটি পানীয় নয়, বরং ইতিহাস, ঐতিহ্য এবং বিরলতার এক অনন্য সমন্বয়। এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উই পর্বতমালা অঞ্চলে। পাহাড়ি পাথুরে পরিবেশে জন্ম নেওয়া বিশেষ চা গাছের পাতা থেকেই তৈরি হয় এই বিখ্যাত চা। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন সুদীপ বসু, উপস্থাপনা রক্তিম ভট্টাচার্য।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শিশু মহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

কি খবর শিশুমহলের ছোট্ট বন্ধুদের, বলো কেমন আছো সবাই? খুব ভালো, তাই তো? ঠিক বললাম? ভালো তো অবশ্যই আছো। কেমন মজায় আছো? গরম আছে, কিন্তু তারই মধ্যে মাঝে মধ্যেই ঝুপঝুপিয়ে নেমে কেমন চারপাশটাকে ঠান্ডা শীতল বেশ আরামদায়ক করে দিচ্ছে। সেটা তো আছে একদিকে, আর একদিকে চলছে ফুটবলের ধুন্ধুমার যুদ্ধ। সেইটার একটা উত্তেজনায় তো সব সময় টকবক করছো। এখনো বেশ খানিকটা দিন চলতেই থাকবে, ফাইনালের এখনো দেরি আছে।

রাত জেগে কেউ কেউ খেলা দেখছো, আবার মার বকুনি খেয়ে হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছ না পরদিন সকালবেলায় যে স্কুল আছে, তাই না? এদিকে আজ সকাল সকাল আমার স্টুডিওতে বন্ধুরা সেজে গুজে এসে হাজির। সবাই বলছে কবিতা বলবে, তার মানে তো একটা আবৃত্তির আসর, তারই সঙ্গে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান থাকছে, আর হ্যাঁ অবশ্যই থাকছে টেলিফোনের বন্ধুদের অংশগ্রহণ। টেলিফোনে যারা আজকে কথা বলবে, গল্প করবে, কবিতা শোনাবে কিংবা গান করবে, তারা ডায়াল করো 2213 1342। আগে একটা 033 জুড়ে দিতে ভুলবে না, তাহলে 033 2213 1342। শিশুমহলের বন্ধুদের সবাইকে অনেক অনেক অনেক অনেক আদর। আমি তোমাদের সুচিস্মিতা পিসুমণি।

0: তাহলে আবৃত্তির আসরটা শুরু করা যাক, কি বলো? তোমরা রেডি সবাই? আচ্ছা, কে বলবে আগে? দেয়ালিপি। বেশ তো, তাহলে তুমি এসো মাইক্রোফোনের সামনে, আগে কিন্তু তোমার নাম বলবে, ঠিক আছে? নাম বলে তারপরে বলো কবির নাম, তারপর কোন কবিতা বলছো সব বলো। শুরু করো।
1: আমার নাম দেয়ালিপি দাস, আমি এখন একটি কবিতা শোনাব। বিদায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তবে আমি যাই গো তবে যাই, ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মা গো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবো মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নি তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ, স্নানের বেলা খেলবো তোমার সাথে, বাগলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ভাববে মোড়ে, ঝরঝরানি গান গাবই বনে, জানলা দিয়ে মেঘে থেকে চমক মেরে যাবো দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে, খোকার লাগি তুমি মা গো, অনেক রাতে যদি জাগো তারা হয়ে বলবো তোমায় ঘুমো, তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমার খেয়ে যাবো চুমো, স্বপন হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাবো তোমার ঘুমের মধ্যেখানে, জেগে তুমি মিথ্যে আসে, হাত বলিয়ে দেখবে পাশে, মিলিয়ে যাবো কোথায় কে তা জানে, পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে, পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে।
0: বা বেশ হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়েই আমাদের আজকের আবৃত্তির আসরটা শুরু হলো, দেয়ালিপি শুরু করলো দেয়ালিপি দাস, সুন্দর বলেছে। আচ্ছা, এরপর কে আসছো? চলে এসো চলে এসো, চটপট করে চলে এসো।
2: আমার নাম ডেজিলিয়া দে, আমি আজকে একটা কবিতা বলবো, বিষম চিন্তা, কবি সুকুমার রায়।
0: বলো।
2: মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার, অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব, বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গো গর্ধব, কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর, বর্ষা হলে ব্যাঙের গলায় কোত্থেকে হয় অমন জোর, গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই, গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই, সোডার বোতল খুললে কেন ফসফুসিয়ে রাগ করে, কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক

0: কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই।
1: যা বলেছ, কেতাবে তো সবই রয়েছে লেখা, কিন্তু কি সুন্দর করে সুকুমার রায়ের কবিতাটা আমাদের শুনিয়ে দিল ডেজিলিয়া। ডেজিলিয়া শোনালে সুকুমার রায়ের কবিতা, আর পরের বন্ধু আসছে কোন কবিতা নিয়ে সেটা এক্ষুনি জানব। বন্ধুর নামটা আগে শুনি।
2: আমার নাম অস্মিতা কর।
1: অস্মিতা,
2: আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা পুকি ও কাঠবেড়ালি কবিতাটি শোনাব। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুঁতকা পেটুক, খাও একা পাও জেঠাই জেঠুক, বাতাবি নেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলু, তবে যে ভারী লেজ উঁচিয়ে ফুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। কাঠ বেড়ালি বান্দ্রি মুখি, মারব ছুড়ে কিল, দেখবি তবে রাঙ্গা দাকে ডাকব, দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওঁচা, তাইতে তো তোর নাকটি বোঁচা, হুঁতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, উফ এরাম তুমি ন্যাংটা পুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠ বেড়ালি তুমি মরো তুমি কচু খাও।
1: অস্মিতা শোনালো খুকি ও কাঠবেড়ালি, খুব সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে। দেখি টেলিফোনের বন্ধু কি শোনায়। হ্যালো,
3: নমস্কার দিদিমণি, আমার নাম বিজ্ঞান মুর্মু, আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাব।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
3: লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ভোলানাথ লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ভোলানাথ লিখেছিল 3-4-9 গণিতের মার্ক, আর কাটা গেল সর বই 3-4-12 মাস্টার তারে কর লিখেছে রুম ঢের বেশি এই তার গর বই। নমস্কার।
1: হয়ে গেল, আচ্ছা খুব ভালো সুন্দর। তোমরা তো জানো এই সময়টায় বন মহোৎসব পালন করা হয় জায়গায় জায়গায়। বন মহোৎসব মানে বৃক্ষরোপণ যাকে আমরা বলি, এবং এই বন মহোৎসবের একটা সপ্তাহ উদযাপন করা হয় প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহটা, অর্থাৎ 1-7, 1 জুলাই

0: থেকে 7ই জুলাই। এই যে এক সপ্তাহ ধরে বৃক্ষরোপণ চলে, এই উৎসবটাকেই বলে বন মহোৎসব সপ্তাহ। বুঝতেই পারছ যে এটা প্রকৃতিকে ভালো রাখার জন্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, যাতে চারপাশ সবুজ হয়, সুন্দর হয়, সজীব হয়, তার জন্য। এই লক্ষ্যেই কিন্তু বছরের এই সময়টায় বন মহোৎসব সপ্তাহের উদযাপন। কিন্তু সারা বছর ধরেই আমরা সকলকে বলি, একটা গাছ একটা প্রাণ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও, তাই না? এই যে মানুষ বুঝে কিংবা না বুঝে নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলছে, তাতে মাটির ক্ষয় বাড়ছে, জলবায়ুতে পরিবর্তন আসছে, এতে তো আমরা আমাদের নিজেদেরই ক্ষতি করছি, তাই না? তোমরা তো পরিবেশ নিয়ে আজকাল কত পড়াশোনা করো, কত কি জানো, অনেক বেশি সচেতন হয়েছে মানুষ আগের থেকে। এবং সত্যি কথা বলতে কি, তোমরা ছোটরা হয়তো একটু বেশি সচেতন, তোমরা জানো যে কিভাবে এই সবুজ দিয়ে, এই গাছ দিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়, জলবায়ুকে প্রকৃত ভারসাম্যে আবার ফিরিয়ে আনা যায়। সেই কারণেই তো গাছ লাগানো, তাই না? বর্ষার শুরুতে এই উৎসবটা এই কারণেই পালন করা হয় যে এই সময় যদি চারা গাছ লাগানো যায় তাহলে সেটা খুব সহজে বেঁচে যায় এবং তরতর করে বেড়ে উঠতে পারে। সেই কারণেই বন মহোৎসব সপ্তাহ পালন করা হয় জুলাই মাসের প্রথম 7টা দিন, 1লা থেকে 7ই জুলাই। মনে থাকবে। আবার আমরা আবৃত্তিকার বন্ধুদের কাছে চলে এসেছি। টেলিফোনের বন্ধুরা, তোমরাও তৈরি থাকো, তোমরাও নিশ্চয়ই আসবে, আবার টেলিফোনে কথা হবে, গান হবে, কবিতা হবে। এবারে কে বলবে? অস্মিতার কবিতা শুনেছিলাম, খুকি ও কাঠবিড়ালি, এবারে কে বলবে দেখি।
1: আমার নাম আদ্রিতা বিশ্বাস, আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ার ছবি কাব্যগ্রন্থের কবিতা মাকাল। গৌরবর্ণ নথর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করল শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তারে শুধায়, এ কি, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা বারা সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় জেঠা মাকাল ফুলে আছে। বললে দাদা সত্যি বলো, শোনার যে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে, দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।
0: মাকাল, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনিয়েছে আদ্রিতা, আদ্রিতা বিশ্বাস। এবার কে আসবে? মোহর আসবে না অনুষ না? কে মোহর আসছে? আচ্ছা চলে এসো মাইক্রোফোনে, এসো, বলো এবার নাম, বলো পুরো নাম বলো। বলো।
2: আমার নাম মোহর বিশ্বাস, আজকে আমার নিবেদন কবি সুনির্মল বসুর কবিতা সবার আমি ছাত্র।
0: বেশ।
2: আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ স্থানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা, বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই ধরনের বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র।
0: সুন্দর হয়েছে, মোহর শোনালো সুনির্মল বসুর কবিতা সবার আমি ছাত্র। হ্যালো
3: হ্যালো পিসিমণি,
0: কে বলছো বলো?
3: আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে সুপ্রতিম খাটুয়া কথা বলছি।
0: সুপ্রতিম, কোন ক্লাস তোমার?
3: আমার আমি ক্লাস ফোরে পড়ি।
0: আচ্ছা, বেশ বেশ, বলো কি বলবে।
3: পিসিমণি, সবাই কি কবিতা শোনাচ্ছে? আমি একটি গান করে শোনাই।
0: হ্যাঁ নিশ্চয়ই শোনাও।
3: আমি একটি ভৈরব রাগ করে শোনাচ্ছি,
0: ছোট্ট করে। ছোট্ট করে
3: ছোট্ট করেই করবো পিসিমণি।

0: আর স্টুডিওর বন্ধু কে আছো, কি শোনাবে বলো দেখি।
1: আমার নাম শামিন সারা। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি আমি শোনাব। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উস্কুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলাই, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছার খার করে, তবু অবজ্ঞা করবে আমাদের, মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে, আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষবারের মতো।
0: শামিন শোনালো সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আচ্ছা, এবারে আসবে কে? অনুষ্ণা, এসো অনুষ্ণা পাল। আমি তো নাম বলে দিলাম অনুষ্ণার। আচ্ছা অনুষ্ণা, এবার তাহলে কবিতাটা বলো।
2: পুতুল ভাঙা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সাত আটটি সাতাশ আমি বলেছিলাম বলে, গুরু মশাই আমার পরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সে যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা, মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে, সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোনো রকম হেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে।
0: অনুষ্ণা পাল শোনালো পুতুল ভাঙা রবি ঠাকুরের কবিতা। আর এবারে আবার দেয়ালিপিকে ডাকি। আরেকটা করে কবিতা সবাই বলো, পারবে নিশ্চয়ই, নিশ্চয়ই পারবে, একটা করে সবাই বলেছে। এবার শুরু করি আমাদের দ্বিতীয় রাউন্ডের কবিতা। রেডি দেয়ালিপি?
1: আমার নাম শামিন সারা। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি আমি শোনাব। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উস্কুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস।
0: আমরা সামিনের এই কবিতাটা তো শুনলাম এক্ষুনি।

0: গান শুনলে তোমাদের প্রিয় সনদ দাদুর গাওয়া গান, দেওয়ালির গান। আচ্ছা, এদিকে দেয়ালিপি রেডি হয়ে গেছে, দেখি এবার কোন কবিতা নিয়ে আসছে দেয়ালিপি।
1: আমি আরেকটি কবিতা শোনাব, বুঝিয়ে বলা কবি সুকুমার রায়। ও শ্যামা দাস, আয় তো দেখি, বস তো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ও শব্দদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি, কালাকি। মামার ব্যামু, বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গুঁজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে, কি বলেছিলেম পরশু রাতে বিষ্ণু বসের দাওয়াতে, ভুলিস নি তো বেশ করেছিস। আবার শুনলে খেতে কি, বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নিজে দিকে। বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতে, আজকালের এই ছোকরাগুলোর তর সয় না কিছুতে। আবার দেখো বসলি কেন, বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মোটের বোঝা, বইতে যাব আমি। সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে, কোন আককেলে শব্দ কষ্টা নামালি, ঢের হয়েছে। আয় দেখি তুই, বসতো দেখি এদিকে, ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে, গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে, রসচমী প্রপঞ্চময় বিশ্বতরু শিকরে। অর্থাৎ কিনা এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে। আবার দেখো এরই মধ্যে হাই তোলবার মানে কি, আকাশ পানে তাকাশ খালি, যাচ্ছে কথা কানে কি। কি বললি তুই, এসব শুধু আবল তাবল বকুনি, বুঝতে হলে মগজ লাগে।

0: বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে, যাই কি দেবা কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে। ও শ্যামা দাস, উঠলি কেন? কেবল যে চাষ পালাতে, না শুনবি তো মিথ্যে সবাই, আসিস কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে, ইচ্ছে করে ডান পিঠে দে কান মুলে দিয়ে পেঁচিয়ে।
1: আমার নাম ডেজিলিয়া দে, আমি একটা কবিতা বলবো, কাজের ছেলে, কবি যোগীন্দ্রনাথ সরকার। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, বাহবা বাহবা, ভোলা ভূত হাবা, খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে জেতে, কে না হলে শেষ। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, দুটা পাকা তেল, সরিষার কই, ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘোষেদের ননি, আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখুনি। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটা পাকা দই, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই, এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই, মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দই।
2: খুব সুন্দর হয়েছে।
3: আমার নাম অস্মিতা কর, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতাটি শোনাব। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে, আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তে পান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার।
2: অস্মিতা সুন্দর বলেছে। এবার এবার কে?
4: আমার নাম আদ্রিতা বিশ্বাস।
2: আদ্রিতা,
4: আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের আবুল তাবুল কাব্যগ্রন্থের কবিতা গোফসুরি। হেড অফিসের বড়বাবু

0: একটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে, হঠাৎ গেলেন খেপে, আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গুফ গিয়েছে চুরি। গুফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গৌচরা তো তেমনি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গুফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব ব্যাটাকেই চিনি, নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গুফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গুফ যদি আমার বলিস করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায়, আফিসেরে বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোব ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে যাচি, গোবকে বলে তোমার আমার, গোবকে কারো কেনা, গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যাই চেনা।
1: আদ্রিতা সুকুমার রায়ের কবিতা বলল, আর এবার মহারাষ্ট্রে সুকুমার রায়ের আর একটা কবিতা নিয়ে, কোনটা?
2: আমার নাম মোহর বিশ্বাস, আমি আরেকটি কবিতা বলবো, কবি সুকুমার রায়ের খাই খাই কাব্যগ্রন্থের কবিতা সঙ্গীহারা। সবাই নাচে ফুর্তি করে সবাই গাহে গান, একলা বসে হাঁড়ি চাচার মুখটি কেন ম্লান, দেখছো নাকি আমার সাথে সবাই করে আড়ি, তাই তো আমার মেজাজ খেপা মুখটি এমন হাঁড়ি। তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই শুধাওনি তো তাকে, শালিক পাখি বেজায় ঠেঁটা চেঁচাই মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি, মিষ্টি সুরে দোয়েল পাখি জড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো শুনলে না তার গান, দোয়েল পাখির ঘ্যান ঘ্যানানি আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে তেমনই আবার কালো, রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে, মাছরাঙা তারও কি আর পাখির মধ্যে থরি, রকম সকম সঙ্গের মতো দেমাক দেখে মরি, পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি, এইগুলো সব ছ্যাবলা পাখি নেহাত ছোট জাত, দেখলে আমি তফাৎ হঠি অমনি পঁচিশ হাত, এতক্ষণে বুঝতে পারি ব্যাপার খানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছ নিখুঁত কেবল নিজে, মনের মতন সঙ্গী তোমার কপালে নেই লেখা, তাইতে তোমায় কেউ পৌঁছে না, তাইতে থাকো একা।
3: আমার নাম শামিন সারা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু আমি শোনাবো। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বেড়াল ছানাটি, আমি ওকে মারি নে মা বেত, মিছি মিছি বসি নিয়ে কাঠি, রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন দি।

0: খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়ো, ও কেবল বলে মিয়ো মিয়ো। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই মা কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফিরে, যত বলি চ ছ জ ঝ ঞ, ও দুষ্টুমি করে বলে মিয়ো। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো, ভালো মানুষের মতো থাকে, আড়ে আড়ে চাই মুখ পানে, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই কোথা যাই আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ঞ, ও কেবল বলে মিয়ো মিয়ো।
1: ঘুম জাগানো পাখি, কবি কাজী নজরুল ইসলাম।
2: সামিনের পর অনুষ্ণা চলে এসেছে ঘুম জাগানো পাখি কবিতাটা নিয়ে, বলো শুরু করো।
1: আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকে, সূর্যে মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আয়েশে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়, ঝর্ণা মাসি বলবে হাসি খুকি এলি নাকি, বলবো আমি নই কো খুকি ঘুম জাগানো পাখি।
2: বাহ, অনুষ্ণা শোনালো কাজী নজরুল ইসলামের কবিতা। আজকে যে বন্ধুরা আমাদের সঙ্গে ছিল আবৃত্তির আসরে, ছিল দিয়ালিপি, ডেজিলিয়া, অস্মিতা, আদ্রিতা, সামিন, মোহর আর অনুষ্ণা। তো বন্ধুরা সবাই দুটো করে কবিতা শুনিয়েছে আর সবাই খুব সুন্দর বলেছে। আমাদের আজকের আবৃত্তির আসরটা তাহলে এইখানেই শেষ হলো। সবাইকে অনেক অনেক আদর, যারা বললে সুন্দর হয়েছে, খুব ভালো। কবিতা তো শুনলাম এতক্ষণ, আর এবারে কি বলো দেখি, তোমাদের মনের মতন জিনিস ছোট্ট একটা নাটক রয়েছে আর বড্ড মজা আর এই নাটকটা, চলো শোনা যাক, আর আমি কথা বলবো না। নাটকের নাম হলো বোকা বুড়ি।
3: সুকুমার রায়ের বোকা বুড়ি।
4: এই বুড়ো আমায় পাগল করে দেবি রে, আমায় পাগল করে দেবি, সেই সকাল থেকে উঠে রাত পর্যন্ত এক কথা এক কথা। ও বুড়ি একটু সামনে শুনলে চলিস, ও বুড়ি একটু রেখে ডেকে কথা কইবি, তুই এই করবি না সেই করবি না, আ মরণ গা জ্বলে যায়, আমি কি করছি খুকি?
5: কি হলো ঠাকমা, সাত সকালে কাকে গালি দিচ্ছ?
4: কাকে আবার, আমার বুড়োকে আবার কাকে, তা গাল দেব না, তুই বল খেদি। সব সময় আমাকে বলে আমি নাকি খুব বোকা, পেটে আমার কিচ্ছু থাকে না, আমি নাকি সব কথা লোকেদের কাছে বলে বেড়া। আচ্ছা

0: বল, আমাদের লালগায়ে একটা ইঁড়ি বাছুর হয়েছে। আমি কি পাঁচজনকে বলেছি আমাদের কলা গাছে নতুন মোচা ধরেছে? আমি কি কাউকে বলেছি? কাউকে কি একবারও বলেছি? বল ভাই বল।
1: না না, তুমি কাউকে কিচ্ছু বলনি, শুধু মনে মনে বলেছো। তাতে যদি কেউ শুনতে পেয়ে যায়, তার দোষ তো তোমার নয়, দোষ পাঁচজনের। তা যাক, দাদু বাড়ি নেই বুঝি?
0: না না, সে তো সাত সকালে বলদ নিয়ে লাঙল ঘাড়ে করে মাঠে গেছে চাষ করতে, আসবে সেই দুপুর নাগাদ। তারপর চান টান করে কিছু মুখে দিই।
1: আচ্ছা আচ্ছা, পরে সে বাকিটা শুনবো, খন মেলা কাজ পড়ে আছে। চলি ঠাকমা চলি।
0: মরুন, এত যদি তারা তখন এই ছেলে কেন গপ্প করতে গেল? যা
2: চল চল চল চল। হে ভগবান, এই বয়সে এই রোদ দূরে যে মাঠে লাঙল ধরতে হবে তাকে স্বপ্নেও কোনোদিন ভেবেছিলাম? চল চল চল। আর বুড়িটাও যদি একটু লক্ষ্মীমন্ত হতো। আরে লাঙলটা আটকে গেল। হেই চল চল চল, হুট হুট হুট, চল বাবা চল। হেই না, কিছু একটা আটকেছে, খুঁড়ে দেখতে হবে। একটা শাবল টাবল কিছু পেলে হয়। ওই তো দূরে একটা কি পড়ে আছে মনে হচ্ছে না? একটা কোদালই পড়ে আছে, যাই ওইটা দিয়ে খোঁড়া যাক। লোহা বা পেতলের মতো আওয়াজ হচ্ছে না? এই যে দেখছি একটা ঘোড়া। মাটির ভিতরে একেবারে চম্বুকের মতো আটকে রয়েছে দেখছি। এই বুড়ো হাড়ে কি এত জোর আছে? দেখি চেষ্টা করে বার করতে পারি কিনা। হে ভগবান, এ কি দিলে? ঘোড়া ভর্তি মোহর, এত টাকা, আমি এসব রাখবো কোথায় ঠাকুর? যদি ফেলে যাই তো চোরে চুরি করে নেবে, আর যদি টাকা বাড়ি নিয়ে যায় তাহলে বোকা বুড়ি টের পেয়ে যাবে, আর বোকা বুড়ি সকলের কাছে ঢাক পিটিয়ে বলে বেড়াবে। আর এই কথা রাষ্ট্র হয়ে পড়লেই রাজার কোটাল এসে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। তাহলে কি করা যায়? না না, এটা ঠিক হবে না। আচ্ছা যদি এটাও ঠিক হবে না। হে ভগবান, হাত তুলে দিলে যখন তখন বুদ্ধিটা একটু দাও ঠাকুর। এসেছে এসেছে, বুদ্ধি এসেছে এসেছে।

0: রান্না বান্না হলো?
1: আহা, গান করতে করতে আসা হচ্ছে। বলি তোমার আজকেরটা কি হে? সে কখন থেকে ভাত নিয়ে বসে আছি, আমার খিদে টিদে পায় না নাকি?
0: বাড়ি ঢুকতে না ঢুকতে শুরু হয়ে গেল তো। আরে শুন শুন, একটা দারুণ খবর শুনে এলো আমাদের গণক ঠাকুরের কাছ থেকে, বুঝলি? দারুণ খবর।
1: কি খবর?
0: মৎস্য বসেনে গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পাবে খুললে তারই কাছে।
1: কিছুই বুঝলাম না।
0: বুঝলি না?
1: হেয়ালি ছেড়ে পরিষ্কার করে বলো দেখিনি।
0: আরে শুন শুন, আমাদের গণক ঠাকুর বললেন যেখানে গাছের ডালে নাকি মাছ উড়ে বসে, নদীর মধ্যে খরগোশ খেলা করে, সেখানে গুপ্তধন খুঁজলে মাটি খুঁড়ে পাওয়াও যেতে পারে।
1: তোমার যেমন কথা, তুমি আমায় খুব বোকা পেয়েছো না?
0: না না না না না, বোকা ভাবতে যাবো কেন? হ্যাঁ, বোকা ভাবতে যাবো কেন? সত্যি এমন দেখা গেছে।
1: তাহলে চলো খুঁজে গিয়ে
0: খাবো না?
1: নিকুচি খেয়েছে তোমার খাওয়া?
0: ওই দেখো,
1: চলো চলো বলছি।
0: চলো।
1: গাছের ডালে মাছ বসে রয়েছে, একটা ঢিল মেরে দেখো দেখিনি নড়ে কিনা।
0: হ্যাঁ তাই করি, দাঁড়া। ভগবান জানেন কি হয় আর কি না হয়। তুই এখানে একটু বস, আমি নদীতে জাল ফেলেছিলাম, মাছ টাছ কিছু পড়লো কিনা দেখে আসি।
1: আমি কোথায় যাব গো?
0: এই এই এই, আমার মনে হচ্ছে ধারে কাছে কোথাও খুঁজলে গুপ্তধন পাওয়া যাবে।
1: গুপ্তধন? কিন্তু কি দিয়ে খুঁড়বে?
0: দেখ না ধারে কাছে কোথাও কোদাল তোদাল কিছু পাওয়া যায় কিনা। না এদিকটা তো নেই, দেখ দেখ ওদিকটা কিছু পাওয়া যায় কিনা। ওই তো দূরে একটা কি পড়ে আছে মনে হচ্ছে না? পেয়েছি এক কলসি মোহর।
1: পেয়েছি যখন টেনে বার করো না, সারি মতো চেঁচাচ্ছ কেন?
0: আমার একার দ্বারা হচ্ছে না, দাঁড়িয়ে না থেকে এসে টানতে পারছিস না?
1: বলবে তো, তুমি কলসির কানাটা ধরো।
0: হ্যাঁ ধরেছি। আরে আরে আমার ধরে টানছিস কেন? পড়ে যাবো যে, বলি মাথায় কি একটুও বুদ্ধি বলে কিছু নেই? তুই কলসি এদিকটা ধর আর আমি ওদিকটা ধরি। ধরেছিস?
1: ধরেছি।
0: নে এবার অপর দিকে টান।
1: ওরে বাবারে, এত টাকা এত মোহর কি আমার বাপু কখনো দেখেনি রে। ওরে বাবা রে,
0: চুপ আস্তে বল, কেউ শুনতে পাবে যে।
1: শুন, চল চল চল বাড়ি যাই।
0: হ্যাঁ চল চল চল।
1: ওগো শুনছো? টাকাগুলো দিয়ে কি হবে বলো না গো?
0: তুই বল কি হবে?
1: ঘর করব, বাড়ি করব।
0: আস্তে বল, কেউ শুনতে পাবে যে।
1: শুনতে পেলে বইয়ে গেল, আমি জোরে জোরেই বলবো বাড়ি করব, গয়না করব, শাড়ি কিনবো, অনেক শাড়ি কিনবো। মুখ চেপে ধরেছে কেন? বলি চুপ করবো কেন? আমি চুরি করেছি না ডাকাতি করেছি যে চুপ করবো? ওরে ওরে ও খেলি, ওরে ও মেন, তুমি চেঁচাচ্ছো কেন? চুপ করো না। শুন তোরা শুন, আমরা আমরা এক খুশি মোর পেয়েছি বুঝলি? অনেক টাকা
2: সর্বনাশ করলি রে, কি সর্বনাশ করলি!
0: ওরে অবুথি, শোন শোন, শুনেছিস সেদিকে কি কাণ্ড ঘটে গেল?
1: কি হয়েছে কি হয়েছে?
0: শুনিস নি, পুপাড়ার বোকা বুড়ি,
3: শুনিনি আবার? পুপাড়ার বোকা বুড়ি আর তার বুড়ো মাটি খুঁড়ে এক ঘরা মোহর পেয়েছে।
1: তাই নাকি? কথাটা কানে এসেছে কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, তুই যখন বললি তখন বুঝলাম কথাটা সত্যি।
0: আরে ওই দেখ পণ্ডিত মশাই যাচ্ছেন, যা না তাকে গিয়ে জিজ্ঞাসা কর না, উনি জানেন কিনা।
3: শুনেছেন পণ্ডিত মশাই? ও পণ্ডিত মশাই শুনেছেন? পুপাড়ার দত্ত খুড়ো
1: কে? কি মাছের মুড়ো?
3: মাছের মুড়ো নয়, দত্ত খুড়ো।
1: সেটা আবার কেডা?
3: আরে ওই যে পুপাড়ার বোকা বুড়ির বুড়ো। আরে বাবা, পুপাড়ার বুড়ো,
1: তাতে হয়েছে কি?
3: সে এক ঘরে মোহর পেয়েছে।
1: মোরা কোথায় মরেছে?
3: আর মরণ, এর সঙ্গে কথা বলাই পাপ।
1: তোর বা কবে মরেছে?
3: আপদ, মরেছ তুমি, এর সঙ্গে কথা বলাই মুশকিল। যাই, বোকাবুড়িদের গুপ্তধন পাওয়ার কথাটা সবাইকে বলেছি, চল বুঝি, চল চল চল চল।
1: হ্যাঁ হ্যাঁ ব্যাটা।

0: ভেবেছে আমি সত্যি কালা। ওই খবরটা আমি এক জন্মের আগেই পেয়ে গেছি, বেটা তা জানে না। যাই কোটালের কাছে খবরটা বেঁচে আসি।
1: কি কি বললে? এত দুস্পর্ধা! আমি এ রাজ্যের কোটাল, আর আমাকে না জানি কলসি শুধু টাকা গায়েব করলে, বুড়োটার এত সাহস!
0: তবেই বুঝুন কর্তা, দিনকাল কি পড়লো, লোকে আর সেপাই কোটালকে ভয়ই করে না। বোকা বুড়িটা পাড়ায় পাড়ায় চিৎকার করে বলে বেড়াচ্ছে, মোহর পেয়েছি, টাকা পেয়েছি, মোহর
1: পেয়েছি। তুমি থামো তো হে প্রহরী, প্রহরী, যাও পুক পাড়ার বোকা বুড়ি ও তার বুড়োর হাতে হাত কড়া লাগিয়ে এখানে এনে হাজির করো।
0: যথাজ্ঞা হুজুর।
2: এই যে হুজুর, বুড়ো আর বুড়িকে ধরে এনেছি।
3: আমাদের ছেড়ে দিন হুজুর, আমাদের ছেড়ে দিন। আমরা কোনো অন্যায় করিনি হুজুর, এরা যা বলছে সব মিছে কথা।
1: তাই নাকি? এরা মানে গ্রামের পাঁচজন যা বলছে সব মিছে কথা, তাই তো?
3: হ্যাঁ তাই, তাই হুজুর।
1: আর তোমার বুড়ি যে বলছে তুমি এক কলসি টাকা পেয়েছো, সেটাও কি মিছে কথা?
3: সে কি হুজুর, আমার স্ত্রীর কি মাথায় কিছু ঠিক আছে? সে তো আবোল তাবোল কত কি বলে।
1: তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো আর বুড়ির নামে দোষ দিচ্ছ।
3: টাকা? কিসের টাকা? কবে পেলাম, কোথায় পেলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না হুজুর।
2: আহা, হুজুরের সামনে মিছে কথা কইতে লজ্জা করছে না? তুমি কিছু জানো না না? সেই সেদিন যেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ছিল, খরগোশ ছিল, সেদিনের কথা তোমার কিচ্ছু মনে নেই না? ওই খোকা, যা সত্যি তাই তো বললুম।
3: শুনলেন তো হুজুর, বুড়ি কি বললে? গাছের ডালে মাছ বসেছিল, নদীতে খরগোশ খেলা করছিল, এইরকম যা তা কথা ও সারাদিনই বলে।
1: সকলে এই এই পাগলা বুড়ি, ফের যদি আবল তাবল কথা বলবি তো তোকে আমি কয়েদ করে রাখবো, বুঝলি? যা যা এক্ষুনি বাড়ি যা।
2: যাচ্ছি বাবা, যাচ্ছি। কি জানি বাবু, সত্যি কথাই তো বললুম, বাড়ি যেতে বললো, যাই বাড়ি যাই।
3: ভাগ্যিস বুদ্ধি করে বাজার থেকে মাছ কিনে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিলাম, আর নদীর ধারে জেলেদের জালে খরগোশটাকে জড়িয়ে রেখে গিয়েছিলাম। তা না হলে গুপ্তধন পাওয়া হয়েছিল আর কি। কার মাথা দেখতে হবে তো,
4: সুকুমার রায়ের গল্প অবলম্বনে নাটক শুনলে? কি মজার নাটক বলো দেখি, বোকা বুড়ি। খুব সুন্দর আর মজার এই নাটক দিয়েই আমাদের আজকে শিশু মহল শেষ। সবাই খুব ভালো থেকো, অনেক অনেক আদর করে দিলাম আবার সকলকে। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসিমণি। শিশু মহল শেষ হলো, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গানের বেলা আপনাদের সঙ্গে হৈমন্তী দে।

সত্যি তো, দুনিয়ায় আজব কুদরতের কি আর অভাব আছে? এই তো ধরুন না, আমাদের চিরকালের যে ঝগড়া, বিরোধ, মনে পড়ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্পের কথা, পাগলা গণেশ। আজ থেকে অনেক অনেক পরের একটা পৃথিবী, অবশ্যই কল্পবিজ্ঞানের ভাবনায়, সেখানে শুধুই বিজ্ঞান আছে সবটুকু জুড়ে। কোনো মানুষ আর সাহিত্য চর্চা করে না, খেলাধুলোর চর্চা করে না, গান বাজনা করে না, সবাই বিজ্ঞান পড়ে, বিজ্ঞানের গবেষণা করে, হিমালয় থেকে শুরু করে সমুদ্র, সর্বত্রই নানা ধরনের গবেষণাগার। পৃথিবী থেকে বিদায় নিয়েছে কোমল মতির ভাবনা চিন্তাগুলো। এমন অবস্থাতেই পাগলা গণেশ একা লড়াই চালিয়ে কবিতা, গান চিরকুটে লিখে লিখে পাঠিয়ে দিচ্ছে অজানা এক পৃথিবীর কাছে। যদি কোনো মানুষ হঠাৎ করে কখনো তা কুড়িয়ে পেয়ে পড়ে, ভালো লাগে। আবার যদি পৃথিবীটা ভরে ওঠে গানে, গল্পে, সাহিত্যে, তেমনই এক কল্পনা যা অনেক সময় আমাদের ভয় ধরায় বইকি। কিন্তু না, সবটুকু মিলিয়ে চলতে তো আমরা জানি, আর জানি বলেই মজার মজার সব গল্প তৈরি হয়। মনে পড়ছে আইনস্টাইন ও ইন্দুবালার কথা, হ্যাঁ, সেই মজার গল্প।

বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কোনো এক কারণে দার্জিলিংয়ে যাওয়ার পথে নেমে পড়েন উত্তর চব্বিশ পরগনার একটি জায়গায়। সেখানে একটি বিশেষ বিজ্ঞান বক্তৃতা তার দেওয়ার কথা মিউনিসিপ্যাল হলে। আর ঠিক সেই দিন সেই জায়গাতেই বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ইন্দুবালার আসার কথা। পুরো শহর ছেয়ে গেছে সিনেমার পোস্টারে। রায়বাহাদুর নীলাম্বরবাবু আইনস্টাইনের সভার আয়োজন করলেও সাধারণ মানুষ বিজ্ঞান বক্তৃতার চেয়ে জনপ্রিয় অভিনেত্রীকে দেখতেই বেশি আগ্রহী। ফলে আইনস্টাইনের বক্তৃতা চলাকালীন হলঘরটি নাকি প্রায় শূন্যই পড়েছিল। এমনই অদ্ভুত এক কল্পনার কথা দিয়ে বোনা সেই গল্প। প্রশ্ন জাগে, সত্যিই কি এমন হয়েছিল? আইনস্টাইন ও ইন্দুবালা, এমন কোনো সাক্ষাৎ আদপে হয়েছিল নাকি নাকি পুরোটাই লেখকের কল্পনা? এটাই তো গল্পের মজা, সেই মজাটুকু মনে রাখি। আর যদি সে শহরের কোনো শ্রোতাবন্ধু আজ টেলিফোনে আসেন, তাহলে না হয় জেনে নেওয়া যাবে সত্যিই তেমন কোনো গল্পের কথা তার জানা আছে কিনা।

হ্যাঁ, আজ গানের ভেলার স্বল্প পরিসরে যে কৌতুক কাহিনীর কথা দিয়ে শুরু করলাম আইনস্টাইন ও ইন্দুবালা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত লেখা, পুরোটাই রঙ্গরসিকতা নয়, বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের দেখা হয়ে যায় বই কি, তেমন ছোট্ট ছোট্ট কিছু গল্প আর গান, তাই নিয়েই আজকের গানের ভেলার ছোট্ট পরিসর।

0: নমস্কার।
1: নমস্কার,
0: কি বলছেন?
1: বিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: আজকে অনুষ্ঠানটি খুব সুন্দর। এখন বিজ্ঞান এবং সাহিত্য যদি পরস্পর হাত ধরাধরি করে চলে, সেটাই সার্থকতা।
0: অবশ্যই
1: আমরা দেখেছি জগদীশ চন্দ্র বসু লিখেছিলেন ভাগীরথীর উৎস সন্ধানে, সেখানে কিন্তু সাহিত্য এবং বিজ্ঞান অসাধারণ ভাবে তিনি প্রকাশ করেছিলেন। জুলে ফনেরও এরকম কিছু লেখা পাওয়া যায় এবং সেখানে কিন্তু বিজ্ঞান এবং সাহিত্য খুব সুন্দর ভাবে হাত ধরাধরি করে চলেছিল। এটা যদি হয় তাহলে নিশ্চয়ই সেখানে যেমন কৌতুক হয় তেমনি সেটাই আমি মনে করি সঠিক বাস্তব, যে দুটোই থাকতে হবে, সাহিত্য এবং বিজ্ঞান পরস্পর যদি পরিপূরক হয়ে উঠতে পারে।
0: একদম তাই, পরিপূরক। ঠিক ঠিক,
1: নমস্কার,
0: ভালো থাকবেন। এবার আইনস্টাইনের কথা থেকে চলে যাব ডারউইনের কথায়। তার খুব প্রিয় একজন মানুষের কথা, তিনি বাঙালি এবং মূলত কলম ধরেছেন সাহিত্যের জন্য, রেভারেন্ড লাল বিহারি দে, যাকে আমরা বেশি করে চিনি ফোকটেলস অব বেঙ্গল এই লেখার জন্য, বইয়ের জন্য, খুব চেনা বই। 1874 সালে তিনি ইংরেজিতে একটি উপন্যাস লেখেন, গোবিন্দ সামন্ত। তিনি কি ডারউইনকে চিনতেন? না, তা জানা যায় না। কিন্তু গোবিন্দ সামন্ত বইটি ডারউইন নাকি পড়েছিলেন, পড়ে তাঁর খুব ভালো লেগেছিল। 1881 সালের 18 এপ্রিল বইয়ের প্রকাশকের ঠিকানায় তিনি একটি চিঠিও লেখেন। রেভারেন্ড লালবিহারি দে বেঙ্গল ম্যাগাজিনের সম্পাদক, জানতে পেরেছি, তাঁকে আমার শুভেচ্ছা জানাবেন। কয়েক বছর আগে তাঁর লেখা গোবিন্দ সামন্ত পড়ে আমার খুব ভালো লেগেছে, আমি অনেক কথা ভাবতে পেরেছি। সত্যি এই শেষ লাইনটি আমাদের খুব ভাবায়। বিশ্ববিখ্যাত সেই বিজ্ঞানী তাকেও ভাবিয়েছিল সাহিত্যের কলম। তথ্য বলে 1872 থেকে 1881 এই সময়কালে লালবিহারি সেই পত্রিকার সম্পাদক ছিলেন। গোবিন্দ সামন্ত বইটি জমিদারি ব্যবস্থার নানা দিককে তুলে ধরেছে, চাষিদের কথা বলেছে, আর এই ছোট্ট টুকরো টুকরো ঘটনাগুলো কিভাবে যেন ভাবিয়ে তুলেছে বিজ্ঞানের এক সাধককে। আসলে আমাদের প্রাত্যহিক জীবনে এভাবেই তো জড়িয়ে থাকে।

গানটা শুনতে শুনতে এই যে মাটির ভিতর অবাক জল, বিশেষ করে এই পংক্তিটি আমাদের নিয়ে যায় যেন রবীন্দ্রনাথের গানের কাছে। মাটির বুকের মাঝে বন্দি যে জল, তার কথা তিনি যখন গানে গানে বলেন, মাটি তাকে পায় না, আবার পায়ও, আর কি করে পায় সেটা জানতে গিয়ে গানে গানে কখন যেন বলে ফেলেছেন বিজ্ঞানের কথা। সে তো আমরা পাই আকাশ ভরা সূর্য তারা বা এমন আরও অনেক অনেক গানে লেখায় নানাভাবে। তেমনি একটি গান যার মধ্যে একটু মন পাতলে আমরা বিজ্ঞানের বার্তা শুনতে পাই।

লালবিহারী দে যে বছর জন্মেছেন তার 30 বছর পর জন্ম গিরিশচন্দ্র বসুর। কলকাতার বিখ্যাত একটি কলেজের তিনি প্রতিষ্ঠাতা। 1881 সালে গিরিশচন্দ্র বিলেতে গেছেন, তার ইচ্ছে ডারউইনের সঙ্গে দেখা করবেন। চিঠিও লিখলেন তাঁকে, ডারউইন তাঁকে একটি তারিখ দিয়ে দেখা করতে বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তার আগেই 1882 সালের 19 এপ্রিল চিরকালের মতো বিদায় নিলেন ডারউইন। সারা জীবন এ দুঃখ নিয়ে বেঁচেছেন গিরিশচন্দ্র। ডারউইনের চেয়ে 45 বছরের ছোট ছিলেন তিনি। আর একটুর জন্য দেখা হলো না, তা যদি হতো তবে আমরা কলকাতার আরও এক বন্ধু পেতাম ডারউইনের। এমনই কত না জানা কাহিনী বা অল্পশ্রুত অল্পজ্ঞাত, তা নিয়েই তো আমরা বেঁচে থাকি। আর বারবার দুই আলাদা বিদ্যা আলাদা ধারা একাকার হয়ে যেতে থাকে আমাদের ভাবনায়।

0: যাদের গান আজকের অনুষ্ঠানে শুনলাম, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, ঈশান দাস ও রোহন দাস দ্বৈত কণ্ঠে, এরপর শ্রাবণী সেন। ছোট্ট পরিসর আজ গানের ভেলার, তার মধ্যেই আমাদের এই কোথাও ছোট্ট ছোট্ট কাহিনীগুলো নানান কৌতূহলের জন্ম দেয়, আমরা খুঁজতে থাকি, তেমন অন্বেষণের শেষে আবার কখনো কথা হবে। সঙ্গে ছিলাম হৈমন্তী দে।
1: আমি এখানে।
2: দিদি তোকে নয়, এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
1: বুদ্ধিতে চার্জ দে।
3: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
1: দেখলি?
2: বাবা দাঁড়াও, আমি পে করছি, সিগন্যালই নেই।
3: এবার কি করবে?
2: আছে তো ফ্রি ওয়াইফাই।
1: বোকা, শুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়া থেকে বলো বাই বাই।
3: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.0

6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব।

0: নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়

ভাইয়েরা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায়

অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনও পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা, বোন, মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 1,00,000,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে

পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন, সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়।
আর এই ক্ষেত্রে

আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাঁদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়।
এর পেছনে আছে বহু বছর।

ঈশ্বরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয়, মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন, এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন,

0: তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে, এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায়, যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে,
2: আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর।
3: এইরেন দুলড়ো দিসম হর জোহার। মন কি বাত রে বিদ্ধাও আর হো আপে সানাম কো সাও জপড়াও কাতে ইন্দো আডিন রেস্ক কানা। বার হাজার বাগে তুর সহিত দো তারা সেরমা পুর লাগিদো কানা। নিয়ে তুরুই চান্দুরে আবদো মন কি বাত রে দিসম হর কোয়া আইমা হাসিলানা কোয়া বত্তেবন চার্চাও কাটা। জুন চান্দুরে হো দিসম দো তিনিন গান নোংকানা কই হাসিল কাওনা, অনে যাহা কোতে দো মিমি দিসম হর গরব তেবন পেরে গতোয়া। নিয়ে কো সিগিলানা কদো দিসম রেনা সুরুখিয়ে আর আপড়ে চেতান টেহাড়ো সালা জপড়াও কানা। হালেগে ইন্দো কলকাতারে দরিয়া ফুট সাও জপড়াওলেন মিট কামি হোরারে সেলেদো রেনা দাও ইঞ্জাম লেদা। ওডে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক আর আইএনএস অংগ্রাই দো ভারতীয় নৌসেনারিয়া গুটরে সেলেদ কানা। নিয়ে কো শিপস করেনা ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং হাবিজ সানামা গে দিসি মেন্দো নিজের দিসম রেনা কানা। গাতে কো জুন চান্দুরে গে এভিয়েশন সেক্টর রেহো দিসম দো মিট মারাং সিগিলান এ হাসিল কাওনা। C-295 নিয়ে উড়ন দো মেড ইন ইন্ডিয়া কানা, আর C-295 উড়ন দো আজা পৈলো উড় এ পুরো কানা। আর নোংকান 40 উড়ন দো ভারত রেগে বেনাওয়েন কানা। নিয়েরে MSME আর অ্যারোস্পেস সেক্টর দো নাওয়া দাঁড়ে নামেন কানা। রোজগার না দাও হো বাড়তি কানা আর

0: আর নৌকানা মিমি পরব করে আবদো নৌকান কথা করে না গাহিত এবং উইহেরা আর দিসুম ভালো লাগে পৌড়ি বন গেডিয়া গাতে কো আবনা দিসুম রিয়া যত খন মারাং দাড়ি দোকানা আবনা দিসুম রেন মানমি কো দিসুম রিয়া জুদে জুদে হিস করে হুয়ুক কান হুডিং মারাং কুরুমুটো কতে আবু আড়ি গান সেচেদ বন ঞামেদ কানা নোয়া কুরুমুটো কতে লাইগোগ কানা যে তিন রে কেরিয়ে আতাঙ্গোয়া আর সমাজ রেনা গড়ো ঞামোয়া উন্দো জাহান তিন মারাং বনদলগে আগু সেত গানোয়া আপে সানাম কো আপিয়া সুর সপুর করে হুয়ুক কান নৌকান কুরুমুটো করিয়া কথা কো ইং জরুর অল তালাতে বাড়াই আচুন পে আপড়িয়া হুনুদিস আর পরামর্শ কো ভেজাওয়াইন পে ওনা তো হই দাঁড়িয়া আপিয়া সুর সপুর করে না জাহান হুডিং মাছা কুরুমুটু ওকা তো গোটা দিসম লাগি মিট উদ্গাউ না লেকাতে তেয়ারোয়া দাঁড়াইকান চাঁদো আবো আর হবন নাপামা দিসম হর কোয়া কিছু গান নাওয়ান রিকা কই দিখাতে বন গালোচা উন হাবিজ আপিয়া আপিয়া আর আপড়িয়া ঘারঞ্জ ধ্যানা পে আর হ্যাঁ দা সঞ্চাওমা একাল গে করাও লাগাবো না সেরমা জড়ি দাগ রিয়া মিমি ঠোপ আবদো বাঁচাও লাগাবো না ক্যাচ দ্য রিং মানে সেরমা দা সাপ নোয়া অভিযান তো নাসে না হো আলোবন ঢিলেও মা তো খাস আরদাস দো নোয়া কানা যে জাপুট মাহা রিয়া মিমি ঠোপ দা আবো ছতম কতে বোন সঞ্চাওয়া আড়ি আড়ি সারহাও জোহার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তার বলয়ে রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে আজ তিনি 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2 লক্ষ টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার সুবিধার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কিছু আবেদন জানিয়েছিলেন। কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন তিনি। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
3: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
2: আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয়দের কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের বার্তাও ধ্বনিত হয়। জলসঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজ্যের আলু চাষীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতি বস্তা আলুর জন্য 200 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের শিল্প বাণিজ্য ও উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। বর্ধমানের টাউন হলে গতকাল এক বৈঠকে যোগ দিয়ে তিনি একথা জানিয়ে বলেন, রোগমুক্ত উন্নত মানের আলু বীজ উৎপাদনে সরকার সচেষ্ট হবে। পুরুলিয়ার বান্দোয়ানে গুরুর গ্রাম পঞ্চায়েতের তুলসীডিহি গ্রামে সাপের কামড়ে 35 বছর বয়সী গণেশ মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত্রে নিজের ঘরে ঘুমানোর সময় একটি কালাজ সাপ প্রথমে গণেশের স্ত্রীকে এবং পরে গণেশকে কামড়ায়। রাত্রেই তাদের বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পুরুলিয়া মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। শনিবার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গণেশের। মুর্শিদাবাদের বহরমপুর শহর লাগোয়া মনীন্দ্রনগরে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান সুষমা ঘোষ পদত্যাগ করেছেন। অন্যদিকে ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান কাকলি ঘোষও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার পদত্যাগ করেছেন। উল্লেখ্য, প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদের পুরসভা ও ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী জনপ্রতিনিধিরা পদত্যাগ করছেন। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

সম্ভাবনা থাকছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম, আর তার মধ্যে বর্ষা এসে গিয়েছে আমাদের রাজ্যে, তার মধ্যেই তোমাদের স্কুলে যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, যেতে তো হবেই, কিন্তু সঙ্গে অবশ্যই ছাতা রেনকোট রেখো, আর জুতোটি ভিজে গেলেই তো মুশকিল, সারাদিন সেই ভিজে জুতোয় কাটাতে হবে, তাই তো? তা সেই যাই হোক, আজকে তো রবিবার, নিশ্চয়ই বাড়িতে আছো এখন, আর আজ গল্পদাদুর সাথে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, তার আগে কয়েকটা বিশেষ কথা তোমাদের একটু জানিয়ে দিই, কেমন? ছোট বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 29শে জুন বাংলা তথা ভারতের এক মহান কৃতি মানুষের জন্মদিন। তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তিনি ছিলেন একাধারে একজন শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দৃঢ়চেতা মন ও মহান কর্মকাণ্ডের জন্য তাকে বাংলার বাঘ আখ্যায় আখ্যায়িত করা হয়। 1864 সালের 29শে জুন কলকাতার বৌবাজারের মলঙ্গা লেনের একটি বাড়িতে সেই সময় ভবানীপুর অঞ্চলের বিখ্যাত চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন আশুতোষ মুখোপাধ্যায়। আগাগোড়া মেধাবী ছাত্র ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, জানো তো? আর অবশ্যই জানিয়ে রাখি তোমাদের, তাঁর ইতিহাসই তো জানাচ্ছি, তাঁর কথা জানাচ্ছি। 1879 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি এবং 1885 সালে গণিতে এমএ পাশ করেন। হ্যাঁ, তখন এমএসসি নয়, এমএ বলা হতো। এর পরের বছরে তিনি পদার্থবিদ্যায় এমএ ডিগ্রি লাভ করেন। আন্তর্জাতিক কর্তৃপক্ষ জ্যামিতির উপর তাঁর কাজের স্বীকৃতি প্রদান করে। তাঁর একাডেমিক কেরিয়ার অর্থাৎ পড়াশুনোর সময়ে তিনি যেমন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, পরবর্তীকালে তাঁর কর্মজীবনও তেমনি বহু বর্ণময়। শিক্ষক থেকে গবেষক, বিচারপতি, উপাচার্য, প্রতিষ্ঠাতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1924 সালের 25শে মে পাটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল তাঁর জন্মদিন, তাঁর জন্মদিনে আমরা শ্রদ্ধায় স্মরণ করব স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। ছোট বন্ধুরা, আমরা তো সারা বছর জুড়েই বিভিন্ন দিবস ও সপ্তাহ পালন করি, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ পালন করতে চলেছি আমরা, সেটি হল বন মহোৎসব সপ্তাহ। আগামী 1 থেকে 7 জুলাই দেশ

স্কুলে পালিত হবে এই বিশেষ সপ্তাহব্যাপী উৎসব। বন মহোৎসব হল ভারতের একটি বার্ষিক সপ্তাহব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ উৎসব, যা প্রতি বছর পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত পালিত হয়। 1950 সালে কে এম মুন্সী দ্বারা শুরু হওয়া এই উৎসবটি লক্ষ লক্ষ নাগরিক, বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন যে

এই উৎসবের লক্ষ্য হচ্ছে পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা, মৃত্তিকার ক্ষয় রোধ করা এবং ভারতের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা। অর্থাৎ সব মিলিয়ে যেখানে যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে বা শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধার জন্যই হয়তো কোথাও কোথাও বৃক্ষচ্ছেদন করতে হচ্ছে, অর্থাৎ গাছ কাটতে হচ্ছে রাস্তা তৈরির জন্য, বাড়িঘর তৈরির জন্য, তার একটা পরিপূরক কাজ হিসেবে বৃক্ষ রোপণ করা, অর্থাৎ আবার গাছ পুঁতে সেই পৃথিবীর ওপরের যে সবুজ আচ্ছাদন, সেই আচ্ছাদন যাতে রক্ষিত হয় তার জন্য কাজ, এটাই হচ্ছে এই বন মহোৎসব সপ্তাহ পালনের উদ্দেশ্য। ছোট বন্ধুরা, এসো আমরা সবাই মিলে অন্তত একটি হলেও চারাগাছ রোপণ করে পালন করি বন মহোৎসব সপ্তাহ, আর অন্যদেরও উৎসাহিত করি। কেমন? সেটাই হোক আমাদের কাজ।

আরও একজনের কথা তো অবশ্যই বলতে হবে, বলতেই হবে। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর তাঁর জন্মবার্ষিকী আমরা তো পালন করছি, তাই না? দেখো, একেবারে সেই ছোট্টবেলা থেকে এই মানুষটির কথা আমরা শুনি, এই মানুষটির কথা আমরা জানি। এই মানুষটির লেখা হয়তো সেই ছোটবেলায় পড়িনি, কিন্তু একটু বড় হয়ে তো পড়েইছি। আর সেই পড়া কিন্তু শুধুমাত্র যে ক্লাসের পড়ার জন্য, অর্থাৎ স্কুলের পড়ার জন্য তেমনটাই নয়। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সাহিত্য যারা পড়তে ভালোবাসো তারাও কিন্তু সাহিত্য সম্রাটের লেখা, অর্থাৎ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পড়েই থাকি। হ্যাঁ, খুব সম্প্রতি বন্দে মাতরম গান, তাঁর লেখা। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উৎসব আমরা পালন করেছি, আর তাঁর জন্মদিনও কিন্তু সম্প্রতি গেল। 1838-এর 26 জুন জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাকে প্রথম আধুনিক বাংলা উপন্যাসিক হিসেবে গণ্য করা হয় গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতেই অবশ্যই। বাংলা গদ্য এবং উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না, যেমন গীতার ব্যাখ্যাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবেও বঙ্কিমচন্দ্র ছিলেন বিশেষ খ্যাতিমান। তিনি অবশ্য জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন, কিন্তু বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। ছদ্মনামে কমলাকান্ত নামটি তিনি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়, আর তিনি বাংলা সাহিত্য জগতে সাহিত্য সম্রাট হিসেবেও পরিচিত। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে 1838-এর 26 জুন 1245 বঙ্গাব্দের 13ই আষাঢ় জন্মগ্রহণ করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর জন্মদিনও আমরা উৎসাহের সঙ্গে পালন করেছি গোটা ভারত জুড়ে।

এই সব মানুষ আমাদের শিকড়, আমাদের দেশের, আমাদের জাতির শিকড় তৈরি করে দিয়েছেন এঁরা। আর তাই তাঁদের অবশ্যই স্মরণ করতেই হবে আমাদের। আর হ্যাঁ, তোমাদের যেরকম বলেছি যে একটা খাতা করবে বা ডায়েরি, তাতে নোট করে রাখবে গল্প দাদুর বলা এই সব বিশেষ তারিখ আর তার সঙ্গে জড়িয়ে থাকা বিশেষ মানুষদের কথাও। কেমন? বেশ, তাহলে এবারে তোমাদের ছোট্ট বন্ধুদের কথা শোনা যাক, মানে তাদের কাছে যাওয়া যাক গান কবিতার আসরে। আজকে আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তারা কি কি শোনাবে শোনা যাক। শুরু করা যাক তাহলে আজকের গান কবিতার আসর।

0: বেশ, এরপরে কি আসছো?
1: সৃজা বৈত্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেলা ভোলা।
0: শোনো,
1: তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন, কখনো তা সত্যি নামা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে মেলি কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্ত ক্ষণ ভাবনু আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলাই, কেটে গেল সারা বেলাই, রেলিং ধরে রইনু বসে বারান্দাটার কোণে, খেলা ভোলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাতের পরে, ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি, ওই মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি, থাকতো যদি মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা ঘোড়া, তক্ষুনি যে যেতেম তারে লাগাম দিয়ে কষে, যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গ মার ব্যঙ্গ মিরে, পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। এক একদিন যে দেখেছি তুই বাবার চিঠি হাতে, চুপ করে কি ভাবিস বসে ঠেস দিয়ে জানলাতে, মনে হয় তোর মুখে চেয়ে তুই যেন কোন দেশের মেয়ে, যেন আমার অনেক কালের অনেক দূরের মা, কাছে গিয়ে হাতখানি ছুই হারিয়ে ফেলা মা যেন তুই, মাঠ পাড়ে কোন বটের তলায় বাঁশির সুরের বা, খেলার কথা যায় যে ভেসে মনে ভাবি কোন কালে সে, কোন দেশে তোর বাড়ি ছিল কোন সাগরের কূলে, ফিরে যেতে ইচ্ছে করে অজানা সেই দ্বীপের ঘরে, তোমায় আমায় ভোরবেলাতে নৌকোতে পাল তুলে।
2: আমি সুবর্ণা মর্দানা, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি, বাউল, রবীন্দ্রনাথ ঠাকুর। দূরে অসুর তলায় মতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কিউ না তাড়া করি।

0: তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরে তিনেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ, আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে পাই যে মন যেন নাম না জানা বোন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সদাচার চলে যত ঘর ছাড়াদের তলে, তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই। আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে। তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাট। আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ। দূরে কেন আছো, দাঁড়ির আগুল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে।
1: বাহ, কিন্তু এইবারে তোমাদের আরো গান কবিতা শুনবো অবশ্যই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বিজ্ঞাপনের পর আবার তোমাদের গান কবিতার আসর, দেখা যাক কে কি শোনায়। কে আসছো?
3: আমি বভ্রবি বেরা, আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইব।
1: আচ্ছা শোনো।

0: বাহ, গান কবিতার আসরে এবারে কি শুনবো, কে শোনাবে? কই গো,
1: আমি আরেকটি রবীন্দ্রসঙ্গীত গাইছি, আমার নাম অনুভা বাগ।
0: হুম,

0: বেশ, এবারে একদম শেষে কে শোনাবে?
1: আমার নাম সৃজা বৈদ্য। কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর।
0: শোনো,
1: বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল, আরে ধ্যাত শেয়াল কোথা, ফেলোটা দাঁড়িয়ে হতা, দেখে যেই আতকে ওঠা কুকুরও চড়ল ছোটা, আমি কই কম মোকাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গড়ে ঠুকি গিয়ে বস্তির ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কান মলি ভাই চুরিতে আর যদি চাই, তবে মোর না আমি মিছা কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনিগুলা, কি বলিস ফের হপ্তা তবা নাক্ষপ্তা।
0: আমাদের চার বন্ধু গান কবিতার আসরে আমাদের নানা রকম শোনালো, তাই তো? কিন্তু এখানেই কিন্তু শেষ নয়, গানের আসরের জন্য আরও চার বন্ধু তৈরি হয়ে বসে রয়েছে। গানের আসরে তারাও আমাদের শোনাবে গান। কে কি শোনাবে সেটা তো তারাই বলবে। দেখা যাক গানের আসরে কে কে আসছে, আমাদের কোন চার বন্ধু আসছে। কে আসছো প্রথমে?
2: আমার নাম বৃষ্টি বাসু, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: গাও।

0: একই গান কিন্তু দুবার হয়ে গেল। যাই হোক, এরপর কে আসছো, কি শোনাবে? কই গো,
1: আমার নাম সায়ন ঘোষ, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছি,
0: শোনা।

0: বেশ, এবার কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম দেবার্ঘ সর্দার, আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি,
0: শোনাও।

0: আজকের আসরের শেষ গানটি কে গাইবে? কে আসছো?
1: আমার নাম সমন্তক চক্রবর্তী, আমি একটি নজরুল গীতি শোনাতে চলেছি।
0: শোনাও।

0: বাহ, আমাদের চার বন্ধু গানের আসরও কিন্তু জমিয়ে দিল। কিন্তু সময় শেষের আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আছে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: তাহলে আজকে গান কবিতার আসর আর গানের আসরে আমাদের ছোট্ট বন্ধুরা জমিয়ে দিল, তাই তো? কিন্তু ছোট্ট বন্ধুরা, আজকের মতো সময় তো প্রায় শেষ। এবার বিদায় দিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকো, পড়াশোনা করো, খেলাধুলো করো, গান আবৃত্তি আঁকা সবই করো, আর সেই সঙ্গে মা বাবার কথা শুনে চলো, কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু। আসি তবে।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ICC মহিলা T20 বিশ্বকাপে আজ লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের সফল প্রথম উড্ডয়নের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান যে ভারতের এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরি পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। এই জাহাজগুলোর নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
2: INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় আর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যায়।
1: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি সোনাসহ মোট 114টি পদক জয় করে। বর্তমান প্রযুক্তির যুগেও নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
2: कैरिबियन सागर में डोमिनिकन रिपब्लिक नाम का एक देश है, वहाँ भारतीयों की संख्या करीब 100 है। भारतीय संस्कृति और अध्यात्म से जुड़ा एक बहुत अच्छा प्रयास वहाँ हो रहा है। वहाँ स्पेनिश बोलने वाले कुछ लोगों ने एक टीम बनाई है, इस टीम का नाम है ब्रह्म कमल डोमिनिकाना। टीम के सदस्य मिलकर वैदिक साहित्य का अध्ययन करते हैं। भारत से इतनी दूर रहकर हमारी परंपराओं को सीखने का उनका ये प्रयास बहुत प्रेरक है।
1: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের

0: মনে এই লিগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
1: আজ দেশ মে এসে যুবাও কি সংখ্যা বহুত তেজি সে বড় রই হো খেল ভি রহে হ্যাঁ খিল ভি রহে হ্যাঁ পহলে কি তুলনা মে আব কহীন অধিক যুবা খেলো কো ক্যারিয়ার কে রূপ মে আপনা রহে হ্যাঁ।
0: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃত ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তারা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2,00,000 টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
1: সরকার দেশ কে করোড়ো পরিবারো তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সাল কে 20 রুপিয়ে কা প্রিমিয়াম, উস পর 2,00,000 রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালে বার্তাও প্রতিফলিত হয়।
1: गणेश जी की मूर्तियां बनाने का काम बहुत पहले शुरू हो जाता है। मूर्ति बनाने वाले, मूर्तियों के व्यापार से जुड़े लोग अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমেস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য তেহরানকে দাঁড়ি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে

ছাড়িয়ে দেন। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগরী, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রায় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা,

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণী থেকে সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার অংশ নেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
1: हाल ही में मुझे कोलकाता में नौसेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरि, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है।
0: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে। এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন। দেশবাসী তাঁর আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: পরিচ্ছন্ন গ্রাম শহর গড়ে তুলতে আশেপাশের আবর্জনা নিষ্কাশন, বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেক বেশি দায়িত্ব পালন করছে বলে প্রধানমন্ত্রী মনে করেন। জলসঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
1: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বাঁচানা হ্যায়, कैच द रेन, ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: রাজ্য সরকার অপরিহার্য জরুরি পরিষেবাকে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধের আওতা থেকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, এখন থেকে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, মৎস্য, চা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিশেষ পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা ব্যারেল বা পাত্রের ডিজেল কিনে তা বহন করতে পারবেন। রাজ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ বিকেল 4টে পর্যন্ত কমিশনার পদের জন্য আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা থেকে কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় শেখ সাইফুদ্দিন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জন। FIR-এ রয়েছে 51 জনের নাম। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখা রয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামীকাল সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়ায় গতকাল ভোররাতে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃত গণেশ যাদব, কুন্দন সাউ এবং অবদেশ সাউয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত 3 জনকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলায়।

0: উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্ত, এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন প্রথমে অতুল প্রসাদের গান অর্চনা ভৌমিকের কণ্ঠে।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবে।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি, 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: এবারে রজনীকান্তের গান শুনবেন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

শুনছিলেন অতুল প্রসাদের গান দ্বিজেন্দ্রগীতি এবং সবশেষে রজনীকান্তের গান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন অনুরোধের আসর। বাংলা আধুনিক গানের এই অনুষ্ঠানে প্রথম গানের অনুরোধ করেছেন বেতালন বাঁকুড়া থেকে অসীম কুমার মণ্ডল, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বাংলা আধুনিক গানের অনুরোধের আসর শুনছেন। এবারের গানটি অনুরোধ করেছেন মানস কুমার সেনগুপ্ত, দমদম নাগিরবাজার থেকে, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

এই গানটির অনুরোধ করেছিলেন রায়না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ধারা। গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। পরের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, অনুরোধ করেছেন বজবজ বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুব্রত কুমার করুণ।

0: occasionally gusting 60 kilometers per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 30th June 2026 to 2nd July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 30th June 2026 to 2nd July 2026. Swell surge alert for the coast of Andaman and Nicobar coast. Swell waves in the range of 18 to 20 second period with 1.2 to 1.6 meters height are forecasted up to 23:30 hours on 29th June 2026. It's advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Here ends the midday weather bulletin.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে। বিহার, ঝাড়খণ্ডের দু একটি জায়গায় তাপপ্রবাহ হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হয়েছে। সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিহারের ভাবুয়াতে 41.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং পার্বত্য অঞ্চল সিকিমের ট্যাডংয়ে 29.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে হাটবে 2 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 1 সেন্টিমিটার, জলপাইগুড়ি 26 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 18 সেন্টিমিটার, কার্বেলা টি এস্টেটে 19 সেন্টিমিটার, কোচবিহার 7 সেন্টিমিটার, গ্যাংটক 4 সেন্টিমিটার, লখনউর 2 সেন্টিমিটার, চিরাইয়া 2 সেন্টিমিটার, আলাউলি 2 সেন্টিমিটার, বীরভূতিপুরে 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায় এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায়, বিহার এবং ওড়িশার কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 48 ঘন্টার সতর্ক বার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বিহার, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ওড়িশার দু একটি অঞ্চলে, তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিহারের দু একটি অঞ্চলে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি অঞ্চলে, বিহার, ওড়িশার দু একটি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে সিকিম এবং কালিম্পং ও কোচবিহার জেলার দু একটি অঞ্চলে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ওড়িশার দু একটি অঞ্চলে, বিহারের দু একটি জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ প্রধানত মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জানানো হচ্ছে আগামীকাল রাত 11:30 পর্যন্ত নৌকো চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জানানো হচ্ছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কখনও তা বেড়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের ওপর দিয়ে। 30 জুন থেকে 2 জুলাই সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। 30 জুন থেকে 2 জুলাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 29 জুন রাত 11:30 পর্যন্ত ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির কারণে নৌ চলাচলে বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আড়াইটেই নাটক শুনবেন সত্য ফিরে এসো, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা রোহিত গোস্বামী, যুববাণীর অনুষ্ঠান 5:30, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান আঞ্জামিয়া আখড়া, 6:38 যাত্রা অনুষ্ঠান সোনার গৌড়, রচনা দুর্গাশঙ্কর পাল, পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী, 7:30 সমীক্ষা, 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 136তম পর্বের বাংলা রূপান্তর এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর, 8:55 এ মাসের গান ওরে গঙ্গা শিল্পী সুমন চট্টোপাধ্যায়, কথা সুর দীপঙ্কর চট্টোপাধ্যায়, 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেরিয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, নজরুল গীতি 9:30 শিল্পী বিপাশা নন্দিনাগ, মৌসুমী দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান 9:45, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী, বাংলা ছায়াছবির আধুনিক গান শুনবেন 11:10। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন নাটক।

আজকের নাটক সত্য ফিরে এসো, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক, নাট্যানুষ্ঠান সত্য ফিরে এসো।

0: এত সকালে আবার কে এলো? কাকে চান?
1: অরিন্দম বাবু।
0: আপনি কই থেকে আসছেন?
1: খাচ্ছেন?
0: না না না, লিখছেন।
1: না শিখছেন?
0: ও মা,
1: ভালো ভালো, কি করে যে এত সময় পান ভেবেই পাই না।
0: দাঁড়ান দাঁড়ান, পিসি ও পিসি, কে একজন দাদাবাবুকে ডাকছেন।
2: কে ডাকছে রে?
0: দরজায় দেই রে, দাঁড়িয়ে আছেন।
2: আচ্ছা ঠিক আছে, তুই যা আমি দেখছি। কাকে চাইছেন?
1: ওই অরিন্দম বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই।
2: ও তো বাথরুমে আছে, একটু অপেক্ষা করতে হবে। যে
1: বাথরুমে?
2: হ্যাঁ
1: বাথরুমে। না শিখছেন?
2: হ্যাঁ
1: ভালো ভালো। তা আপনি?
2: আমি ওর পিসি।
1: পলিসি? না না না, কোনো পলিসি করাতে আমি আসিনি।
2: কি আসছে?
1: আমি এটা লেখার জন্য এসেছিলাম।
2: ও ঠিক আছে, আপনি ভেতরে আসুন।
1: হ্যাঁ
2: বসুন, ও আসছে।
1: নমস্কার।
3: নমস্কার।
1: আমি ওই দেশের মাটি পত্রিকা থেকে আসছি।
3: দেশের মাটি? আচ্ছা বলুন কি ব্যাপার?
1: না শিখছিলেন?
3: হ্যাঁ কি শিখছিলাম?
1: ভালো, কি করে যে এত সময় পান মশাই, ভেবেই পাই না।
3: আরে আমি তো কিছুই।
1: যাকে যাকে, কাজের কথা আসা যাক। দেখুন, আমাদের এই পুজো সংখ্যার জন্য একটা লেখা চাই।
3: পুজো সংখ্যা?
1: হ্যাঁ।
3: সে তো আসছে বছরের জন্য।
1: না না না না, এই বছরের পুজো সংখ্যা।
3: পুজোর পর আপনাদের পুজো সংখ্যা বেরোয় নাকি?
1: হ্যাঁ, এ ব্যাপারে আমরা একটু স্বাতন্ত্র্য বজায় রাখতে চাই।
3: কিরকম?
1: মানে একগাদা পুজো সংখ্যার ভিড়ে আমরা হারিয়ে যেতে চাই না, তাই সবকিছু যখন স্থির চুপচাপ, আমরা তখন আমাদের বৈশিষ্ট্য নিয়ে বাজারে হাজির।
3: কিন্তু পুজোর পর তো মানুষের হাত খালি, তখন আপনাদের পত্রিকা বাজারে কাটবে?
1: হ্যাঁ,
3: তখন কি পত্রিকা বাজারে কাটবে?
1: ফাটবে, নিশ্চয়ই ফাটবে।
3: এইরে
1: হ্যাঁ, আপনাদের মতো গুণীজনেরা যদি একটু কোঅপারেট করেন তবে নিশ্চয়ই ফাটবে। আর তাছাড়া নামি দামি লেখকদের লেখা আছে, ভালো আর্টিস্টকে দিয়ে কভার করাচ্ছি, নিউজ পেপারে ঢালাও পাবলিসিটি দিচ্ছি, অফসেটে ঝকঝকে ছাপা, রঙিন ইলাস্ট্রেশন, ফাটবে না মানে? তাছাড়া আমাদের এতদিনকার একটা রেপুটেশন
3: বেশ
1: বেশ।
3: হ্যাঁ
1: না না না, বিশেষ কোনো ফ্যাসিনেশন আমাদের নেই, যে কোনো দেশের ওই পটভূমিকা।

0: হ্যাঁ, গল্প আমরা ছাপি, তবে বিদেশের চাইতে দেশীয় উপাদানই গল্প আমরা বেশি প্রেফার করি।
1: আরে না না, আমি ও কথা বলিনি,
0: তবে
1: আমি বলছিলাম
0: তবে আমাদের দেশে গল্পের উপাদান কি কম? শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিকবাবু, বিভূতিবাবু, এরা তো দেশীয় উপাদানই গল্প লিখে বিখ্যাত হয়েছেন।
1: না না, আমি বলছিলাম যে দেখুন, কাজের চাপ তো আছে, খুব শিগগির কিন্তু কোনো লেখা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
0: বুঝেছি। না না না, সে ব্যাপারে আপনি কিছু ভাববেন না, অনেক টাকার ইনভেস্টমেন্ট আমাদের, আর আপনার ওই সম্মান দক্ষিণা আমরা নিশ্চয়ই ভালোই দেবো।
1: আরে না না, সে কথা হচ্ছে না,
0: নিচ্ছে না, মাথা নিচ্ছে না,
1: যা বাবা,
0: তা কি করে নেবে? মাথাটার দোষ কি বলুন? মাথা তো একটা, নাচও শিখবেন আবার সাহিত্য চর্চাও করবেন, মাথা নিচ্ছে না বলে কি চলে?
1: পিসিমণি একবার এদিকে এসো তো।
0: না না না, আপনি ব্যস্ত হবেন না, সকালে আমি কিচ্ছু আহার করি না। এই যে এই খামে 500 আছে, গল্পটা নেবার সময় বাকিটা মিটিয়ে দেবো। বাই বাই, লেখাটা কিন্তু পরশু চাই।
2: এই কথাবার্তা হলো?
1: ও ও পিসিমণি, পিসিমণি আমাকে বাঁচাও।
2: চা
0: পান, চা খাই না, লেখাটা কিন্তু পরশুই চাই।
1: কি কি? কিন্তু দেখুন।
2: ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবেন, আপনি আসুন।
0: না বসবো না, আপনি একটু বুঝিয়ে বলবেন, উনি হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছেন, নাচলে এক্সারশন হয় তো।
1: ও কি আপদ রে বাবা।
0: দেখি মশাই, লেখার জন্য অ্যাডভান্স করতে এসে আপদ হয়ে গেল? যাকে হতে আমি কিছু মনে করিনি, অনেকে তো পেছনে বলে, আপনি তো সামনে বললেন।
1: সে কি আপনি মানে?
0: না না, মানে কানে আমি কম শুনি বটে, কিন্তু ওসব কথা আমি ভালোই শুনতে পাই। নেবার মাইন, আমি পরশু আসছি।
1: আপনার নামটা?
0: খামটা? না না না, খামটা আপনার, ওটা আমি ফেরত দিচ্ছি না।
2: আপনার নাম? নেম? নেম?
0: ও নাম বনবিহারী বটব্যাল। আপনি একটু বুঝিয়ে বলবেন, গল্পটা যেন একটু ইয়ে মতন হয়, বলছেন প্রোগ্রেসিভ ধরনের হয়।
2: মানে আপনি কি রকম চাইছেন বলুন তো?
0: হ্যাঁ,
2: কি রকম চাইছেন?
0: কেন বাজবে, আমি তো কারো পাউডার ফেলে দিই না।
2: আপনি একটা হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন না?
0: না না, বাবার কোনো ট্রাবল ছিল না, আমারও ছিল না, মাঝে ওই একবার টাইফয়েডে পড়লাম, তারপর থেকে এটা দেখা দিল।
2: ও আশ্চর্য, হিয়ারিং এইড যেগুলো শুনতে পান?
0: দত্তবান? না না, জর্দা, জর্দাবান, তা দিনে 8-10 খেলি হয়, তবে এখন অনেক কমিয়ে দিয়েছি। আচ্ছা, আমার কি আবার ফাউল হলো?
2: হলো তো।
0: কি বলুন তো?
1: আচ্ছা, এইসব কাজের জন্য আপনি অন্য লোক রাখতে পারেন না?
0: অন্য বিভাগ আছে আছে, যেমন ধরুন খেলাধুলো, শিল্প সংস্কৃতি, রূপালি পর্দা।
1: এবার বিদেয় করো তো।
0: না না, বিদেয় করতে হবে না, আমি এমনি যাচ্ছি।
2: আপনি কিছু মনে করবেন না, আসলে আপনি কোনটা শুনতে পান আর কোনটা শুনতে পান না সেটাই আমাদের পক্ষে মুশকিল হচ্ছে বোঝার, বুঝতে পারছেন?
0: না না, আমি কিছু মনে করিনি, আমি তো আপনাদের সব কথার সঠিক উত্তর দিতে পারি না, তাতে আপনাদের বিরক্ত হওয়াটাই খুবই স্বাভাবিক। আবার মুশকিল কি জানেন, বিরক্ত হয়ে আপনারা যে কথাগুলো বলেন কেবল সেইগুলোই আমি শুনতে পাই।
1: দেখুন তো, এই কথাগুলো শুনতে পান কিনা?
0: আগে
1: এই যে শিক্ষিত অশিক্ষিত যুবক যুবতী যারা বিপথে চলে যাচ্ছে, যাদের নিয়ে আপনার গল্প লেখার বেশাতি, তাদের অসহায় অবস্থার কথা ভাবলে আপনার লজ্জা হয় না?
0: নেভার মাইন্ড, আমি চলি, হ্যাঁ পরশু আসছি। হ্যাঁ, আপনি আপনি কিন্তু একটু বুঝিয়ে বলবেন। চলি, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার
1: পিসিমণি। কি বুঝলে?
2: খুঁজবো আবার কি, কিছুই খুঁজেনি।
1: হ্যাঁ।

0: কিরে, রাত তো অনেক হলো, ঘুমোতে যা।
1: না, ঘুম আসছে না, প্লট আসছে, গল্পের প্লট।
0: রাত হয়ে গেছে অনেক বাবা, এখন শুয়ে পড়, কাল ভাবিস।
1: প্লট আসছে এখন আর ভাববো কাল, আজই শেষ করতে হবে।
0: ঠিক আছে, কি প্লট আসছে শুনি তো।
1: একটি ছেলে,
0: হুম
1: বুঝলে, অনেক

0: চুরি করতে গিয়ে ধরা পড়বে।
1: মামুলি গল্প, চুরি করতে গিয়ে ধরা পড়বে, তারপর পুলিশ আসবে, থানায় যাবে, কিছু উপদেশ, এই জমবে না যা।
0: না না না, গল্পটা তো আমি ওভাবে শেষ করবো না, আমি একটা হিউম্যানিটির দিক তুলে ধরবো।
1: কিরকম শুনি?
0: যে বাড়িতে ছেলেটি চুরি করতে গিয়ে ধরা পড়বে সেই বাড়িতেই ছেলেটি কাজে বহাল হয়ে যাবে।
1: তাতে কি হবে?
0: ওই যে বললাম, ভ্যালুস, একদিকে সেগুলো শুকিয়ে যাচ্ছে, অন্যদিকে দে আর ব্লুমিং,
1: গোজামিল।
0: গোজামিল?
1: তাছাড়া আবার কি?
0: না না, ছন্ন ছাড়া লোকটা একটা হিললে হলো, সে তার ভুলটা বুঝতে পারলো, আর গৃহকর্তার মানবিক দিকটাও।
1: এই এক ধরনের ছলনা।
0: ছলনা? একটা মানুষ অন্যের ব্যথাটা বুঝলো, সমবেদনা জানালো, সে তো ইচ্ছে করলে চোরটাকে মারধর করতে পারতো, পুলিশটাকে ধরিয়ে দিতে পারতো, তা না করে সে তাকে আশ্রয় দিল, এটা ছলনা হলো।
1: গৃহকর্তার ছলনার কথা আমি বলছি না, আসলে গৃহকর্তার মাধ্যমে তুই তো দাক্ষিণ্য করুণা দেখিয়ে পাঠকের চোখে মহৎ হতে চাইছিস। মূল সমস্যার কি হবে? যে সমাজ ব্যবস্থার শিকার ওই ছেলেটি, তার সমাধানের তো কোনো পথ দেখালি না। সমাজে তো কত চোর আছে, পরের দিন যদি আর একটা চোর আসে গৃহকর্তা কি করবে? কি করবে? মানবতা দেখিয়ে তাকেও কাজে বহাল করবে?
0: না না পিসি, গল্পে তো আমি দ্বিতীয় চোর ঢোকাচ্ছি না, তার আগেই তো গল্প শেষ।
1: হ্যাঁ, ওটাই তো ছলনা বাবা। গল্পটা জমলো, পাঠকের ভালো লাগলো, মাঝখান থেকে তোর ফাঁকিটা ধরা পড়লো না।
0: না না, দেখো পিসিমণি, পাঠক না পাঠক অত তলিয়ে ভাবে না, সে চায় একটা নিটোল গল্প, আর তাছাড়া ফরমাইশি গল্প এর চেয়ে ভালো হয় না।
1: কেন? ফরমাইশি গল্প মানে কি সত্যকে অস্বীকার করা? হ্যাঁ, ইচ্ছে করলে লেখক তা পারে, কিন্তু জানবি পাঠক কিন্তু সত্যকেই চায়। বিদ্যে হয়তো তোর পেটে দু কলম বেশি, কিন্তু এই পৃথিবীটার সাথে আমার পরিচয় যে তোর চেয়ে অনেক আগে বাবা। যাগে, তোর ভাবনাটাকে হয়তো ভুলিয়ে দিলাম আমি, বেশি রাগ করিস না, শুয়ে পড়।
0: ঘুম আসছে। অথচ লেখাটা আজই শেষ করতে হবে।
2: আমি সবের গ্যাসটা জেলে জলটা চড়িয়েছি, চায়ের কৌটোটা আনতে গিয়ে দেখি কোণে বসে ঘুমোচ্ছে।
0: কি করছিলে রান্নাঘরে?
3: শুনলেন তো, ঘুমোচ্ছিলাম।
0: রান্নাঘরে ঢুকেছিলে কেন?
3: চুরি করতে।
0: চুরি করতে?
3: কিন্তু আক্কেলটা কিরকম আপনাদের বলুন তো, সারা রাত আলো জেলে রাখলেন, কাতক বসে থাকা যায়, ঘুম এসে গেল।
0: ইডিয়েট, ইডিয়েট, তোমাকে আমি পুলিশে দেবো।
3: বাইরে আর কি, পুলিশে দেবেন কেন? আমি কি করেছি যে আমাকে পুলিশে দেবেন?
1: ও মাই, বলে কি রে,
0: কি করেছি? কি করে? পুলিশের রুলের গুঁতো খেলেই বুঝতে পারবে যে তুমি কি করেছো। দাঁড়াও, এক্ষুনি আমি থানায় ফোন করছি।
3: এই তুমি বাড়িতে কাজ করো তাই না? এই যাও তো, একটু চা করে নিয়ে এসো তো, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে।
2: মরণ দশা, চোরকে আমি চা দিই না।
0: এনগেজ।
1: ও পুষ্প, জানা মা, চাটা করে নিয়ে আয় না, এক কাপ জল বেশি। হ্যাঁ, এক কাপ জল বেশি দিস।
0: তুমি তুমি ওকে চা খাওয়াবে?
3: আরে হা করে দাঁড়িয়ে রইলে কেন? যাও না, চাটা করে আনো না। শোনো শোনো শোনো, আমার তাই না, বেশি মিষ্টি দেবে না। হ্যাঁ, আমার আবার একটু সুগার আছে তো।
0: সুগার? সুগার থাকাচ্ছি দমড়াও।
1: এই গরু, ফোন করছিস কেন বাবা? ও তো চুরি করেনি।
0: তুমি কি বলছো পিসিমণি? রান্নাঘরে উঁত পেতে বসেছিল বাসন কোসন চুরি করার জন্য, আর তুমি কিনা বলছো এখন?
1: আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, কি জন্যে রান্নাঘরে ঢুকেছিলে?
3: আগে চুরি করার জন্য।
0: দেখলে? দেখলে, স্বীকার করলো।
1: আচ্ছা দাঁড়া না, তুই কখন ঢুকেছিলে?
3: আগে তা তো বলতে পারবো না।

0: ওই ওই ওই আপনি যখন দাদাবাবুকে গল্প বোঝাচ্ছিলেন ওই তখনই ওই আপনাদের বাড়ি ছেড়ে আবার আরেক বাড়িতে যাওয়ার কথা, ইস কি ক্ষতি যা আপনারা আবার করে দিলেন না। খাবুন তো, বেশি যা যাবেন না, ছুরি হাতে ঢুকলে তো গলার স্বর মিনমিনে হয়ে যেত। কথা হচ্ছে পিসিমণির সঙ্গে আপনি কাজ কাজ করছেন কেন? হ্যাঁ, এই কি যেন বলছিলেন পিসিমণি?
1: গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে।
0: যাব, চা খেয়ে নি।
1: চোর চুরি করতে এসে চা খেয়ে যাবে? দেখো তুমি হাসছো,
2: আমার কিন্তু বেশ মজা লাগছে। দেখ ও তো স্বীকার করছে। আচ্ছা তুমি চুরি না করে খেটে খেতে পারো তো বাবা?
0: কেন, চুরি কি কম খাটুনির কাজ নাকি?
2: কিন্তু এটা তো অন্যায়, পাপ।
0: আর আপনারা যে সারা রাত জেগে আমার এক রাতে রোজগার বন্ধ করে দিলেন, সেটা অন্যায় না পাপ না?
1: ও বাবা, এ তো আমাদের জ্ঞান দেয়।
0: আর মশাই, আপনাদের রান্নাঘরটা যা স্যাঁতস্যাঁতে, হাত পা ভারী ভারী ঠেকছে, কেন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন না?
2: তুমি কোথায় থাকো?
0: ঠিক নেই।
2: তোমার আর কে কে আছে?
0: আমার কেউ নেই, থাকার মধ্যে একটা সত্তর আছে, সে ওই সবসময় আছে আর সঙ্গে, এই যে আমার এই পেটটা।
2: তোমার নাম কি বাবা?
0: আমার নাম, আমার নাম সত্যবান, সত্যবান গুপ্ত।
1: চোরের নাম সত্যবান?
0: এই দেখো, নামের সঙ্গে ব্যবসার কি সম্পর্ক? ওই যে আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে, তার নামটা যেন কি? হ্যাঁ, পুষ্প। তো ওর তো সারা জীবন ফুলের মালা গাঁথার কথা, তো আপনার বাড়িতে বাসন মাজে কেন? এই যে চার কাপ চা করতে এত সময় লাগে।
3: ও চোরের আবার বড় গলা। ও মা,
0: পিসিমণি, এই জানিন দাদাবাবু রাগে আবার মুখ ঘুরিয়ে রাখা হচ্ছে, রইল। হ্যাঁ পুষ্প, তোরটা কই?
3: আদিক্ষেতা।
2: আচ্ছা সত্যবান, তুমি কি এই প্রথম চুরি করতে এসেছ না এর আগেও চুরি করেছো?
0: না না, এই নিয়ে তিনবার, তিনবারই বাধা। এত বাধা পেলে ব্যবসা চলে বলুন?
2: হ্যাঁ তা তো বটেই।
0: প্রথমবার এক বড় লোকের বাড়ির পাঁচিল টপকে ঢুকে বাগানে ওত পেতে বসে রইলাম মাঝ রাত পর্যন্ত। শেষে সব চুপচাপ হলে পাইপ পেয়ে উঠলাম ওপরে, জানলা দরজা সব বন্ধ, বাইরে থেকে বোঝারই উপায় নেই যে ভেতরের লোক জেগে আছে না ঘুমিয়ে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা গোঙানি শব্দ শুনতে পেলাম। আরে বাস, জানলার খড়খড়ির ফাঁক দিয়ে ভেতরে যা কাণ্ড কারখানা দেখলাম, আমার তো রক্ত একেবারে হিম।
3: কেন, কি দেখলে?
0: এক আধা বয়সী মহিলা আর একজন ভদ্রলোক দুজন মিলে, ইস,
1: অল ননসেন্স, বন্ধ করতে এসব।
0: আরে আপনি যা ভাবছেন তা নয়।
3: তবে
0: দেখি কি দুজনে মিলে একটা অল্প বয়সী বউয়ের গলা টিপে ধরেছে, বউটার মুখে গুচ্ছের কাপড় খোঁচা।
3: তারপর
0: ওই দেখে আমি চিৎকার করে সব লোক ডাকতে শুরু করলাম, চারদিকে ফ্যাক থেকে হই হই করে লোকজন ছুটে এলো। আর সেই ফাঁকে না আমি
2: কিরে ওরু প্লট পাচ্ছিস? তা এ তো গেল প্রথমবার, দ্বিতীয়বার কি হলো?
0: দ্বিতীয়বার তো ধরা পড়ে গেলাম।
2: কেন?
0: চুরি করতে গিয়ে কেঁদে ফেললাম।
2: ওমা, কেন কেঁদে ফেললে কেন?
0: বাড়ির ছোট ছেলেটা মাঝরাতে মারা গেল, আর সবাই কাঁদছে দেখে না আমার কিরকম কান্না পেয়ে গেল।
2: কেন, তোমার কান্না পেলো কেন?
0: সে আমি বলতে পারবো না।
2: শোনো, তুমি এখানে থেকে যাও। পুষ্প,
3: কি পিসিমণি,
2: হাড়িতে কালকের ভাত আছে?
0: নেই।
2: বাটিতে ডাল আছে? নেই। ওকে গরম করে দে।
0: সেটা কাল রাতে আমি মেরে দিয়েছি।
2: হ্যাঁ
0: হ্যাঁ, সেই জন্যই তো চোখটা জুড়ে এলো।
1: তুমি কিন্তু দেখো পিসি, তুমি কিন্তু বিরাট ঝুঁকি নিচ্ছ।
2: তোর গল্পটা তো এভাবেই শেষ করতে চেয়েছিলি।
1: বেশ, যা ভালো বোঝো করো, আমি বেরোচ্ছি।
2: কি থাকবে তো?
0: স্বাধীন চোর থেকে পরাধীন চাকর। আচ্ছা বেশ থাকবো। কিরে ঝগড়া করবি না তো?
3: ঢং, ঢুকেছিলি তো চুরি করতে, এখন এখানে কাজ করতে লজ্জা করবে না?
0: না, কারণ যারা কাজ করতে ঢুকে চুরি করে তাদের যদি লজ্জা না করে, তবে চুরি করতে ঢুকে কাজ করতে লজ্জা করবে কেন? রাগ করলি?

0: আচ্ছা সত্যবান,
1: আগে
0: তুমি বিয়ে করনি?
1: না, সময় পাইনি। নাহলে বিয়ে করা কি এমন কঠিন কাজ?
2: এর মাথা খারাপ আছে পিসিমণি।
1: এই যে আড্ডা না মেরে হাতের কাজগুলো সার না।
2: ইস, তুই হুকুম দেবার কি রে?
1: না, আমি দেখছি পিসিমণি, এরা আড্ডা দিতে পারলে আর কিছু চায় না।
2: তুইও তো আড্ডা দিচ্ছিস।
1: এই আরে, আমি তো সবে অ্যাপয়েন্ট হয়েছি। হ্যাঁ পিসিমণি, বাজার যেতে হবে না?
2: বাজারে না গেলে সুবিধে হবে কেন?
3: এই যে আসুন আসুন দারোগা বাবু, এই লোকটা, এই লোকটা রান্নাঘরে চুরি করতে ঢুকে ঘুমিয়ে পড়েছিল।
4: আরে নমস্কার দারোগা বাবু, বসুন।
1: এ পুষ্পা, এ দারোগা বাবুর জন্য চা কর না, জলদি।
5: তুই চোর,
1: চুরি আর কোথায় করতে পারলাম দারোগা বাবু, এবারও বাধা, একেবারে মোক্ষম বাধা, যাকে বলে বাধা পড়ে গেছি।
5: নাকামি ছাড়, চল।
1: কোথায়?
5: থানায়। থানায়?
1: অসম্ভব, হাতে এখন অনেক কাজ, এসব পেলে যাই কি করে? আপনি বলুন।
5: ভালো ভালো যাবি না ঘাড় ধরে নিয়ে যাবো?
1: কি আশ্চর্য, মালিকরা বললে তো আমি যেতে পারি না।
5: মালিক কি বলছে অরিন্দ বাবু?
3: ও মহা ধরিবাজ, ওই তো পুষ্প দেখেছে। হেই পুষ্প, বল না।
0: দারোগা বাবু, ও চুরি করতে ঢুকেছিল কিন্তু চুরিও করেনি। ওকে ছেড়ে দিন, ওকে আমি কাজের লোক হিসেবে রেখে দেব। তোকে তো বললাম, তবু তুই ওনাকে কেন ডেকে আনলি?
3: দেখা হয়ে গেল তাই।
1: দারোগা বাবু, আপনি একটা বিধান দিন। দেখুন, আমি চুরি করতে ঢুকেছিলাম, ফ্যাক্ট। এই অবস্থায় আমার থানায় যাওয়া উচিত, ফ্যাক্ট। এদিকে পিসিমি বললেন, সত্য, তুমি আজ থেকে বাড়িতে কাজ লেগে যাও। দাদা ও বললেন, যা ভালো বসে করো, এর মধ্যে আপনার আবির্ভাব।
5: তোকে তো সুবিধের লোক বলে মনে হচ্ছে না।
1: কেন, যা সত্যি, আমি তো তাই তো।
5: আচ্ছা, কাজে তো লাগবি, তারপর সব নিয়ে যখন কেটে পড়বি তখন?
1: হবে না, হবে না, চুরি আমার দ্বারা হবে না, চেষ্টা করে দেখলাম তো, খুব কঠিন কাজ।
5: অরিন্দম বাবু, মনে হচ্ছে লোকটা সে ধরনের চোর না, বেচাল দেখলে থানায় একটা খবর দেবেন। থাক কিছুদিন আপনার
1: পিসিমণি।
5: চাপ, শুনুন, আপনার পিসিমণি যখন চাইছেন, কিন্তু খুব সাবধান, কোন রকম বেচাল খবর যদি পায়। চলি অরিন্দম বাবু, আপনি লেখক মানুষ, দেখুন না, একটা চোর যদি সুযোগ পেয়ে মানুষ হয়ে যায়, সেটা তো আপনার লেখার উপাদানও হতে পারে। চলি
1: চললে পচা।
5: কে বললো চলি পচা?
1: আমি, চিনেও চিনতে পারলি না?
3: আপনার ডাক নাম পচা?
5: জটমচন,
1: এর ইয়ার কি কেন হবে? তোর ডাক নাম পচা, ভালো নাম পঞ্চানন ভরচাজ, এটা তুই অস্বীকার করবি?
5: তুই তো করি করলে মেরে দাঁত ফেলে দেবো।
1: তোর সেই ছোটবেলার অভ্যেসটা এখনো আছে দেখছি।
3: কি ব্যাপার দারোগা বাবু, ও আপনার ছোটবেলার বন্ধু?
5: কে বন্ধু? স্ক্রু ঢিলে আছে।
1: একটু দাঁড়া পচা।
5: খুব খারাপ হচ্ছে কিন্তু, থানায় নিয়ে গিয়ে এমন কড়কা দেবো না।
1: সে যা হয় করিস, কিন্তু ছোটবেলার অমন সুন্দর দিনগুলোর কথা এমন সহজে ভুলে গেলি পচা?
0: দারোগা বাবু তোমার ছোটবেলার বন্ধু?
1: হ্যাঁ, ছোটবেলায় আমরা জঙ্গল বাদাল স্কুলে পড়তাম। স্কুল থেকে ফিরলে বড় মা আমাদের দুধ, নারকেল, গুড় দিয়ে চিঁড়ে মেখে দিতেন।
0: বড় মা? বড় মা কি?
5: আমার মা।
1: দেখলি তো, ছোটবেলার বন্ধুকে ভোলা যায় কিন্তু নিজের মাকে কখনো ভোলা যায় না।
5: উল্টো পাল্টা কথা বলে মেরে দাঁত ফেলে দেবো।
1: জানেন পিসিমণি, ও ছোটবেলায় না খুব ভালো ফুটবল খেলতো, কিন্তু কেউ যদি ওর পা থেকে বল কেড়ে নিত, ও পেছন থেকে তাকে মারবেই। হ্যাঁ, আর সেই মার জুটেছিল আমার কপালে, পা ফুলে ঢোল। এক ক্রোশ পথ ঘাড়ি করে সেদিনই পচাই আমাকে চেঙ্গুটিয়া স্টেশন পর্যন্ত নিয়ে এলো। পথে আমি একবার শুধু বলেছিলাম, পচা পচা, এই এবার আমায় নামিয়ে দে, আমি হেঁটেই যেতে পারবো। অমনি সেই চিরাচরিত বুলি, হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলে মেলা দাঁত ভেঙে দেবো পচা। আমি তখন থেকেই ভাবছি আমাকে চিনতে পারছে না কেন, আমি তো নাক দেখেই চিনেছি।
2: আমি একটু চা করে আনি।
5: না না, আমি আমার জাগাবো না।
0: তাও কি হয়, আপনি আমাদের সত্যের বন্ধু।
5: কে সত্যের বন্ধু? যত সবাই আজ কবি গল্প। চলি অরিন্দম বাবু, সকাল থেকে ঝামেলা এত সব।
1: এই পচা পচা পচা, এদের এইভাবে অপমান করে চলে যাস না। পিসিমণি, আমি দুটো টাকা দেবেন, পচার জন্য একটু মিষ্টি নিয়ে আসি।
5: না না না, আমি মিষ্টি মিষ্টি খাবো না।
0: তা কি হয়,
5: খুবই খুবই চোর ধরতে এসে দারোগা মিষ্টি খেয়ে যাবে, অসম্ভব।
1: অসম্ভব কিছুই নয় রে পচা, পরিবেশ নইলে দেখ একই।

0: গ্রামের দুই বন্ধু, এই পরিবেশ একজনকে বানায় চোর আর একজনকে বানায় দারোগা। লোকে তোকেও চোর বলে, অথচ তুই চোর ধরিস। সত্যি যদি তুই চোর হোস, তোকে ধরবার কেউ নেই।
1: অল রাবিশ, চোরের কাছে উপদেশ শুনতে হবে। চলি অরিন্দম বাবু, এভাবে নাজিয়াল হব জানলে চলি।
2: আপনাকে শুধু শুধু বিরক্তি করার জন্য আমি দুঃখিত পচা, মানে পঞ্চানন বাবু। আচ্ছা আচ্ছা পঞ্চানন বাবু, ওকে রাখাটা কি ঠিক হবে?
1: যা ভালো বুঝুন করুন, আমাকে এর মধ্যে জড়াবেন না। আমার বাড়ি, যতদিন না তোর একটা কিছু হয় আমার বাড়িতেই থাকবি।
0: এখন তোকে পঞ্চানন ভাটজাজ বলে মনে হচ্ছে। চলি অরিন্দম বাবু, তোমার যা কল্পনা বাস্তবে তার মুখোমুখি হওয়ার মতো সাহস তোমার নেই। ফরমাইশি গল্পের প্যাঁচে পড়ে বিবেকটাকে বেঁচে দিও না। চলি সাহিত্যিক মশাই, চলি পুষ্প, চলি, তোমার কথা মনে থাকবে।
3: কবে আসবে আবার?
0: যেদিন পেটের দায়ে আমাকে চুরি করতে হবে না, আর দুটো ভাতের জন্যে তোমাকে গতর খাটাতে হবে না, সেই পরিবেশকে তুমি যেখানেই থাকো আমি তোমাকে ঠিক খুঁজে নেব।
3: এসো
0: চলি পিসিমণি, আমি আবার আসবো, তবে এবার আর পেছন দিয়ে চোরের মতন রান্না ঘরে না, সামনের দরজা দিয়ে তোমার ঘরে। দুধ চিঁড়ে গুড় চাইব না, শুধু একটু ভালোবাসা তোমার কাছে, আমার মায়ের ভালোবাসা।
4: কি হয়েছে, কি চিৎকার করে উঠলি কেন? কাকে দাঁড়াও দাঁড়াও করে চেঁচাচ্ছিস? দেখো দেখিনি কাণ্ড, রাতে টেবিল ল্যাম্পটা নেভাসনি, কাকে দাঁড়াতে বলছিলি?
2: সত্যবান,
4: সত্যবান,
2: সত্যবান গুপ্ত।
4: সত্যবান গুপ্ত, সে আবার কে?
2: তোমার ইচ্ছে আমার স্বপ্নের মধ্যে সত্যবান হয়ে এসে আমাকে সাবধান করে দিয়ে গেল।
4: ও তাই বল, তুই স্বপ্ন দেখে চেঁচিয়ে উঠেছিলি, তার মানে তুই সারা রাত লেখার টেবিলে ঘুমিয়েছিলি।
2: পিসিমণি, ফর্মুলা মতো গল্প শুরু করেছিলাম, কিন্তু তোমার কথাগুলো এমন ভাবে ডমিনেট করতে লাগলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম, আর অমনি একটা গল্প হয়ে গেল, তোমার সত্যের গল্প। সে চোর হয়ে এসেছিল, তুমি তাকে কাজে বহাল করলে, কিন্তু আমি অবিশ্বাস করে তাকে তাড়িয়ে দিলাম, আমি হেরে গেলাম। পিসিমণি
4: দূর পাগল, একে হেরে যাওয়া বলে না ওরু, এটা বিবেকের লড়াই, আত্মশুদ্ধির লড়াই। সেই লড়াইয়ে তুই তো জিতে গেলি বাবা, হেরে গেল তো তোর ফাঁকিটা। ওরু দূর থেকে দেখা জীবন নিয়ে গল্প লেখা যায় না রে, সেগুলো হয় শুধু কথার ইন্দ্রজাল, আত্মপ্রবঞ্চনা।
2: পিসিমণি তুমি যদি না থাকতে।
4: থাক থাক, ওসব পরে হবে বাবা, মনে থাকতে থাকতে বরং স্বপ্নের গল্পটা লিখে ফেল, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি।

0: তো ফিরে এসো, নাটকটি এখানেই শেষ হল। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বনবিহারী, মনু মুখোপাধ্যায়, দারোগা বাবু, দেবেশ রায়চৌধুরী, পুষ্প, আলপনা রায়চৌধুরী, পিসিমণি, অনামিকা সাহা, অরিন্দম, গৌরী শঙ্কর পাণ্ডা এবং সত্যবানের ভূমিকায় রমাপ্রসাদ বণিক, শব্দগ্রহণ প্রলয় রুদ্র বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা কৌশিক সেন, নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।
1: আকাশবাণী কলকাতা মিডিয়াম।

এফ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3টে বেজে 48 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রেলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত গোস্বামী। আজকের পর্বে প্রথমে খেলার টুকরো খবর নিয়ে শুনে নেওয়া যাক এক নজরে।

处理。ফুটবলের মহাযজ্ঞ ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এল এ মুখোমুখি হয়েছিল পানামা ও ইংল্যান্ড। সেই খেলায় পানামাকে 2-0 গোলে পরাজিত করল ইংল্যান্ড। এই জয়ের ফলে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ শীর্ষে রইল। তা ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল দুটি করেন জুড বেলিংহাম ও হ্যারি কেন। পানামা 3টি খেলাতেই হেরে বিশ্বকাপ সফর শেষ করল। রাউন্ড অফ 32-তে 1 জুলাই ইংল্যান্ড মুখোমুখি হবে কঙ্গোর। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30 মিনিটে।

গ্রুপ এল এর অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও ঘানা। হাড্ডাহাড্ডি লড়াইতে ক্রোয়েশিয়া 2-1 গোলে পরাজিত করে ঘানাকে। এই জয়ের ফলে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হিসেবে রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। 3 জুলাই ভারতীয় সময় রাত 4:30 তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। অপরদিকে ঘানা 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হলেও ফিফার নতুন নিয়ম অনুযায়ী গ্রুপে তৃতীয় স্থানাধিকারী সেরা 8টি দলের একটি হওয়ার দরুন রাউন্ড অফ 32-তে তারা পৌঁছে গেল। 4 জুলাই ভারতীয় সময়ে সকাল 7টায় তারা মুখোমুখি হবে কলম্বিয়ার। গ্রুপ কে তে মুখোমুখি হয়েছিল 2 শক্তিশালী দল কলম্বিয়া ও পর্তুগাল। খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় এই গ্রুপ থেকে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে কলম্বিয়া গ্রুপে শীর্ষে থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল। তারা 4 জুলাই মুখোমুখি হবে ঘানার। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন পর্তুগাল। 3 জুলাই তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।

গ্রুপ কের অপর খেলায় কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচটিতে 3-1 গোলে কঙ্গো হারালো উজবেকদের। এর ফলে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হওয়ায় তারা রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল। 1 জুলাই তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। অপরদিকে উজবেকিস্তান গ্রুপের 3টি ম্যাচই হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করল। গ্রুপ জেতে লিও মেসির আর্জেন্টিনা জর্ডানকে 3-1 গোলে পরাজিত করল। এই জয়ের সাথেই গ্রুপ জেতে 3 ম্যাচের সবকটিতে জিতে 9 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করল আর্জেন্টিনা। রাউন্ড অফ 32-তে 4 জুলাই ভারতীয় সময় রাত 9:30 তারা মুখোমুখি হবে কাবো ভার্দের। আর্জেন্টিনার হয়ে গোলগুলি করেন লো সেলসো, লাউটারো মার্টিনেজ ও লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7টি ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও স্থাপন করলেন মেসি। এর সাথে তার এই বিশ্বকাপে গোল সংখ্যা দাঁড়ালো 6। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা এখন 19। গ্রুপ জের অপর একটি খেলায় মুখোমুখি হয়েছিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে খেলা শেষ হল 3-3 গোলে। খেলার একেবারে শেষ মুহূর্তে অস্ট্রিয়া গোল শোধ করে। এর ফলে উভয় দলের পয়েন্ট দাঁড়ায় 3 ম্যাচে 4। গোল পার্থক্যের কারণে অস্ট্রিয়া গ্রুপ রানার্স হল এবং তারা রাউন্ড অফ 30

টি-টুতে 3রা জুলাই স্পেনের মুখোমুখি হবে। অপরদিকে সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল আলজেরিয়া। 3রা জুলাই তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। আজ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব।

ভারতীয় সময় রাত 12:30 মুখোমুখি হতে চলেছে আজ দক্ষিণ আফ্রিকা ও ক্যানাডা। খেলাটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। ফুটবল থেকে এবার আসব ক্রিকেটের খবরে। বেলফাস্টে 2 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় খেলায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রসঙ্গত, প্রথম খেলায় শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতকে পরাজিত করে এই মুহূর্তে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। মহিলা টি-20 বিশ্বকাপে আজ লর্ডসে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে 7টায়। সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতের আজকের খেলায় জেতাটা আবশ্যিক।

তিন টেস্টের সিরিজের তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 438 রান তোলে। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড 354 রানে অল আউট হয়ে যায়। চতুর্থ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের রান দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 161। তাদের মোট লিড এখন 245 রান। প্রসঙ্গত, উভয় দলই একটি করে টেস্ট জেতায়। সিরিজের ফলাফল এখন 1-1।

0: শ্রোতা বন্ধুরা, চারিদিকে এখন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। এমন পরিস্থিতিতে আমরা এবার আলোচনা করব বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায় বিশ্বকাপ রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।

1994 সালের 28 জুন রাশিয়ার স্ট্রাইকার ওলেগ সালেঙ্কা একাই ক্যামেরুনের বিপক্ষে 5টি গোল করেন। গ্রুপ পর্বের সেই খেলায় রাশিয়া 6-1 ব্যবধানে ক্যামেরুনের বিপক্ষে জয়লাভ করে। বিশ্বকাপের কোনো একটি একক ম্যাচে কোনো খেলোয়াড়ের 5 গোল করার রেকর্ড এটাই প্রথম, এবং আজ পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সেবার সালেঙ্কা মোট 6টি গোল করেন এবং যৌথভাবে সোনার বুট জিতেছিলেন।

সেই খেলাতেই ক্যামেরুনের হয়ে একমাত্র গোলটি করেন রজার মিল্লা। তখন তার বয়স ছিল 42 বছর 39 দিন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রবীণতম খেলোয়াড় হিসেবে গোলদাতার রেকর্ড তিনি নিজের নামে করেন, যেই রেকর্ড আজও অক্ষুণ্ণ রয়েছে। এই দুই ঘটনার জন্য এই দিনটি ফুটবল ইতিহাসে অমর হয়ে রয়েছে। 2018 বিশ্বকাপের 28 জুন রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ খেলায় ফেয়ার প্লে নিয়মের কারণে ফুটবল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল। সেবার গ্রুপ এইচের শেষ খেলায় জাপানকে পোল্যান্ড 1-0 গোলে পরাজিত করে এবং কলম্বিয়া সেনেগালকে 1-0 ফলে পরাজিত করে। এর ফলে জাপান ও সেনেগালের পয়েন্ট, গোল ব্যবধান এবং হেড টু হেড রেকর্ড সম্পূর্ণ সমান।

হয়ে যায়। শেষ পর্যন্ত ফিফার ইতিহাসে প্রথমবারের মতো ফেয়ার প্লে পয়েন্ট অর্থাৎ কম হলুদ কার্ড পাওয়ার ওপর ভিত্তি করে সেনেগালকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ও জাপান নক আউট পর্বে জায়গা করে নেয়।

1998 সালের 28 জুন ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের। প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস শিলাভার্ট অসাধারণ সব সেভের কারণে নির্ধারিত 90 মিনিটে খেলা ড্র হয়, কোনো রকম কোনো গোল ছাড়াই। ম্যাচ করায় অতিরিক্ত সময়। তৎকালীন ফিফার গোল্ডেন গোল নিয়ম অনুযায়ী যে দল আগে গোল করবে তারাই ম্যাচ জিতে যাবে। ম্যাচের 114 মিনিটে ফরাসি ডিফেন্ডার লরা ব্লা গোল করে ফ্রান্সকে 1-0 ব্যবধানে জেতান। এটি ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বপ্রথম গোল্ডেন গোল, যার মাধ্যমে ম্যাচটি পেনাল্টি শুটআউট ছাড়াই সাথে সাথে শেষ হয়ে যায়। 1958 সালের 28 জুন সুইডেন বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। মাত্র 17 বছর বয়সী তরুণ খেলোয়াড় পেলে এই ম্যাচে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে দ্বিতীয়ার্ধে মাত্র 23 মিনিটের ব্যবধানে এক অসাধারণ হ্যাট্রিক করেন। ব্রাজিল 5-2 ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছয়। বিশ্বকাপের সেমিফাইনালে হ্যাট্রিক করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফুটবল সম্রাট পেলের এই রেকর্ড আজ পর্যন্ত অক্ষুণ্ণ হয়ে রয়েছে।

0: nations are here. One ball, one rhythm, one soul.
1: চলে আসবো অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ আতশ কাছের তলায়। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া নিশ্চিত হয়ে গিয়েছে। আজ গ্রুপে তাদের শেষ ম্যাচ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে হরমনপ্রীতদের জিততেই হবে, না হলে দক্ষিণ আফ্রিকা যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তখন ভারত হারলে দক্ষিণ আফ্রিকা চলে যাবে সেমিফাইনালে। এ নিয়ে সন্দেহ নেই, হরমনপ্রীত কৌররা কিছুটা হলেও চাপে রয়েছেন আর এটাই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। অজি ক্যাপ্টেন সোফি মোলিনা বলেই দিয়েছেন, চাপে থাকা ভারতকে আমরা আরও চাপে ফেলতে চাই। সেমিফাইনালে নিশ্চিত হলেও অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে মনোবল বাড়িয়ে নিতে চাইবে।
2: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আতশ কাছের তলায় আমরা আজকে আলোচনা করব কেপ ভার্দেকে নিয়ে।

হিউস্টনে চোখে পড়েছিল একটি ব্যানার, স্মল কান্ট্রি বিগ ড্রিমস। ছোট দেশ বড় স্বপ্ন তো বটেই, প্রথমবার বিশ্বকাপে নেমেই ক্ষুদ্রতম দেশ হিসেবে নক আউটে। আফ্রিকার এই দেশটি

আটলান্টিক মহাসাগরে কয়েকটি দ্বীপের সমষ্টি, যার অবস্থান সেনেগাল উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার পশ্চিমে। জনসংখ্যা মাত্র 5,24,000। আমাদের এখানে সল্ট লেক বা গড়িয়ার জনসংখ্যাও এর থেকে বেশি হবে বলাই বাহুল্য।

সেই ছোট্ট দেশটি গ্রুপের তিনটি ম্যাচেই অপরাজিত। ইউরোজয়ী স্পেনের সাথে গোলশূন্য ড্র, র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা উরুগুয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের সামনে শেষ ম্যাচে গোলশূন্য ড্র। আর কেপ ভের্দের বিশ্ব র্যাঙ্কিং ৬৭। আগামী ৩রা জুলাই মায়ামিতে রাউন্ড অফ ৩২তে তারা খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সঙ্গে। থিয়েরি অরি থেকে জ্যাটন ইব্রাহিমোভিচ, বিভিন্ন ফুটবল বিশেষজ্ঞরা চোখ বুজে মেনে নিচ্ছেন ৪৮ দেশের এই বিশ্বকাপে কেপ ভের্দেই সবচেয়ে বিস্ময়কর রূপকথা, যা বিশ্বের বহু দেশকে ফুটবল নিয়ে স্বপ্ন দেখাবে।

0: One heartbeat! চলে আসব আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ এ সপ্তাহের খেলোয়াড়।
1: এ সপ্তাহের খেলোয়াড়।
0: বিশ্বকাপ ফুটবল এমন একটি মঞ্চ যেখানে একবার খেলার সুযোগ পাওয়াই একজন ফুটবলারের জন্য বিরাট সম্মানের। সেখানে এই কিংবদন্তি ফুটবলার ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করছেন, আর শুধুই কি অংশগ্রহণ, রোজই তিনি রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন। এই বিশ্বকাপে করেছেন হ্যাট্রিক সহ ছটি গোল। 2006 সালে তিনি যখন নিজের বিশ্বকাপ অভিযান শুরু করেন তখন তার বয়স মাত্র 18 বছর, আর এই 2026 সালে কিছুদিন আগে 39 বছর বয়সে পা দিয়েও তার আকর্ষণ আজও একইভাবে অক্ষুণ্ণ। তিনি হ্যামলিনের সেই বাঁশিওয়ালা যার আকর্ষণে গোটা পৃথিবী আজও আচ্ছন্ন, প্রজন্মের পর প্রজন্ম যার শৈল্পিক ফুটবলে সম্মোহিত। কিছুদিন আগেই জার্মানির মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভেঙে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে 19টি গোল করে সর্বাধিক গোলের রেকর্ড এখন তার ঝুলিতে। পাশাপাশি বিশ্বকাপে সর্বাধিক 29টি ম্যাচ খেলার রেকর্ডও এখন তার দখলে। এখনও পর্যন্ত 6টি গোল করে সোনার বুট জেতার দৌড়ে তিনি সবার থেকে এগিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজকে জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 7টি ম্যাচে গোল করার অনন্য কীর্তি স্থাপন করলেন মেসি। সাথে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সবথেকে বেশি 6টি গোল করার রেকর্ডও করলেন তিনি। ভেঙে দিলেন ব্রাজিলের রিভেলিনোর 5টি গোলের রেকর্ড। তাই শ্রোতা বন্ধুরা, এ সপ্তাহের খেলোয়াড় আর্জেন্টিনীয় মহাতারকা তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি।

শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের অভিমত জানাতে পারেন আমাদের মেল করে। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। এছাড়া ফেসবুকে গিয়ে টাইপ করুন AIR কলকাতা স্পোর্টস পেজ। এর পাশাপাশি চিঠি পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com।

0: আগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না, পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
9: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
8: নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান।
1: এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় অর্পণ চিন্না এবং সৃজনী পাল, অংশগ্রহণে সৃষ্টি গুপ্ত, মৌশ্রেয়া সরকার, আয়ুষ রায় এবং প্রাপ্তি বন্দ্যোপাধ্যায়।

0: তোমরা শুনছো যুববাণী কমন রুম।
1: স্টুডিওর ঘড়ির কাঁটায় সময় জানান দিয়ে দিয়েছে বিকেল 5:30, দিনটা রবিবার। আর রবিবার মানেই যুববাণী কিন্তু বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে যে আমাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে রেডিও রোপার থেকে যে জুড়ে রয়েছে তা তো রয়েছেই, কিন্তু তার সঙ্গে আরো একটা বিষয় নিয়ে রয়েছে, সেটা হচ্ছে যুববাণী কমন রুম।
2: হ্যাঁ, আর এই যে রবিবারের একটা স্পেশাল ব্যাপার সেটা তো আছেই, আমাদের রয়েছে কমন রুমের আড্ডা, আর তুমি আর আমি ছাড়াও আমাদের সঙ্গে রয়েছে আরো চারজন বন্ধু।
1: আর আজকে যে তুমি আর আমি যাদের কথা বললে তারা কে?
2: আমি সৃজনী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অর্পণ। আর আমরা ছাড়াও আরো যে চার বন্ধুর কথা বললো সৃজনী, এবার চলো তাদের সঙ্গে আলাপটা ঠিক সেরে নিই। প্রথমে আমি চলে আসবো আমার বাঁ দিকে যে দুজন রয়েছে তাদের কাছে।

0: তোমার নাম আর তুমি কোথা থেকে আসছো?
1: হ্যালো, আমি সৃষ্টি, আমি রাজারহাট থেকে এসেছি। আমি এই মুহূর্তে শেঠ আনন্দরাম জয়পুরের কলেজ থেকে সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগ থেকে দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার গান শুনতে ভালো লাগে, সিনেমা দেখতে আর রেডিও ভালোবাসি।
0: আচ্ছা, এরপরে আমার বাঁদিকে আরো একজন রয়েছে, তার নাম জানতে চাইবো।
2: হ্যালো, আমি মৌশ্রেয়া সরকার, আমি এসেছি কল্যাণী থেকে। আমি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কণ্ঠসঙ্গীত বিভাগে পাঠরত, গান করছি ছোটবেলা থেকে, গানেই আছি, গানেই থাকবো।
3: বেশ, তাহলে এবার চলো চলে যাই আমরা পরের বন্ধুর কাছে, শুনে নেব তার কথা।
4: হ্যালো, আমি প্রাপ্তি ব্যানার্জি, আমি এখন নিমালিপুর কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি আমতলায় থাকি এবং ছোটবেলা থেকে গান শিখছি। বাড়ির সবাই গানের মধ্যেই, গানের চর্চাতেই ছিলেন, এখনও আছেন। জানি না আজকে কতটা দিতে পারবো, তো নিজের সবটা দিয়ে চেষ্টা করব। থ্যাংক ইউ।
3: ব্যাস, খুব ভালো কথা, এবার আমরা শুনে নেব পরের বন্ধুর কথা।
5: হ্যালো, আমি আয়ুষ, আমি গড়িয়াতে থাকি, জার্নালিজম নিয়ে পড়ছি নিমালিপুর কলেজে। ছোটবেলা থেকে গিটার শিখছি, গান বাজনার মধ্যে আছি। পড়াশোনার সাথে সাথে শুধু গান বাজনাটাই করি, আর কিছু করি না, কারণ আর কিছু পারি না।
3: তাহলে অর্পণ, আলাপ পরিচয় পর্ব তো মিটলো, আমাদের বন্ধুরা মনে হচ্ছে একটু টেনশন নিয়ে বসে আছে, তাহলে এই টেনশনটা একটু রিলিজ করা যাক নাকি?
0: হ্যাঁ, টেনশন রিলিজ করতে গেলে বিভিন্ন রকমের খেলার মধ্যে যদি আমরা ওদেরকে ইনভলভ করে দিই, তাহলে বোধহয় টেনশনটা অনেকটাই কমে যেতে পারে, কি তাই তো?
3: হ্যাঁ, একদম। তাহলে এই খেলা শুরুর আগে বরং আমরা একটু টিম ভাগাভাগিটা করে দিই। আমার ডান দিকে বসে আছে প্রাপ্তি এবং আয়ুষ, এদের টিমের নাম হলো মেঘ।
0: আমার বাঁ দিকে যে দুজন পার্টিসিপেন্ট বসে আছে, একজন হচ্ছে সৃষ্টি আর একজন হচ্ছে মৌশ্রেয়া, দুজনের যে টিম সেই টিমের নাম হলো বৃষ্টি। আজকের প্রথম রাউন্ড হচ্ছে সিনেমা এবং মিউজিকের। বিভিন্ন রকম আমরা ছোট ছোট ক্লিপিংস তোমাদেরকে শোনাবো। এবার বলতেই পারো পুরো রাউন্ডটাই হচ্ছে অডিও বেসড, আর এই রাউন্ডে কোনো টিম, মেঘ এবং বৃষ্টি, যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ব্লাস্টেন, যদি উত্তরটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ নেগেটিভ মার্কিং এখানে কিন্তু থাকছে না। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে, মানে মেঘের যদি মনে হয় যে না, উত্তরটা না আমার জানা ছিল, বোধহয় ভুল বলে ফেলছে, তাহলে কিন্তু বৃষ্টি যদি ভুল বলে তাহলে মেঘ কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এবং সেখানে +20 একটা চ্যালেঞ্জের নাম্বার রয়েছে। তাহলে বুঝতেই পারলে যে কোনো টিম যে কোনো টিমকে চ্যালেঞ্জ করতেই পারে, এবং সেক্ষেত্রে কিন্তু স্কোর তোমরা পাবে।
3: হ্যাঁ, যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে অর্পণ, প্রথম প্রশ্নটা করেই ফেলো নাকি?
0: আচ্ছা, প্রথম প্রশ্ন টিম বৃষ্টির জন্য। তোমাদেরকে একটা সিনেমার গান শোনানো হবে, তোমাদেরকে বলতে হবে সেটা কোন সিনেমার গান।

0: আচ্ছা, তোমাদেরকে যে গানটা শোনানো হলো, তোমাদেরকে এবার বলতে হবে যে এই গানটা কোন সিনেমার।
1: ঠিক বুঝতে পারছি না আমি, মানে আমরা বুঝতে পারছি না কোন সিনেমার গান, মাথায় আসছে না।
0: আচ্ছা, তাহলে কি আমরা অন্য টিমের কাছে যাব?
2: হ্যাঁ,
3: আন্দাজ করতে পারি কিন্তু শিওর জানি না।
2: বেশ, তাহলে আন্দাজটাই শুনি।
3: অভিমান?
0: না, আন্দাজটা ঠিক হলো না।
2: হলো না? না, অর্পণ,
0: না, আন্দাজটা হলো না। তোমার বুঝতে পারছি মার্কসের একটা ব্যাপার রয়েছে, বন্ধুদের মুখে হাসি ফোটানোর একটা ব্যাপার রয়েছে, কিন্তু না, দুজনেরই মধ্যে কারোর থেকে আমরা উত্তরটা পেলাম না। তাহলে কি উত্তরটা জানিয়ে দেওয়া উচিত?
2: যে গানটা তোমাদেরকে শোনালাম সেটা ছিল ভানুপ্রিয়া ভূতের হোটেল থেকে। এবার আমরা চলে যাই টিম মেঘের কাছে।

0: টিম মেঘের কাছে প্রশ্ন যে এটা কোন সিনেমার গান।
1: সরি বাট নো আইডিয়া।
0: আমরা কি একবার টিম বৃষ্টির কাছে যাব? তারা কি বলতে পারবে?
2: তো টিম বৃষ্টি, তোমাদের থেকে কি উত্তর পাওয়া যেতে পারে?
3: আমরা চ্যালেঞ্জ করছি না, কারণ যেহেতু আমারও মনে হচ্ছে, মানে আমাদের মনে হচ্ছে উত্তরটা ওটাই, তো এই কারণে আমরা চ্যালেঞ্জ করছি না।
0: বেশ, তাহলে কি অর্পণ, এবার এর উত্তরটাও তুমি

0: বলে দেবে?
1: এবারের উত্তরটা হচ্ছে বেলা শুরু। বেলা শুরু সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আমরা গানটা শুনছিলাম। আচ্ছা, এবার চলে আসবো টিম বৃষ্টির কাছে। টিম বৃষ্টিকে এবার একটা অডিও ক্লিপ শোনাবো, যে অডিও ক্লিপটায় আমরা একজনের গলা শুনতে পাবো। তো তোমাদের বলতে হবে সেই অডিও ক্লিপটা শুনে কণ্ঠটা কার। এবার উত্তরের জন্য চলে যাব।
0: আর এটা তো আমাদের জটায়ু সন্তোষ দত্তর গলা। এটা
2: যাক, একটা সঠিক উত্তর পাওয়া গেছে।
1: হ্যাঁ, মানে এতক্ষণ বাদে আমরা কিন্তু একটা হাসি মুখ দেখতে পাচ্ছি ওদের দুজনের মধ্যে, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা আজকে স্কোরবোর্ডটার খাতাটা খুলতে পেরেছি।
2: তাহলে সঠিক উত্তর দিয়ে টিম বৃষ্টি পেয়ে গেল 10 নম্বর। এবার পরের প্রশ্ন টিম মেঘের কাছে, তাদেরকেও আমরা শোনাবো একটা অডিও ক্লিপ, তারপর বলতে হবে যে গলাটা কার।
3: আর সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয়, কেন জানো? সে যে তোমায় সকাল সন্ধে দেখে, আমি তো দেখি না, এ ভারী অন্যায়। জানলাটা বন্ধ করে রেখো। আর বেশি কি লিখব, আমার কথাটি ফুরলো আর অনেক বানানো ভুল হলো। জানি তুমি হাসবে, তা হেসো, আমি তো বই লিখি না, চিঠির পক্ষে এই ঢের। তোমার শরীরের যত্ন নিও লক্ষ্মীটি, আমার শরীর ভালো, মনের অসুখ সারবে তুমি এলে। আসবে তো? না এলে কিন্তু আরি আরি আরি।
4: আই ডোন্ট রিমেম্বার দ্য সার নেম, বাট তনুজা।
2: এই উত্তরটা কি আমরা নেব?
0: বেশ,
2: তাহলে টিম মেঘ উত্তর দিয়েছে যে তনুজা। টিম বৃষ্টি কি চ্যালেঞ্জ করবে?
0: হ্যাঁ, আমরা করবো চ্যালেঞ্জ।
2: বেশ, শুনি এবার তাহলে টিম বৃষ্টির থেকে উত্তরটা কি হবে।
0: এটা উপর সংসারের অপর্ণার কণ্ঠ, মানে সোনালী ঠাকুর।
2: আমরা টিম বৃষ্টির থেকে আরও একটা সঠিক উত্তর পেয়েছি, এবং তার সঙ্গেই তারা পেয়েছে +20।
1: আচ্ছা, এবার চলে আসবো টিম বৃষ্টির কাছে। টিম বৃষ্টিকে এবার একটা গানের ক্লিপ শোনাবো, এবার শুনে তোমাদেরকে বলতে হবে যে গানটি কার গাওয়া।

0: আচ্ছা, এবার তোমাদেরকে জিজ্ঞেস করবো যে এই গানটি কার গাওয়া, মানে কাদের গাওয়া।
1: যে মেল ভয়েসটা শুনলাম সেটা শান, আর ফিমেলটা শ্রেয়া ঘোষাল।
2: বাহ, খুব ভালো, আমরা পেয়ে গেছি সঠিক উত্তর, আর তার সঙ্গে টিম বৃষ্টি পেয়ে গেল +10। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি টিম মেঘের কাছে, তাদেরও শোনাবো একটা অডিও।

0: এই যে অডিওটা আমরা শুনলাম, এটা কার গলা শুনলাম?
1: এটা ঋষি পান্ডা। একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিয়ে বলা যেতে পারে যে টিম মেক কিন্তু এবার খাতা খুলেছে, আর টিম মেক সঠিক উত্তর দিয়ে পেয়ে গেছে 10 নম্বর।
0: বেশ, তাহলে আমরা অর্পণ পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্ন থাকবে আবার টিম বৃষ্টির কাছে। আবার আমরা একটা অডিও শোনাবো, কিন্তু এবারের প্রশ্নটা একটু আলাদা। আগে আমরা অডিওটা শুনিয়ে নিই।

0: এই যে ইনস্ট্রুমেন্টটার আওয়াজ আমরা শুনলাম, সেই ইনস্ট্রুমেন্টটার নাম বলতে হবে তোমাদের।
1: এটা তো মাটির হাড়িতে কিছু একটা বাজাচ্ছে,
0: সেটার একটা নাম আছে।
1: এই রে,
0: সেই নামটা তোমাদের বলতে হবে।
1: নাম তো জানি না, আলাদা করে আমরা ঠিক জানি না।
0: টিম বৃষ্টি তো জানে না বললো, টিম মেঘ কি চ্যালেঞ্জ করবে?
2: না, আমরাও শিওর না।
0: আচ্ছা, তাহলে আমরা কোনো টিমের কাছ থেকে এই উত্তরটা পেলাম না, তাহলে

0: উত্তরটা বরং আমি বলে দিই, উত্তরটা হচ্ছে ঘাটাম।
1: হ্যাঁ, ওই মাটির হাড়ির মতোই হয় জিনিসটা। এই একই প্রশ্ন, মানে আরো একটা অডিও আমরা শোনাবো, এবার টিম মেককে, তাদেরকে বলতে হবে যে সেই ইনস্ট্রুমেন্টটা কোন ইনস্ট্রুমেন্ট।

0: এই যে ইনস্ট্রুমেন্টের আওয়াজটা আমরা শুনলাম, সেইটা কি ইনস্ট্রুমেন্ট?
1: ঠিক জানা নেই।
2: টিম মেঘের থেকে তো আমরা উত্তর পেলাম না, তাহলে এবার চলে আসি টিম বৃষ্টির কাছে। টিম বৃষ্টি কি চ্যালেঞ্জ করবে?
3: আন্দাজ করতে পারি একটা, যেটা মনে হলো শুনে, এটা কি ম্যান্ডোলিন?
2: আচ্ছা, টিম মেঘ আর টিম বৃষ্টি দুজনের থেকেই কিন্তু আমরা সঠিক উত্তর পেলাম না। আমরা এটা বলে দিই, এই যন্ত্রটার নাম হচ্ছে রাবাব। তাহলে এই পর্ব অর্থাৎ এই রাউন্ডের শেষে টিম মেঘ আর টিম বৃষ্টি কোথায় কত স্কোরে আছে সেটা বরং একবার তোমাদের বলে দেওয়া দরকার। টিম মেঘ আছে 10 নম্বরে এবং টিম বৃষ্টি আছে 40 নম্বরে।
0: বেশ, চিন্তার কিছু নেই, কারণ পরের রাউন্ডে কিন্তু পজিটিভ মার্কিং আর নেগেটিভ মার্কিং দুটোই রয়েছে। কাজেই পরের রাউন্ডের পরে কে কোথায় দাঁড়াবে সেটাই দেখার বিষয়। তাহলে আর দেরি না করে বরং চটপট আমরা চলে যাই পরের রাউন্ডে। এই রাউন্ডে আমরা তোমাদের প্রত্যেকটা টিমকে দুটো করে ধাঁধা জিজ্ঞেস করব, এবং তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে +10, যদি ভুল উত্তর দাও তাহলে -5, আর যদি তোমরা অন্য টিমকে চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দাও তাহলে +20, আর যদি চ্যালেঞ্জ করে ভুল উত্তর দাও তাহলে কিন্তু -10। বোঝা গিয়েছে?
2: প্রথম ধাঁধা রয়েছে টিম বৃষ্টির জন্য। ধাঁধাটি হচ্ছে, দিনের বেলায় ঘুমোয় সেজে, রাতের বেলা জাগে, আলো দিতে নিজের শরীর পুড়িয়ে মরতে লাগে, যত সে কাঁদে ততই নাকি ছোট হয়ে যায়, ঝড়ে সে তো ডরায় ভারী, বাতাসে প্রাণ হারায়, আমি কে?
3: মোমবাতি।
0: বাহ, প্রথম ধাঁধার উত্তর কিন্তু একদম সঠিক, এবং তার জন্য টিম বৃষ্টি পেয়ে যাচ্ছে +10। এবার আমরা যাব টিম মেঘের কাছে পরের ধাঁধা নিয়ে। পা নেই তবু চলতে পারে, মুখ নেই তবু বলে, সিন্ধু নদী পার হয়ে সে দূর দূরান্তে চলে, নিজের কোনো বুদ্ধি নেই, অন্যের কথা কয়, মানুষ তারে পড়তে পারে একলা ঘরে শুয়ে, আমি কে?
3: নিউজ পেপার।
0: এই উত্তরটা কি নেব? টিম বৃষ্টি কি চ্যালেঞ্জ করবে?
3: করবে।
0: তাহলে আমরা বলে দিই যে এই উত্তরটা ঠিক হয়নি, উত্তরটা হলো চিঠি। ভুল উত্তর দিয়ে টিম মেঘ -5। এর পরের ধাঁধাটা আবার আমরা চলে যাব টিম বৃষ্টির কাছে। ওদের জন্য ধাঁধাটা হলো, সকালে আসে রাতে যায়, ধরতে গেলে ধরা না পায়, বলো তো সে কে?
2: আচ্ছা, তোমাদের ফাইনাল উত্তর কি?
3: সূর্যের আলো।
2: আচ্ছা, এই উত্তরটা সঠিক, রোদ। আর এই উত্তরটা সঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে টিম বৃষ্টি কিন্তু পেয়ে গেল 10 নম্বর। আর এরপর আমি চলে আসবো টিম মেঘের কাছে। টিম মেঘের পরের ধাঁধা হচ্ছে, জলেই জন্ম জলেই বাস, জল ছাড়া নেই যে শ্বাস, আমি কে?
3: মাছ।
2: একদম সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিয়ে এই রাউন্ডে 10 নম্বর পেয়ে গেল টিম মেঘ। আচ্ছা, আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হলো, আর দ্বিতীয় রাউন্ডের শেষে স্কোরের অবস্থা হচ্ছে ঠিক এরকম, যে টিম বৃষ্টির কাছে টোটাল এখনো অবধি স্কোর হচ্ছে 60, আর টিম মেঘের কাছে স্কোরের অবস্থা হচ্ছে 15।
0: হ্যাঁ, তার মানে হিসেবটা এরকম দাঁড়াচ্ছে যে আমাদের উইনার কিন্তু আজকে টিম বৃষ্টি। টিম মেঘ অনেকটাই পিছিয়ে আছে। ঠিক আছে, মন খারাপের কিছু নেই, কারণ আমরা এখানে তো জড়োই হয়েছি আড্ডা দেব বলে, এসব হার জিত কোনো ব্যাপারই না। তবে এই যে এত গল্পগাছা হলো অর্পণ, এবার বরং একটু স্বাদটা পাল্টে গান কবিতা হোক নাকি?
2: হ্যাঁ, হতেই পারে। তাহলে আমরা আবার সরাসরি চলে আসবো টিম মেঘ আর টিম বৃষ্টির কাছে। না, এবার কোনো টিমের বিভাজন আমি করতে চাইছি না, এবারে তোমাদের থেকে আমরা একটু গল্প, একটু গান, একটু কবিতা, এগুলো শুনতে চাইছি। তা টিম মেঘে যাদেরকে আমরা পেয়েছিলাম, প্রাপ্তি এবং আয়ুষ, প্রাপ্তি তুমি আজকে আমাদের কি শোনাবে?
4: আমি তো প্রথমে আজকে শোনাবো ভেবেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সখী ভাবনা কাহারে বলে।
2: বেশ বেশ,

0: কারে কয় শিখি কে বলি জাতো।
1: প্রাপ্তির থেকে শুনলাম একটা খুব সুন্দর গান। এরপর আমরা চলে যাই আমাদের পরের বন্ধু মৌশ্রেয়ার কাছে।

0: আচ্ছা, আয়ুষের থেকে খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, আর এরপর চলে আসবো সৃষ্টির কাছে। সৃষ্টি, তুমি আজকে আমাদের কি শোনাবে?
1: আজকে আমি রবি ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করব। এটা শ্রাবণের কবিতা, কবিতার নাম হচ্ছে বর্ষার দিনে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমাশায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনী মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পেয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে ব্যথিবে না নিজ কান, চমকিবে উঠিবে নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদলও বায় তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতি কার, নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একতা গৃহকোণে, দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনোখানে পাবে নাশ, জগৎ চলে যাবে বারো মাস, ব্যাকুল বেগে আজ বহে বায়, বিজুলি থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়, এমনও ঘন ঘর বরিশায়।
2: বাহ, সত্যি সৃষ্টির থেকে আজকে এরকম একটা সুন্দর কবিতা শুনে মনটা সত্যি ভালো হয়ে গেল। আর সবার এই যে সুন্দর পারফরমেন্স, সেগুলো কিন্তু আমাদের বিকেলটা একদম জমিয়ে দিল, তাই না?
0: একদমই। আর সেই সঙ্গে এটাও বলতে হয় যে ঘড়ির কাঁটা কিন্তু এবার আমাদের দিকে চোখ রাঙিয়ে বলছে যে এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে এবার এই আড্ডায় ইতি টানার কিন্তু সময় চলে এসেছে।
2: তাই এই শেষ পর্বে এসে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে আমাদের তো খুবই ভালো লাগলো, কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা এবার একটু জেনে নেব।
0: প্রথমে চলে আসবো সৃষ্টির কাছে।
1: আমার তো খুবই ভালো লাগলো, আমি দ্বিতীয়বার যৌবনীর সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম, আর অনেক নতুন কিছু শিখলাম, একটা সুন্দর সন্ধে কাটলো, আবারও আসতে চাই।
0: এরপর মৌশ্রেয়া।
3: আমারও ভীষণ ভালো লাগলো, যদিও আমার শরীর ভালো নেই, গলা একদম বসা, ঠান্ডা লেগে গেছে, তাও আমি গান গাওয়ার চেষ্টা করেছি এবং সবার সাথে আড্ডা দিয়ে, তোমাদের সাথে আড্ডা দিয়ে দেখা করে আমার খুব ভালো লেগেছে, আর স্কোরিং রাউন্ডটা বেশি ভালো লেগেছে আমার।
2: হ্যাঁ, মানে জিতেছে তো ওই জন্য এত ভালো লেগেছে। এবার আমরা জেনে নেব প্রাপ্তির কেমন লাগলো।
4: ভালো তো লেগেছে, তবে প্রথমবার আসার দরুন অনেকটা নার্ভাস, সেই কারণে ভালোর থেকে মন্দটাও কিছুটা লেগেছে। স্কোরিং রাউন্ডে অনেকটা আমরা পিছিয়ে,

0: ঠিক আছে, হার জিত তো থাকেই, তবে সত্যি বিকেলটা এত সুন্দর কেটেছে, খুব আনন্দ করেছি। আশা করবো হয়তো পরে আবার যদি আসতে পারি।
1: একদম। আয়ুষের কেমন লাগলো এখানে এসে?
2: আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স, নতুন ভাবে এক্সপিরিয়েন্স, এরমভাবে কোনোদিনও আসা হয়নি। তো এসেছি, ভাল লেগেছে, আড্ডা হয়েছে, নতুন অনেক এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাবো আজকে। যদি পরের বার আবার হয় নিশ্চয়ই আসবো।
3: আচ্ছা, বন্ধুদের থেকে তো শুনলাম যে আমাদের সঙ্গে আড্ডা দিয়ে ওদের খুব ভালো কেটেছে, কিন্তু যারা রেডিওর ওপার থেকে আমাদেরকে শুনছে, তারা যদি এই যুগবাণীর কমন রুমে আসতে চায় তাহলে কিভাবে আসতে পারে, বা প্রসিডিওরটা কি, সেটা যদি সৃজনী আমাদের একটু বলে দাও।
1: হ্যাঁ, মানে যারা তোমরা আমাদেরকে এতক্ষণ রেডিওর ওপার থেকে শুনলে, তারা যদি মনে মনে ভাবো যে কিভাবে তোমরাও আসতে পারো আমাদের এই কমন রুমের আড্ডায়, আর আমাদের সঙ্গে কাটাতে পারো এরকমই একটা সুন্দর বিকেল, তাহলে কিন্তু তোমাদের জন্য বলি যে তোমাদের মধ্যে কেউ যদি গান করো, আবৃত্তি করো বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাও, তাহলে সেই অডিও স্যাম্পল মেইল করবে আমাদের অফিশিয়াল মেল আইডিতে, অর্থাৎ যুববাণী কলকাতা @gmail.com। yuvavanikolkata@gmail.com।
3: আর এই যে তোমরা মেল করবে, সেই মেলের সঙ্গে অবশ্যই তোমাদের বয়সের যে কোনো একটা প্রমাণপত্র, সেটা অ্যাটাচ করে দিও। আর সেই সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিও, কারণ যোগাযোগের নম্বর না দিলে আমরা কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে পারবো না।
1: ব্যাস, তাহলে ঠিক এতটাই সহজ উপায়ে তুমিও পৌঁছে যেতে পারো আমাদের আজকের বন্ধুদের জায়গায়। হাসি, উত্তেজনা, ভুল উত্তর আর ঠাট্টা সব মিলিয়ে আজকের কুইজ শো একেবারে জমে গিয়েছিল। ধন্যবাদ আমাদের দুই টিমকেই।
3: আর সেই সঙ্গে কমন রুমে আড্ডায় এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম হচ্ছে আমি অর্পণ, এবং আমার সঙ্গে ছিল
1: আমি সৃজনী।
3: আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে। ততক্ষণের জন্য তোমাকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো রেডিও।
1: আর আজকের মতন টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় অর্পণ চিন্না, সৃজনী পাল এবং অংশগ্রহণে সৃষ্টি গুপ্ত, মৌশ্রেয়া সরকার, আয়ুষ রায় এবং প্রাপ্তি বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি বেশি, সর্বনিম্ন 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 62%। বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, বিশিষ্ট সাঁওতালি কবি হরপ্রসাদ মুর্মু সম্পর্কে বলবেন পরিমল হেমব্রম। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান আঞ্জামিয়া আখড়া।

যাত্রানুষ্ঠান 6:38 সোনার গৌড়, রচনা দুর্গাশঙ্কর পাল, পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী, সমীক্ষা 7:30, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেরিয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নজরুলগীতি রাত 9:30 শিল্পী বিপাশা নন্দী নাগ, মৌসুমী দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান 9:45। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, তবলায় পণ্ডিত সুবীর পাণ্ডে, এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। মৃদঙ্গম বিদ্যান এনএস কল্যাণ রমন, আকাশবাণী বিজয়ওয়াড়া কেন্দ্রের নিবেদন। রাত 11:00 বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী, 11:10 বাংলা ছায়াছবির এবং আধুনিক গান।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 6:10 উর্বশী উপস্থাপনা দেবিকা গুপ্তা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 6:30 ভারত বনাম অস্ট্রেলিয়া ICC মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ধারা বিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। স্টুডিওর অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন এয়ার অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুল গীতি শিল্পী বিপাশা নন্দী নাগ, দর্পণ 7:30 উপস্থাপনায় দেবিকা গুপ্তা, রাত 8 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন ট্রান্সমিটার এবং নিউজ অন এয়ার অ্যাপে, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর স্পটলাইট, 9:16, 9:30 রেডিওস্কোপ, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, হিন্দি ছায়াছবির গান রাত 11:10। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা পনসায় মরেগেল তুরুই গেটুটে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সান্তারি আখড়া। নিত দপে আঁজমা হরপ্রসাদ মুর্মু বাবতে মিদবার কথা।
1: ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱤᱝᱨᱮᱡᱤ ᱡᱩᱱ ᱪᱟᱸᱫᱚ ᱨᱮᱱᱟᱜ ᱵᱟᱜᱮ ᱤᱨᱟᱹᱞ ᱢᱟᱹᱦᱤᱛ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱢᱟᱹᱦᱤᱛ ᱨᱮᱜᱮ ᱡᱟᱱᱟᱢ ᱞᱮᱱᱟᱭ ᱥᱳᱛᱛᱚᱨ ᱫᱚᱥᱚᱠ ᱨᱤᱱᱤᱡ ᱧᱩᱢ ᱩᱨᱩᱢ ᱚᱱᱚᱲᱦᱤᱭᱟᱹ ᱦᱚᱨᱚᱯᱨᱚᱥᱟᱫ ᱢᱩᱨᱢᱩ ᱡᱟᱱᱟᱢ ᱞᱮᱱᱟᱭ 1944 ᱥᱟᱞᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱨᱮᱭᱟᱜ ᱡᱷᱟᱲᱠᱷᱚᱸᱰ ᱯᱚᱱᱚᱛ ᱯᱩᱨᱚᱵᱽ ᱥᱤᱝᱵᱷᱩᱢ ᱡᱮᱞᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚᱠᱯᱟᱲᱟ ᱰᱟᱠᱚᱲᱟ ᱮᱞᱟᱠᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱢᱩᱲᱟᱹ ᱴᱷᱟᱹᱠᱨᱟᱹ ᱟᱹᱛᱩᱨᱮ ᱟᱯᱟᱛ ᱧᱩᱛᱩᱢ ᱯᱷᱚᱠᱤᱨᱪᱚᱱᱫᱨᱚ ᱢᱩᱨᱢᱩ ᱮᱸᱜᱟᱛ ᱫᱚ ᱨᱟᱫᱷᱟᱨᱟᱱᱤ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱᱟᱜ ᱯᱨᱟᱭᱢᱟᱨᱤ ᱥᱠᱩᱞ ᱯᱟᱥ ᱠᱟᱛᱮ ᱜᱷᱟᱴᱥᱤᱞᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱡᱮᱥᱤ ᱦᱟᱭᱥᱠᱩᱞ ᱨᱮᱠᱚ ᱵᱷᱚᱨᱛᱤ ᱞᱮᱫᱮᱭᱟ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱫᱚᱢ ᱠᱚᱫᱚ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱵᱚᱦᱚᱲᱟᱜᱚᱲᱟ ᱦᱟᱭᱥᱠᱩᱞ ᱠᱷᱚᱱ ᱢᱮᱴᱨᱤᱠ ᱯᱟᱥ ᱠᱟᱛᱮ ᱡᱟᱢᱥᱮᱫᱽᱯᱩᱨ ᱨᱮᱱᱟᱜ ᱳᱣᱟᱨᱠᱟᱨᱥ ᱠᱚᱞᱮᱡᱽ ᱠᱷᱚᱱ ᱵᱤᱮ ᱯᱟᱥ ᱞᱮᱫᱟ ᱤᱱᱟᱹ ᱛᱟᱭᱱᱚᱢ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱱᱟᱴ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱚᱞᱚᱜ ᱡᱤᱭᱚᱱ ᱫᱚ ᱰᱩᱜᱤ ᱮᱱ ᱛᱟᱭᱟ ᱢᱟᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱠᱟᱹᱢᱤ ᱡᱤᱭᱚᱱ ᱮᱛᱚᱦᱚᱵ ᱞᱮᱱ ᱛᱟᱭ ᱨᱮᱦᱚᱸ 1975 ᱥᱟᱞᱨᱮ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱩᱪᱷᱟᱹᱱᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱦᱟᱞᱤ ᱦᱩᱭ ᱮᱱ ᱛᱟᱭᱟ ᱚᱱᱟ ᱥᱟᱞ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮ ᱱᱚᱵᱷᱮᱢᱵᱚᱨ ᱪᱟᱸᱫᱚ ᱠᱷᱚᱱ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮᱭ ᱵᱟᱦᱟᱞ ᱮᱱᱟ ᱟᱨ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮᱜᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱚᱱᱚᱨᱚᱢ ᱫᱚ ᱴᱷᱟᱲᱚᱭ ᱮᱱ ᱛᱟᱭᱟ ᱠᱷᱚᱵᱚᱨ ᱯᱟᱲᱦᱟᱣᱤᱡ ᱞᱮᱠᱟᱛᱮ ᱵᱟᱜᱮ 7 ᱥᱮᱨᱢᱟ ᱫᱷᱩᱨᱤᱭᱟᱹ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮ 2004 ᱥᱟᱞ ᱨᱮᱱᱟᱜ 30 ᱡᱩᱱ ᱦᱤᱞᱳᱜ ᱠᱟᱹᱢᱤ ᱠᱷᱚᱱ ᱫᱚᱭ ᱡᱤᱨᱟᱹᱣ ᱮᱱᱟ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱚᱠᱛᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱟᱶᱦᱮᱫ

0: ήταν μόνο όρλετα. Αλλά όνορε όλε έτοχοβλετα. Αλλά ούτουμ όνορε, χορσόγμπατ, τέτρε, πουτσιμπάγλα, σίλι, ρίμιλ, εμάν παθάμ κορε, τσαπασοδόρα καντέα. হরপ্রসাদা অনর্হেরে জাস্তি কাটতে দুলর রেনা নানা হুনের চিতর ফুটে লাখানা জুয়ন উমের না আবেগ কুকমু কথা কগে আজা অনর্হেরে সামহের কারিলে কাতে সদর আকানা হরপ্রসাদ মুর্মু তো অনর্হে সুমুং দোবাং কাহিনি কহয় অলাকাদা আজা কাহিনী ক তালাতে যেলেখা মানমি দুলর ফুটে লাখানা অনকাগে সাঁওতা চিতর হোঁ ফুটেল রাখাব আকানা গেয়ারে সাই এয়াইগে মরে সাল রেনা গে এয়াই সেপ্টেম্বর হিল সাঁতাড়ি আখড়া খন উছেন রেন পইল গায়ান মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কাহিনী খন সাঁতাড়ি গায়ান আরুদ হরপ্রসাদ গে এমলেদা হরপ্রসাদা অনড়ে পুঁথি সিভিল এফএম সেঙ্গেলজীবী দ মার্শাল হেমব্রম সাঁও জুমিদ কাতে গেয়ারে সাই ইরেল গে আড়ে সালরে মারাংবুরু প্রেস খন ছাপা সদর লেনা আজা দশার অনড়ে পতব জিয়র ঝারনা দো গেয়ারে সাই আরেগে মিট সালরে ছাপা সদর লেনা নোয়া অনড়ে পতব খাতির অল ইন্ডিয়া সাঁওতালি রাইটার্স এসোসিয়েশন পাহাটা খন হরপ্রসাদ দো পোয়েট অব দ্য ইয়ার শিল্প ক চালা দেতে হ্যাঁ আজা বাং উছেন অনড়ে পতব দো রান মুরগন সাঁওতালি সাহেরে এনেম খাতির আর সাঁওতালি খবর পড়াই লেখাতে ঝাড়খণ্ড রেনা কহরবিল সাঁওতালি সাহিত্য পরিষদ পাহাটা খন গুরু গমকে শিল্প ক চালা দেতে হ্যাঁ তেহেন হরপ্রসাদ মুর্মু আবতালারে বানুগে রেহ সত্তর দশক রিনিজ অনড়িয়ে লেখাতে সাঁওতালি সাহেরে যুগ যুগ জিয়ার গাই তাহেনা
1: আজম কে তাবনাপে হরপ্রসাদ মুর্মু বাবতে মিদবার কথা লৈ কেদায় পরিমল হেমব্রম

0: ᱟᱨ ᱪᱮᱫᱼᱮ ᱚᱞᱮᱫ ᱠᱟᱱᱟ?
1: ᱦᱳᱭ, ᱯᱳᱭᱞᱳ ᱛᱮᱱᱟᱜ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱥᱮᱞᱮᱫ ᱟᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱰᱟᱠ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ
0: ᱦᱳᱭ
1: ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱢᱟᱱᱰᱤ ᱵᱟᱠᱷᱳᱞ ᱨᱮᱱ ᱠᱚ ᱵᱷᱮᱡᱟ ᱟᱠᱟᱫᱟ ᱟᱠᱚᱣᱟᱜ ᱟᱹᱛᱩ ᱫᱚ ᱱᱚᱛᱩᱱ ᱰᱟᱸᱜᱟ ᱵᱨᱮᱠᱮᱴ ᱨᱮ ᱚᱞ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱟᱞᱟᱯᱟᱲᱟ ᱰᱟᱠ ᱚᱲᱟᱜ ᱠᱟᱫᱲᱟ ᱛᱷᱟᱱᱟ ᱜᱚᱲᱵᱮᱛᱟ ᱡᱮᱞᱟ ᱯᱚᱪᱷᱤᱢ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ
0: ᱪᱮᱫ ᱠᱚ ᱚᱞᱮᱫ ᱠᱟᱱᱟ?
1: ᱚᱞᱮᱫᱟ ᱠᱚ ᱱᱚᱝᱠᱟ, ᱱᱚᱣᱟ ᱵᱟᱹᱭᱥᱟᱹᱠᱷ ᱡᱷᱮᱸᱴ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱫᱤᱱ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱥᱮᱨᱢᱟ ᱟᱲᱟᱝ ᱜᱚᱢᱠᱮ ᱠᱚ ᱟᱞᱮ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱥᱟᱹᱜᱩᱱ ᱡᱚᱦᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱞᱮ ᱪᱟᱞ ᱟᱯᱮ ᱠᱟᱱᱟ ᱟᱞᱮ ᱫᱚ ᱫᱤᱱᱟᱹᱢ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟ ᱢᱟᱡᱷᱮ ᱥᱟᱡᱷᱮ ᱛᱟᱨᱟᱥᱤᱧ ᱥᱮᱫ ᱛᱮ ᱦᱚᱭ ᱨᱤᱢᱤᱞ ᱜᱩᱨᱞᱟᱹ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱨᱤᱢᱤᱞ ᱨᱮ ᱵᱤᱡᱽᱞᱤ ᱡᱷᱟᱞᱠᱟᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱ ᱦᱤᱞᱳᱜ ᱫᱚ ᱵᱟᱝᱞᱮ ᱟᱸᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱯᱟᱨᱚᱢᱮᱱ ᱤᱝᱨᱮᱡᱤ 24/4/2026 ᱢᱟᱹᱦᱤᱛ ᱦᱤᱞᱳᱜ ᱥᱤᱸᱜᱟᱹᱲ ᱵᱮᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱡᱟᱱᱟᱢ ᱟᱭᱳ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱫᱩᱠ ᱞᱮ ᱟᱴᱠᱟᱨ ᱠᱮᱫᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱯᱩᱨᱩᱫᱷᱩᱞ ᱟᱭᱳ ᱵᱟᱵᱟ ᱠᱚ ᱱᱟᱦᱟᱜ ᱡᱩᱜᱽ ᱨᱮᱱ ᱠᱚᱲᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱟᱨ ᱵᱟᱹᱦᱩ ᱮᱨᱟ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱱᱟᱦᱟᱪᱟᱨ ᱪᱟᱞᱟᱣ ᱮᱫᱟᱠᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱵᱟᱝ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱᱛᱮᱞᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱮᱫᱟ ᱱᱚᱝᱠᱟᱱ ᱫᱩᱠᱷᱟᱹᱞᱤ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱩᱪᱷᱟᱹᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱥᱟᱶᱛᱮ ᱢᱟᱹᱱ ᱞᱮ ᱮᱢᱟᱭ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱞᱮᱭᱟᱜ ᱱᱮᱦᱚᱨ ᱯᱟᱨᱚᱢᱮᱱ ᱤᱝᱨᱮᱡᱤ 26/4/2026 ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱨᱚᱛᱢᱩᱱᱤ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱮᱦᱚᱨ ᱞᱮ ᱫᱚᱦᱚᱭᱮᱫᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱭᱟᱜ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱟᱞᱮ ᱵᱟᱲᱜᱮ ᱨᱮᱢᱟ ᱠᱚᱪᱟ ᱵᱟᱲᱜᱮ ᱟᱢ ᱫᱚ ᱦᱮᱸᱫᱮ ᱵᱤᱧ ᱫᱤᱱ ᱮᱢ ᱰᱩᱨᱟ ᱦᱳᱭ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱮᱦᱚᱨ ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮ ᱪᱤᱴᱷᱤ ᱨᱮᱱᱟᱜ ᱚᱞ ᱫᱚᱠᱚ ᱢᱩᱪᱟᱹᱫ ᱟᱠᱟᱫᱟ ᱢᱟᱱᱰᱤ ᱵᱟᱠᱷᱳᱞ ᱨᱮᱱ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱠᱚᱫᱚ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚᱱᱟᱛᱷ ᱢᱟᱱᱰᱤ ᱵᱟᱥᱚᱱᱛᱤ ᱢᱟᱱᱰᱤ ᱠᱟᱨᱛᱤᱠ ᱢᱟᱱᱰᱤ ᱥᱚᱱᱫᱷᱟ ᱢᱟᱱᱰᱤ ᱚᱨᱯᱤᱛᱟ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱚᱧᱡᱩ ᱢᱟᱱᱰᱤ
0: ᱦᱳᱭ ᱢᱟᱱᱰᱤ ᱵᱟᱠᱷᱳᱞ ᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱣᱟ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱟᱞᱞᱟᱫᱤ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱮᱫᱟ ᱟᱫᱚ ᱱᱚᱣᱟ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱮ ᱵᱩᱡᱽ ᱮᱱᱟ ᱡᱮ ᱟᱯᱮ ᱫᱚ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱠᱷᱚᱱ ᱩᱪᱷᱟᱹᱱ ᱞᱮᱱ ᱱᱤᱭᱟᱹ ᱥᱮᱨᱢᱟ ᱨᱮᱭᱟᱜ ᱜᱮ ᱮᱯᱨᱤᱞ ᱪᱟᱸᱫᱳ ᱵᱟᱜᱮ ᱯᱮ ᱢᱟᱹᱦᱤᱛ ᱦᱤᱞᱳᱜ ᱥᱟᱹᱨᱫᱤ ᱢᱟᱦᱟ ᱥᱤᱸᱜᱟᱹᱲ ᱵᱮᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟᱨᱮ ᱥᱟᱶᱦᱮᱫ ᱟᱠᱷᱲᱟ ᱠᱤᱱᱫᱨᱤ ᱨᱮ ᱩᱪᱷᱟᱹᱱ ᱞᱮᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱡᱟᱱᱟᱢ ᱟᱭᱳ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚᱯᱮ ᱠᱩᱞ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱦᱳᱭ ᱟᱯᱮ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱰᱮ ᱢᱟᱦᱟ ᱥᱮ ᱢᱟᱹᱦᱤᱛ ᱯᱮ ᱚᱞ ᱛᱚᱨᱟ ᱟᱠᱟᱫᱟ ᱮᱯᱨᱤᱞ ᱪᱟᱸᱫᱳ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱜᱮ ᱯᱩᱱ ᱢᱟᱹᱦᱤᱛ ᱦᱤᱞᱳᱜ ᱥᱤᱸᱜᱟᱹᱲ ᱵᱮᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱵᱟᱝ ᱜᱚᱢᱠᱮ ᱮᱯᱨᱤᱞ ᱪᱟᱸᱫᱳ ᱨᱮᱭᱟᱜ ᱵᱟᱜᱮ ᱯᱮ ᱢᱟᱹᱦᱤᱛ ᱦᱤᱞᱳᱜ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱦᱮᱫ ᱟᱠᱷᱲᱟ ᱠᱤᱱᱫᱨᱤ ᱨᱮ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱱᱤ ᱡᱟᱱᱟᱢ ᱟᱭᱳ ᱩᱪᱷᱟᱹᱱ ᱞᱮᱱᱟ ᱟᱯᱮᱭᱟᱜ ᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱯᱮ ᱠᱩᱞ ᱟᱠᱟᱫᱟ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ ᱟᱠᱷᱲᱟ ᱢᱟᱱᱚᱛᱟᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱜᱚᱢᱠᱮ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱪᱚᱱᱫᱨᱚ ᱥᱚᱨᱮᱱ ᱜᱚᱢᱠᱮ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱦᱚᱸᱭ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱥᱟᱨᱦᱟᱣ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱧᱟᱢ ᱠᱟᱛᱮᱫ ᱟᱨ ᱦᱳᱭ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟ ᱟᱯᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟ ᱯᱮ ᱚᱞ ᱛᱚᱨᱟ ᱟᱠᱟᱫᱟ ᱡᱮ ᱥᱮᱨᱢᱟ ᱨᱮ ᱨᱤᱢᱤᱞ ᱠᱚ ᱜᱩᱞᱞᱚ ᱞᱮᱠᱷᱟᱱ ᱟᱨ ᱵᱟᱝ ᱵᱤᱡᱽᱞᱤ ᱠᱚ ᱢᱟᱞᱠᱟᱣ ᱞᱮᱠᱷᱟᱱ ᱩᱱ ᱫᱚ ᱴᱷᱤᱠ ᱥᱟᱺᱦᱤᱡ ᱟᱯᱮ ᱨᱮᱰᱤᱭᱳ ᱨᱮ ᱟᱠᱷᱲᱟ ᱵᱟᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱳᱭ ᱜᱚᱢᱠᱮ ᱱᱚᱝᱠᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱫᱚ ᱟᱞᱮᱭᱟᱜ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱪᱤᱠᱟᱹ ᱛᱮᱱᱟᱜ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱟᱠᱟᱫᱟ ᱨᱮᱰᱤᱭᱳ ᱨᱮ ᱟᱸᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱯᱮ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱛᱟᱞᱟᱛᱮ ᱦᱚᱸ ᱟᱯᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱱᱤᱭᱩᱡᱽ ᱚᱱ AIR ᱮᱯ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱜᱩᱜᱩᱞ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱟᱯᱮ ᱞᱟᱭᱤᱵᱷ ᱜᱤᱛᱟᱧᱡᱚᱞᱤ ᱚᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱦᱚᱸ ᱚᱱᱞᱟᱭᱤᱱ ᱛᱮ ᱥᱚᱨᱟᱥᱚᱨᱤ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱭᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱦᱳᱭᱥᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱨᱮᱭᱟᱜ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱟᱯᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱛᱷᱟ ᱯᱮ ᱚᱞ ᱟᱠᱟᱫᱟ ᱢᱮᱱᱫᱚ ᱨᱚᱛᱢᱩᱱᱤ ᱢᱩᱨᱢᱩᱣᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱮᱦᱚᱨ ᱯᱮ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ ᱵᱟᱝ ᱜᱚᱢᱠᱮ ᱯᱟᱹᱨᱤᱥ ᱚᱞ ᱨᱮ ᱦᱤᱫᱤᱡ ᱟᱠᱟᱫᱟ ᱯᱮ ᱨᱚᱛᱢᱩᱱᱤ ᱢᱩᱨᱢᱩ ᱫᱚ ᱵᱟᱝ ᱨᱚᱛᱢᱩᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱨᱚᱛᱢᱩᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱱᱮᱦᱚᱨ ᱯᱮ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ ᱦᱳᱭ ᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱯᱮ ᱠᱚᱣᱟᱜ ᱱᱮᱦᱚᱨ ᱛᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱨᱚᱛᱢᱩᱱᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟᱴᱟᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱟᱯᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱟᱸᱡᱚᱢ ᱤᱫᱤ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱠᱳᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱵᱟᱲᱮ ᱟᱯᱮ ᱫᱚ ᱠᱟᱱᱟᱯᱮ রবীন্দ্রনাথ মান্ডি বাসন্তী মান্ডি কার্তিক মান্ডি সন্ধ্যা মান্ডি অর্পিতা মান্ডি আর সঞ্জু মান্ডি আর আপে কোয়া ঠিকানা নতুন ডাঙ্গা বেকেট্রল মেনা তালাপাড়া ডাকড়া কান্দ্রা থানা গড়বেতা জেলা তো পশ্চিম মেদিনীপুর খন মাইন খান আপে কোয়া নেহত তেনা সেরিং রতমণি হেমব্রমার সাঁওতেন কোয়া নোয়াটা দং সেরিং আজম তাবন পেয়ে

0: ᱡᱟᱦᱟᱱ ᱠᱩᱠᱞᱤ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱟᱹᱱᱟᱹᱭᱠᱟᱹᱣ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱞ ᱠᱩᱞᱟᱞᱮᱯᱮ, ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱟᱯᱮ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱱᱟᱜ ᱥᱟᱨᱦᱟᱣ ᱪᱤᱴᱷᱤ ᱠᱚ ᱧᱟᱢ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱞᱮ ᱱᱚᱰᱮ ᱨᱮᱱ ᱠᱟᱹᱢᱤᱭᱟᱹ ᱠᱚ ᱡᱮᱞᱮᱠᱟ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱞᱮ ᱧᱟᱢᱟ, ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱨᱮᱱ ᱱᱮᱣᱛᱟ ᱯᱮᱲᱟ ᱠᱚ, ᱜᱟᱹᱠᱷᱩᱲᱟᱱ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱩᱱᱠᱩ ᱦᱚᱸ ᱱᱚᱣᱟ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮᱠᱚ ᱟᱨᱦᱚᱸ ᱱᱟᱯᱟᱭ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱦᱩᱫᱤᱥᱟ ᱥᱮ ᱟᱨᱦᱚᱸ ᱱᱟᱯᱟᱭ ᱱᱟᱯᱟᱭ ᱦᱩᱫᱤᱥ ᱟᱛᱮᱫ ᱱᱚᱰᱮ ᱠᱚ ᱥᱮᱴᱮᱨᱚᱜᱼᱟ ᱟᱨ ᱟᱵᱚ ᱴᱷᱮᱱ ᱟᱭᱢᱟ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨᱟᱵᱚᱱᱟ। ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱥᱟᱨᱦᱟᱣ ᱛᱟᱦᱮᱸᱭᱮᱱᱟ ᱢᱟᱱᱚᱛᱤᱭᱟᱹ ᱡᱚᱱᱚᱱᱤ ᱴᱩᱰᱩ, ᱟᱨ ᱟᱢᱟᱜ ᱴᱷᱤᱠᱟᱱᱟ ᱫᱚ ᱟᱛᱳ ᱟᱨ ᱰᱟᱠ ᱚᱲᱟᱜ ᱠᱩᱴᱱᱤ, ᱛᱷᱟᱱᱟ ᱵᱳᱰᱳ, ᱡᱮᱞᱟ ᱫᱚ ᱯᱩᱨᱩᱞᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱱ। ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱟᱸᱡᱚᱢ ᱤᱫᱤᱭ ᱛᱟᱵᱚᱱ ᱢᱮ ᱟᱨ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱱᱚᱝᱠᱟ ᱜᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱳᱞᱟᱞᱮ ᱢᱮ ᱧᱮᱞ ᱧᱮᱞᱛᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱚᱠᱛᱚ ᱦᱚᱸ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱢᱩᱪᱟᱹᱫᱚᱜ ᱞᱟᱦᱟ ᱟᱞᱞᱟᱫᱤ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱝᱠᱟᱱ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ?
1: ᱦᱳᱭ, ᱟᱠᱷᱲᱟ ᱞᱟᱝ ᱢᱩᱪᱟᱹᱫᱟ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱦᱚᱸ ᱱᱮᱦᱚᱨ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱰᱟᱹᱜ ᱴᱷᱤᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱴᱷᱤᱠᱟᱱᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱱᱮᱦᱚᱨ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ?
1: ᱦᱳᱭ, ᱰᱟᱠ ᱛᱟᱞᱟᱛᱮ ᱠᱚ ᱵᱷᱮᱡᱟ ᱟᱠᱟᱫᱟ ᱦᱟᱸᱥᱫᱟ ᱵᱟᱠᱷᱳᱞ ᱨᱮᱱ ᱟᱛᱳ ᱫᱚ ᱠᱟᱢᱟᱨᱠᱷᱟᱞᱤ, ᱰᱟᱠ ᱚᱲᱟᱜ, ᱢᱚᱦᱮᱥᱯᱩᱨ, ᱢᱩᱲᱟᱠᱟᱴᱟ, ᱛᱷᱟᱱᱟ ᱪᱚᱱᱫᱨᱚᱠᱳᱱᱟ ᱴᱟᱣᱩᱱ, ᱡᱮᱞᱟ ᱯᱚᱪᱷᱤᱢ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱠᱷᱚᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚᱠᱚ ᱟᱸᱡᱚᱢᱟ ᱠᱩᱱᱟᱹᱢᱤ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱦᱩᱞ ᱥᱮᱨᱮᱧ ᱱᱮᱦᱚᱨᱛᱮᱱ ᱠᱚᱫᱚ ᱪᱤᱨᱜᱟᱹᱞ ᱦᱟᱸᱥᱫᱟ, ᱥᱨᱤᱡᱚᱱ ᱦᱟᱸᱥᱫᱟ, ᱯᱤᱛᱟᱢᱵᱚᱨ ᱦᱟᱸᱥᱫᱟ ᱦᱳᱭ ᱫᱟᱨᱟᱭᱠᱟᱱ ᱜᱟᱯᱟᱵᱟᱫ ᱢᱮᱭᱟᱝ 30 ᱡᱩᱱ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱛᱚ ᱡᱚᱛᱷᱟᱛ ᱥᱮᱨᱮᱧ ᱜᱮ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱮᱦᱚᱨ ᱠᱚ ᱫᱚᱦᱚ ᱟᱠᱟᱫᱟ
0: 1855 ᱯᱮᱜᱮᱞ ᱡᱩᱱ ᱵᱷᱚᱜᱽᱱᱟᱰᱤ ᱨᱮ ᱮᱦᱚᱵ ᱞᱮᱫᱟᱠᱤᱱ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩ ᱦᱩᱞ ᱦᱩᱞ ᱥᱮ ᱦᱩᱞ ᱦᱳᱭ ᱠᱩᱱᱟᱹᱢᱤ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟᱴᱟᱜ ᱦᱩᱞ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱱᱮᱦᱚᱨ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱫᱚᱠᱚ ᱠᱩᱞ ᱟᱠᱟᱫᱟ ᱪᱤᱨᱜᱟᱹᱞ ᱦᱟᱸᱥᱫᱟ, ᱥᱨᱤᱡᱚᱱ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱯᱤᱛᱟᱢᱵᱚᱨ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱯᱮ ᱠᱚᱣᱟᱜ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱫᱚ ᱟᱛᱳ ᱠᱟᱢᱟᱨᱠᱷᱟᱞᱤ, ᱰᱟᱠ ᱚᱲᱟᱜ, ᱢᱚᱦᱮᱥᱯᱩᱨ, ᱢᱩᱲᱟᱠᱟᱴᱟ, ᱛᱷᱟᱱᱟ ᱪᱚᱱᱫᱨᱚᱠᱳᱱᱟ ᱴᱟᱣᱩᱱ, ᱡᱮᱞᱟ ᱫᱚ ᱯᱚᱪᱷᱤᱢ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱠᱷᱚᱱ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱢᱩᱪᱟᱹᱫ ᱱᱮᱦᱚᱨ ᱥᱮᱨᱮᱧ ᱱᱚᱣᱟ ᱱᱮᱦᱚᱨ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱞᱟᱦᱟ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱟᱯᱮ ᱥᱟᱱᱟᱢ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱱᱚᱣᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱭᱟᱜ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱯᱮ ᱠᱳᱞᱟ ᱚᱱᱟ ᱰᱮᱴ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱢᱟ ᱟᱞᱞᱟᱫᱤ ᱞᱟᱹᱭ ᱟᱠᱚᱢᱮ
1: ᱦᱳᱭ ᱰᱟᱠ ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱤᱴᱷᱤ ᱥᱟᱠᱟᱢ ᱠᱚ ᱵᱷᱮᱡᱟᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱴᱷᱤᱠᱟᱹᱱᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱠᱮᱭᱟᱨ ᱚᱯᱷ ᱥᱴᱮᱥᱚᱱ ᱰᱤᱨᱮᱠᱴᱚᱨ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱵᱷᱚᱵᱚᱱ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱤᱰᱮᱱ ᱜᱟᱨᱰᱮᱱᱥ ᱠᱳᱞᱠᱟᱛᱟ 7001
0: ডাক তালাতে যেলেকা চিঠি সাকাম পে কোলা অনকাগে সান্তারি আখড়া রিয়া যাহা মিল ঠিকানা অনা ঠিকানা তেহ আপে সানাম লেখানা চিঠি সাকাম নোয়া সান্তারি আখড়া রিয়া আজুমিয়া আখড়া রাপে কোল দারে আ মিল ঠিকানা দো এআর সান্তালি প্রোগ্রাম @gmail.com সানামাকে হুটিং আখরতে অল হিওয়া AIRSANTHALIPROGRAMME ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱛᱟᱦᱞᱮ ᱱᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱱᱤᱨᱟᱹᱭᱛᱮ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ
1: ᱦᱳᱭ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭ ᱠᱟᱛᱮᱜ ᱜᱮ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱢᱩᱪᱟᱹᱫ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱡᱮ ᱫᱟᱨᱟᱭᱠᱟᱱ ᱜᱟᱯᱟᱵᱟᱫ ᱢᱮᱭᱟᱝ ᱡᱟᱦᱟᱸ ᱦᱩᱞ ᱢᱟᱦᱟ ᱥᱟᱱᱟᱢ ᱜᱚᱴᱟ ᱫᱤᱥᱚᱢ ᱯᱟᱠᱟ ᱨᱮᱵᱚᱱ ᱢᱟᱱᱟᱣᱟ 30 ᱡᱩᱱ ᱚᱱᱟ ᱫᱚ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚᱜᱮ ᱟᱵᱚ ᱫᱚᱵᱚᱱ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱫᱤᱥᱟᱹᱭᱟ ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢᱟ ᱚᱱᱠᱟᱱᱟᱜ ᱟᱠᱷᱲᱟ ᱠᱚᱜᱮᱵᱚᱱ ᱥᱟᱯᱲᱟᱣᱢᱟ ᱟᱥᱚᱞ ᱡᱚᱥ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱦᱩᱞᱜᱟᱹᱨᱤᱭᱟᱹ ᱠᱚᱣᱟᱜ ᱮᱱᱮᱢ ᱫᱤᱥᱟᱹ
0: ᱮᱠᱟᱞ ᱜᱮ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱱᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱟᱨ ᱢᱩᱪᱟᱹᱫ ᱨᱮ ᱟᱯᱮ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱱᱮᱦᱚᱨ ᱛᱮᱱᱟᱜ ᱥᱮᱨᱮᱧ ᱢᱮᱱᱫᱚ ᱠᱩᱱᱟᱹᱢᱤ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟᱴᱟᱜ ᱦᱩᱞ ᱥᱮᱨᱮᱧ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱱᱚᱣᱟ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱟᱯᱮ ᱥᱟᱶᱛᱮᱧ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱤᱧ ᱥᱤᱛᱟᱨᱟᱢ ᱵᱟᱥᱠᱮ
1: ᱟᱨ ᱟᱯᱮ ᱠᱚ ᱥᱟᱶᱛᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟᱹᱧ ᱤᱧ ᱦᱚᱸ ᱟᱞᱞᱟᱫᱤ ᱢᱩᱨᱢᱩ
0: ᱟᱹᱞᱤᱧ ᱵᱟᱱᱟᱦᱚᱲ ᱯᱟᱦᱴᱟ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸᱭᱮᱱᱟ
1: ᱡᱚᱦᱟᱨ

0: ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱤᱭᱟᱹ ᱟᱠᱷᱲᱟ ᱥᱟᱯᱲᱟᱣ ᱨᱮᱫᱚ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱱᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিম এশিয়া সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার যে আহ্বান জানিয়েছিলেন দেশবাসী তাঁর আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞ আকাশবাণী থেকে আজ সম্প্রচারিত মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১৩৫তম পর্বে তিনি জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি বলেন বর্তমান বর্ষা মরশুমে জলের প্রতিটি ফোঁটায় রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের এফআইআর এ নাম থাকা অভিযুক্ত গাজলুর রহমানকে অবশেষে আজ গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অতুলজি এখবর জানিয়েছেন যাদের নামে এফআইআর করা হয়েছিল এই গ্রেপ্তারের ফলে অভিযুক্ত সেই ২৪ জনই ধরা পড়ল উল্লেখ্য ২০২৫ সালের ২৩শে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে মোলান্দি গ্রামে ১০ বছরের তামান্নার মৃত্যু হয় হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের খুনের ঘটনায় শেখ সৈফুদ্দিন নামে আজ আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১১ এফআইআর দায়ের করা হয়েছিল ৫১ জনের বিরুদ্ধে উল্লেখ্য এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল তিনি বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন ঘটনা তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কানাইকাটির তৃণমূল বুথ সভাপতির ঘর থেকে সরকারি ত্রিপল ও বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী এবং মাছের খাবার উদ্ধারের ঘটনায় ওই বুথ সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে আজ তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিজেপি করার অপরাধে বিজেপি সমর্থকদের এবং গ্রামবাসীদের সরকারি ত্রিপল ত্রাণ সামগ্রী ও মাছের খাবার কোনো কিছুই দেওয়া হতো না বলে অভিযোগ এমনকি প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মানুষের আয়লা আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগে বরাদ্দ ত্রাণের সামগ্রীও সাধারণ মানুষকে দেওয়া হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুটি ট্রাকে করে সমস্ত ত্রাণ সামগ্রী ত্রিপল মাছের খাবার উদ্ধার করে নিয়ে যায় তারা অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আগামী ১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১২,০০০ উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে নিচু এলাকা ও বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত ভুটান পাহাড়ে এক নাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জলস্রোত বিবাড়ি সেতুর ডাইভার্সন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তে শহর জয়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যদিকে তোরসায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া নির্মলনগর রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমেছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন গ্রামীণ সংবাদ শেষ হলো এরপরের খবর ৭:২৫
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে

কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার বা তারও বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কয়েকটি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলের ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় ডিভিসি অঞ্চলে আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।

0: 거리 군대제처럼 그 보안 무지 빨람라 석두 석두 전이니까 적강대전 오래 거리대 석두의 설단 이래가운데 상태대 확대되거나 어마깨우라 무다고 울봉에 상태뼈도 망스깨우라
1: 다사는 다스 고빈대 러비바던 그헌 그런 모하만노 라쪽도 그때
0: 네? 작살을 얻었고 만나볼 고민가버리
1: 아제 해 만나볼 분 아마 큰 어쩌다였나 아미 앞날 어디 나서 또 얼마짜리
0: 아마 너의 바로 박어만 부들 다또 상바지 고민도 তোমাকে যেন খুব চিন্তা নিতে বলে মনে হচ্ছে
1: আমার চিন্তার দুটি কারণ আছে মহারাজ প্রথম কারণ রাজকোষে স্বর্ণ মুদ্রার অভাব সমুদ্র পারের বণিকেরা স্বর্ণ মুদ্রা ছাড়া অন্য কোন মুদ্রা হাত পেতে নিতে চায় না
0: বেশ তো রাজ সরকারের নিজস্ব খরচের খাতে সোনার মুদ্রার পরিমাণ কমিয়ে দাও আর রাজ্যের আভ্যন্তরীণ দেওয়া নেওয়ায় যতদূর সম্ভব কড়ির প্রচলন বাড়িয়ে দাও তাহলে বিদেশি বণিকদের জন্য স্বর্ণ মুদ্রার ঘাটতি পড়বে না
1: মহামান্য গৌরেশ্বর
0: তোর দ্বিতীয় কারণ কি বলো
1: আপনার শারীরিক অসুস্থতা
0: হাসালে গোবিন্দ তুমি আমাকে হাসালে রক্ত মাংসের শরীর এই নরদেহ চিরকাল কি একই রকম থাকে তাছাড়া দেশদ্রোহী শয়তানের চক্রান্তে যেখানে গোটা গৌরবঙ্গই অসুস্থ হয়ে পড়েছে সেখানে আমার শারীরিক অসুস্থতার কোন প্রশ্নই থাকতে পারলাম যাও গোবিন্দ তোমরা নিশ্চিন্ত মৃত্যুর দিন এলে আমি মরব তার আগে কেউ আমাকে মারতে পারবে না
1: গোবিন্দরে জয় হোক
0: কে আছো সেনাপতি বজ্রগণ আর রাজপুত্র মালবদেবকে দরবারে পাঠিয়ে দাও
1: মহারাজ আমার অভিবাদন গ্রহণ করুন
0: সেনাপতি বজ্রগণ যুবরাজ মালবদেব কোথায় তোমরা দুজনেই আজ আমার পাশে থাকবে রাজনীতি সম্পর্কে কিছু আলোচনা করার আছে
1: তার আগে একটা জরুরি সংবাদ মহারাজ ছেঁড়া ময়লা পোশাক পরে একটা কালো লম্বা লোক মুখে তার খোঁচা খোঁচা দাড়ি গোক হঠাৎ আমার পায়ের উপর পড়ে অনুরোধ করলো এখনই আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি মহারাজকে বলার আগে তা আমাকে বলতে হবে উত্তরে বলে সময় নেই যা বলা সেখানেই বলবো
0: তুমি কি তাকে ফিরিয়ে দিয়েছো
1: না আমি তাকে অনুমতি দিয়েছি সে আমার পিছনেই আসছে
0: এই বুদ্ধিমান ছেলাপতি বজ্রধর
2: বিপদ মহারাজ বিপদ চারিদিকে বিপদের কালো মেঘ
0: একই বলো শীঘ্র বলো বিপদের কোন সংকেত তুমি বহন করে এনেছ
2: মহারাজ আমি খুশি নদীতে মাছ ধরতে গিয়েছিলাম জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখি এক মন্দির সেখানে রয়েছে এক দল তান্ত্রিক আর তাদের ঘুরবেগ হঠাৎ শুনতে পেলাম একজন মানুষের আত্মচিৎকার আমি মেরে দেখলাম লড়ো বলে আতঙ্কের চোখ দুটো আমি বন্ধ করে ফেললাম পরক্ষণেই বুঝতে পারলাম কারণ আমাকে আসতে কৃষ্ণ
0: তারপর
2: তারপর কি ঘটল জানেন
0: মহারঙ্গিনী দেবীর উদ্দেশ্যে বলিদানের জন্য বলির নর স্বেচ্ছায় আগত বল দেখা শয়তান কে তুই নিশ্চয় গৌরেশ্বর শশাঙ্কের অনুচর তোর চর বৃদ্ধির নেলা খেলার আজ শেষ দিন বল বেটা জেলের ছদ্ম বেশি সত্য সত্যই তুই কে বলে রীতিপুরাস্তে নিয়ে যাও নূতন উন্মাদনায় মায়ের উদ্দেশ্যে আর একটি বলিদানের ব্যবস্থা করো আমি মন্দির থেকে মায়ের পূজার ফুল এনে ওকে মায়ের নামে উৎসর্গ করে দিচ্ছি আর তোমাদের জন্য মায়ের প্রসাদি করে এনে দিচ্ছি মায়ের কারণ বাড়ি শুনছ শুনছ বজ্রধর বৌদ্ধ তান্ত্রিকদের অত্যাচারের কাহিনী
1: শুধু শুনছি না মহারাজ আতঙ্কে শিউরে উঠছে আমার দেহ মন ঘৃণায় ধুৎকার দিতে ইচ্ছা করছে ওই তান্ত্রিকদের উদ্দেশ্যে কৌশবদ্ধ তরবারি হাতের মুখে গোল জুটতে চাইছে ওই শয়তানদের রক্তপানি
0: বলে যাও রাম কৈবর্ত তারপর কি ঘটল তিনি কেমন করে মুক্তি পেলে তাদের হাত থেকে
2: বলির ছুবকাষ্ঠের কাছে আমি মৃতের মতো পড়ে আছি খড়গধারী চালিয়ে যাচ্ছে আমার দেহে লাঠির পর লাঠি অসহ্য যন্ত্রণা সহ্য করো আমি চুপচাপ ওদিকে মন্দির থেকে

0: মৌলজি ভাবে স্থার করে লক্ষ লক্ষ নরের রক্ত তুই পান করমা। তুই আমাকে আশীর্বাদ কর, তিব্বতের রাজা জ্যাম্পুকে আমি সংবাদ পাঠিয়েছি, তার সাহায্যে গৌড়ের সিংহাসন থেকে গৌড়ের স্বর শশাঙ্ককে সরিয়ে আমি হব গৌড়ের অধিকার।
1: আমার প্রণাম নিন মহাসড়ক।
2: কে? অর্জুন মিশ্র।
1: আজ্ঞে হ্যাঁ, তিব্বতের রাজা দূত মারফত জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে সাহায্য করতে রাজি।
0: দূতকে জানিয়ে দাও এখন শুধু সুযোগের অপেক্ষা, গৌড়েশ্বর শশাঙ্কের অত্যাচারে আমরা ভীত, তবে

0: বর্তমানে অসুস্থ। গৌরবঙ্গের উপর রাজা হর্ষবর্ধনের ভাস্কর বর্মার নজর আছে। ভাস্কর বর্মার পরিষদের মধ্যে আমি নিযুক্ত করেছি অজিত গুপ্তকে। রাজা হর্ষবর্ধনের রাজপ্রাসাদে রয়েছেন তারই বিশ্বস্ত মন্ত্রী আপনি।
1: আজ্ঞে হ্যাঁ, আপনার উদ্দেশ্য শ্রবণে আমি বদ্ধপরিত। মায়ের আশীর্বাদে অর্জুন মিশ্রের ছড়ানোর অভাব নেই। খুব শীঘ্রই আপনার জন্য শুভ সংবাদ আমি নিশ্চয়ই বয়ে নিয়ে আসব।
0: মা রঙ্কিনী দেবী অর্জুন মিশ্রের মনের বাসনাতে পূর্ণ কর মা।
1: জয় মা রঙ্কিনী দেবীর জয়।
0: আসছে গৌরের সিংহাসন ঘিরে ফিরে গিয়ে আসছে আমার দিকে। আমার অভিষ্ঠপতি যেমন করা হবে তাকে যেন তেন তোমার এন সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। যাই নরমুলি দেওয়ার আগে একটু কারণ বাড়ি পান করে আসি।
1: আমাকে হুকুম দিন মহামান্য পরিষদ, আমি সৈন্য সামন্ত নিয়ে সেখানে যাত্রা করি। তরবারি আঘাতে খণ্ড বিখণ্ড করে দিয়ে ওদের চক্রান্তের জাল, দেশের মধ্যে একটি তান্ত্রিকম জীবন্ত রাখবো না।
2: পারবে না বজ্রধর, পারবে না। দেশের রন্ধে রন্ধে ওরা ঢুকে পড়েছে। তোমার আমার সবার মধ্যেই ওদের জাল বিস্তৃত। তারপর তুমি কেমন করে মুক্তি পেলে রাম কৈবর্ত?
3: তারপর সে এক বিভৎস কাণ্ড, মায়ের কারণ বাড়ি পান করতে করতে সেই ঘরঘরে আর তার সহকারী দুজনে একসঙ্গে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। আমি অনেক কষ্টে সেই লতার বন্ধন ছিন্ন করে কোন রকমে দেহটাকে টানতে টানতে ঝোপের ভিতর লুকিয়ে পড়লাম। শুনতে পেলাম তান্ত্রিক সাধক জয়নাগের চিৎকার।
0: কোথায় গেল সেই বজ্রহরে? কোথায় গেল সেই গুপ্তচর? একে রক্তধারীরা দুজনে বেহুশ হয়ে ঘুমিয়ে পড়েছে, বলি সম্পন্ন হয়নি। সুযোগ বুঝে পালিয়েছে গৌরব শশাঙ্কের জ্বর, নিশার ঘরে কর্মে অবহেলা, শয়তানের মুক্তি আমি কিছুতেই সহ্য করব না। এই ক্ষতের আঘাতেই এই মুহূর্তে শেষ করব এই অপরাধ দুদিকে। এই
3: সুযোগে আমি ছাপিয়ে পড়লাম কুশি নদীর জলে। তীর বেগে নৌকা চালিয়ে হাজির হলাম কর্ণ সুবর্ণের ঘাটে। দেখুন না, দেখুন না মহারাজ, সারা শরীর আমার জঙ্গলের কাঁটায় ক্ষত বিক্ষত, লাঠির আঘাতে দেহ আমার ব্যথায় ব্যথিত। আর আমি সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম।
1: আমাকে হুকুম দিন।
2: উত্তেজনা নয় সেনাপতি বজ্রধর, উত্তেজনা নয়, বিপদে ধৈর্য ধরতে হবে। ধীর মস্তিষ্কে ধীর পদক্ষেপে আমাকে এগিয়ে যেতে হবে। তার আগে তুমি যাও সেনাপতি, রাম কৈবর্তকে সুস্থ করার ব্যবস্থা করো এবং ওর সেবার ব্যবস্থা করো।
1: চলো রাম কৈবর্ত, প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি তুমি গৌরের উপকারী বন্ধু। তোমার দেহের ক্ষত সারিয়ে দিতে আমি নিজেই তোমার সেবার ব্যবস্থা করব, কারণ তোমার দেহের এক ফোঁটা রক্ত সাধারণ দেশবাসীর লক্ষ ফোঁটা রক্তের সমান। এসো
2: শান্তি সাধক জয়নাথ, বুঝেছি তোমার উদ্দেশ্য।

0: কে তুমি সন্ন্যাসী?
1: পিতা, উনি আচার্য শিলভদ্র পত্রবাহক।
0: কি খবর পাঠিয়েছেন আচার্য? ওই দেখি পত্রখানা। হ্যাঁ পড়ো তো দেখি মালব দেব, কি লিখেছেন উনি?
1: মহারাজ শশাঙ্কদেব, আপনি আমার অভিবাদন গ্রহণ করবেন। বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দুটি সম্প্রদায় গড়ে উঠেছে, এক দল বৌদ্ধ ভিক্ষুক নামে পরিচিত, আরেক দল বৌদ্ধ তান্ত্রিক। তা শ্মশানে শাসনের সর্বসাধনায় মত্ত রঙ্কিনী দেবীর মন্দিরে চালিয়ে যাচ্ছেন নরবলিদান। ওদের পিছনে রয়েছেন তিব্বতী রাজ জ্যান্ত। সুতরাং দেশের মধ্যে কলহ বন্ধ করুন, কাম্যকুব্জ থানেশ্বর কামরূপের সঙ্গে মিত্রতা স্থাপন করুন, দেশের মধ্যে গড়ে তুলুন ঐক্য সত্যি।
0: অত্রবাহ তুমি আচার্য দেবকে বলো তার আদেশ আমি মাথায় তুলে নিলাম।
2: খুবই খুশি হবেন আচার্যদেব।
1: কি ভাবছেন পিতা, পত্রবাহকের পথের দিকে তাকিয়ে আপনি এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন?
0: ভাবছি পুত্র, আমি মৈত্রী চাইলেই কি কামরূপ থানেশ্বর কান্যকুব্জ।

0: সবাই আমারটাকে সাড়া দেবে?
1: দেশের দুরবস্থার কথা বুঝিয়ে বললে নিশ্চয়ই সাড়া দেবে পিতা।
0: না পুত্র, মানুষ এত সহজ নয়। বনের হিংস্র জন্তু জানোয়ারের চেয়েও এরা হিংস্র, সাপের চেয়েও এরা খল, অপরের ক্ষতির জন্য নিজের সুখ বিসর্জন দিতেও এরা কুণ্ঠা বোধ করে না।
1: জানি পিতা, আর এই জন্যই ভারত আর ধ্বংসের পথে চলেছে। এদের মধ্যে দেশপ্রেমের জোয়ার আনতে হবে।
0: সামান্য দূতের দ্বারা এত বড় গুরু দায়িত্ব পালন কখনোই সম্ভব নয়।
1: দূত না পিতা, আপনি যদি আমাকে বিশ্বাস করেন, দূতের ছদ্মবেশে আমি নিজেই যাব, প্রত্যেকটি রাজার রাজপ্রাসাদে পৌঁছে দেবো সংবাদ।
0: যদি না শোনে,
1: হাতে ধরে সবাইকে অনুরোধ করব, বলবো দেশদ্রোহী শয়তানের চক্রান্তে থাকা প্রতিরোধ করুন, বিদেশি আক্রমণ ব্যর্থ করুন। গোরস শশাঙ্ক সারা জীবন পরিশ্রম করে যে সার্বভৌমত্ব অর্জন করেছেন তা তার একার নয়, আপনাদেরও।
0: সাবাস পুত্র, আমি তোমার জন্য গর্বিত।
1: আরো বলবো, দেশের জন্য প্রয়োজন হলে আমরা পিতা পুত্র উভয়ই পথের প্রতীক হয়ে নেমে যাবো পথে সাধারণের মাঝে। আপনারা যে খুশি বলবেন সেই
0: সিংহাসনে।
1: আপনি শৈব শিবের উপাসক, আপনি বৌদ্ধ ভগবান বুদ্ধের পৃষ্ঠপোষক, শত শত বৌদ্ধ মঠের উন্নতির জন্য আপনি লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দান করেছেন, আপনি বীর যোদ্ধা হলেও রক্তে আপনার ধর্মের প্লাবন, অন্তরে আপনি বৌদ্ধ ভিক্ষুক। আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আমার যাত্রা যেন সফল হয়।
0: তোমার যাত্রা যেন সফল, তুমি যেন এই গৌরেশ্বর শশাঙ্কের যোগ্য উত্তরাধিকারী হতে পারো।
2: বাবা বাবা, হ্যাঁ আমার বাবা কোথায়? হ্যাঁ আপনি দেখেছেন?
1: তুমি কি রামকাকার সন্ধান করছো?
2: হ্যাঁ, গতকাল সকালে কুশি নদীতে মাছ ধরতে বেরিয়েছে, এখনো ফেরেনি। সারা রাত আমরা মা মেয়েতে বাবার আশা পথ বসে আছি। বাড়িতে আমাদের কাল থেকে হাঁড়ি চড়েনি, সারা রাত না খেয়ে কাটিয়েছি। এই মাত্র খবর পেলুম কর্ণ সুবর্ণের ঘাটে নৌকা ভিড়িয়ে বাবা এই রাতপ্রাসাদের দিকে এসেছে।
1: কি নাম তোমার?
2: রূপা।
1: রূপা, কি খবর পেয়েছ? মানুষ হচ্ছে যে এক জঙ্গলের মধ্যে কাপালিক জয়নাগের হাতে রামকাকা বাঁধা পড়েছিলেন।
2: ভাগ্যিস কাপালিকেরা আমার বাবাকে মায়ের কাছে বলি দেয়নি।
1: না, কোন রকমের প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন। জঙ্গলের কাটায় আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত, তাই এখন তিনি রাজ সরকারের চিকিৎসার অধীনে আছেন। যতদিন সুস্থ না হন এইখানেই থাকবেন।
2: আপনি কি এই রাজ্যের যুবরাজ?
1: হ্যাঁ, আমি এই রাজ্যের যুবরাজ।
2: যুবরাজ, দয়া করে আমাকে একবার বাবার কাছে নিয়ে চলুন না, শুধু চোখের দেখা দেখেই চলে যাব। নিজের চোখে দেখে মার দুশ্চিন্তা দূর করব।
1: শুধু দেখা নয়, প্রয়োজন হলে তোমরা মা মেয়ে দুজনে এখানে থেকে যেতে পারো, নিজেদের হাতে রামকাকার সেবা যত্ন করবে, সমস্ত খরচ গৌরেশ্বরের।
2: বাবার মুখে শুনেছিলাম গৌরেশ্বর দেবতা, আর তার ছেলে মানব দেব যেমন বীর তেমনি দয়ালু।
1: প্রশংসা করো না রূপা।
2: কেন, সামান্য জেলের মেয়ে বলে কি প্রশংসা করাও অপরাধ?
1: না রূপা না, রামকাকা সামান্য জেলে নয়, সে সত্যকার মানুষ, দেশকে সে ভালোবাসে, দেশের জন্য নিজের প্রাণ সে অকাতরে বিলিয়ে দিতে পারে। তুমি তো তারই মেয়ে, তোমার অন্তরে আছে দেশাত্মবোধ, তাই তোমরা আমার অতি কাছের মানুষ, মিথ্যা প্রশংসা করেই দূরে সরি দিও না।
2: যুবরাজ, আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন, নিজের দেশকে নূতন ভাবে চিনলাম।
1: দেশের দুর্দিনে তুমি নারী বাহিনী গঠন করো রূপা, এ আমার আদেশ নয়, দেশের যুবরাজ হিসাবে তোমার কাছে আমার ভিক্ষা।
2: বুক ভরা কান্না নিয়ে বাবার সন্ধানে ছুটে এসেছিলাম এই রাজপ্রাসাদে। যুবরাজের মুখের কথায় মুছে গেছে সমস্ত ব্যথা বেদনা, নূতন ভাবে রাজকুমারকে চিনলাম। এই রাজপ্রাসাদ বুঝি মানুষের প্রাসাদ নয়, দেবতার।
3: কামরূপ রাজ ভাস্কর বর্মার মুখে এবার কিসের হুঙ্কার? আরে বাবা, কোর ব্যাং কোতে থেকে আশা মিটছে না, লাফি আবার ডাঙ্গায় ওড়ার বাসনা কেন? ডাঙ্গায় ষাট বাঁধা আছে বাবা, মারিয়ে দিলে দুম ফাটাস। কামরূপে রাজত্ব করে মন ভরছে না, গৌড়ের অধীশ্বর হতে হবে, সর্বনাশ। আমি ওসব ভাবতেই পারি না, একটু মদ পেলেই যথেষ্ট। মদই আমার রাজ্য, রাজত্ব, আত্মীয়, বন্ধু, প্রজাবর্গ সব।
1: রাজকুমার অগ্নিবর্মা।
3: এ বাবা, ও পরিষদে নব নিযুক্ত সদস্য অজিত গুপ্ত, তা আপনি হঠাৎ কি মনে করে?
1: হঠাৎ নয়, কদিন ধরে আপনার কাছে আসতে আমার খুব ইচ্ছা করছে।
3: খুব ইচ্ছা করছিল?
1: হ্যাঁ খুব।
3: কোন গুরুতর ব্যাপার আছে নিশ্চয়ই?
1: ব্যাপার কিছুই নয়, বলছিলাম আপনি মদ্যপ বিলাসী বলে আপনার উপর মহারাজের কোন নজরই নেই।
3: এটা অবশ্য আমার পক্ষে অভিশাপ নয়, আশীর্বাদ।
1: তাই আমি মনে করছি এবার থেকে আমি একটু করে নজর দেব আপনার জন্য, আমার মনটা বড় হুড়ু করে।
3: মাসিমার বন প্রপৃতি আর কি। হ্যাঁ যাজ্ঞে, আমার অবশ্য পাশে একটা লোকের দরকার, মদ ফুরলেই নিজেকে জোগাড় করতে যেতে হয়,

0: এখন থেকে হুকুম করলেই ব্যাস, হাত বাড়ালেই মন্ত্রের মতো সা করে এসে যাবে মদের বোতল।
1: শুধু আমি নয়, আপনার মন ভরানোর জন্য আপনার কাছে থাকবে সুন্দরী নর্তকী ঝুমুক বাই।
0: ওরে বাবা, আমার এত সুখ, কামরূপের রাজা ভাস্কর বর্মার চোখে সহ্য হবে তো?
1: এদিকে তার নজরই নেই, তার নজর শুধু গৌড়ের সিংহাসনের দিকে।
0: মরবে মরবে, মরবার ওষুধ কিনতে চলেছে।
1: মহারাজের বয়স হয়েছে, দুদিন বাদে গত হলেই আপনার উপর পড়বে রাজ্যের দায়িত্ব, তার আগে যতটা সম্ভব
0: স্বাধীনভাবে মদের স্রোতে গা ভাসিয়ে আনন্দ করে নেওয়া যাক। কি বলুন অজিত বাবু?
1: আজ্ঞে হ্যাঁ। কে আছিস? ঝুমুর বাইকে পাঠিয়ে দে।
2: জি হুজুর।
1: এখন আমি আসি যুবরাজ।
0: আজ্ঞে হ্যাঁ। তোমার নামটা কি যেন?
2: ঝুমুর বাই।
0: বাহ বাহ, ভালো নাম তো।
2: রাজকুমার অগ্নিবর্মা, আমি এখন নাচবো গাইবো না, হাতে মদের বোতল তুলে দেবো।
0: কিচ্ছু করতে হবে না, চুপচাপ শুধু দাঁড়াও। তোমাকে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখে নি, বেশ সুন্দরী। তা মাথার উপর ওটা কি গো, সাপের উদ্যত ফনা নাকি?
2: না, কেশ কবরী।
0: চোখে তোমার আগুন জ্বলছে যে?
2: হিংসার নয় রাজকুমার, প্রেমের।
0: বুকে তোমার রাক্ষসী ক্ষুধা মনে হচ্ছে?
2: হত্যার নয়, ভালোবাসার।
0: চাই না আমি প্রেম ভালোবাসা, দয়া করে তুমি যাও। পিতা এসেছেন, আমি রাজকার্য আলোচনা করব, তুমি পরে এসো, তোমার সঙ্গে অনেক কথা হবে, বুঝেছ?
2: আপনি মদ্যপ সত্য, কিন্তু চৈত্রবান রাজকুমার।
0: প্রসামত করো না মায়েরি ঝুমুর।
2: আপনার পাশে থাকলে আমার নর্তকীর চরিত্র একদিন বদলে যাবে, সোনার কাঠি চুয়ায় এই পাপ দেহ পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, আমার অনুরোধ।
0: কি হলো ঝুমুর ভাই, কেঁদে ফেলবে নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি এখানেই থাকবে, নাচবে গাইবে, আমার হাতে তুলে দেবে মদের বোতল, হবে তো?
2: জি রাজকুমার, বোধহয় রাজা সাহেব আসছেন, এখন আমি চলি।
1: না না, গৌরেশ্বর সুশান্তের সঙ্গে মিত্রতা কখনো সম্ভব নয়, আমি তার বংশ চাই। হর্ষ শিলা আদিত্যের কাছে সাহায্য প্রার্থনা করে দূত পাঠিয়েছি।
0: ভালো করেছেন পিতা।
1: ভাবছো রাজনীতি সম্পর্কে তোমার কোনো ভালো মন্দ জ্ঞান আছে পুত্র?
0: আগে ছিল না, দিন রাত আপনার হুঙ্কারে আস্তে আস্তে জ্ঞানের পাতাগুলো খুলতে শুরু করে দিয়েছে।
1: যাক, বাঁচা গেছে।
0: বেশিক্ষণ নয়, সাময়িক। আচ্ছা পিতা, মানুষকে মরতে তো একদিন হবে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কেন কামরূপে রাজত্ব করে বুঝি মন ভরছে না?
1: তুমি আমার অযোগ্য পুত্র।
0: উপায় নেই, কারণ আমি আপনার একমাত্র ছাই ফেলতে ভাঙা কুলো।
1: অগ্নিদেব, অগ্নি চলে গেল, সুযোগ পুতিকে রাজকার্য সম্পর্কে একটু বুদ্ধি দেব, তারও উপায় নেই।
3: প্রয়োজন নেই মহারাজ, যুবরাজের সঙ্গে আলোচনা করে আমি জেনেছি আপনারও বর্তমানে রাজ্যের ভার উনি দায়িত্বের সঙ্গেই গ্রহণ করবেন, সুতরাং যুবরাজের বিলাসপক্ষে এখন আপনি আসবেন না, বয়স অল্প, এখন একটু আনন্দ নিয়েই থাকতে দিন।
1: আপনি যথা সময় এসেছেন অজিত বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা আছে। হঠাৎ শিলভদ্রদ্বীপকে আমি ফিরিয়ে দিয়েছি, হোক ভারতের অমঙ্গল, তুমি যতদ্রোহী সুশান্তের সঙ্গে সঙ্গী নয়, আপনি কি বলেন?
3: আচার্য শিলভদ্র এখন বৌদ্ধ বিদ্বেষী, তিনি বিহারে থেকেও গৌড়ের সার্বভৌমত্ব চান, অধ্যাপনায় তার মন ভরে না।
1: আপনি ঠিকই বলেছেন, কর্ণ সুবর্ণের রাজপ্রাসাদ থেকে রাজা শশাঙ্কের দূত এসেছিলেন সন্ধির প্রস্তাব নিয়ে, হাতে ধরাধরি, শেষ পর্যন্ত পায়ে ধরতে দ্বিধাবোধ করেনি, আমাকে তোলাতে পারেনি। আমি তার অস্ত্রে ঘোষণা করে জানিয়ে দিয়েছি কখনোই সম্ভব নয়, ভাস্কর বর্মা সিংহ, সিগারের সাথে তার কখনো বন্ধুত্ব হয় না।
3: সত্য সত্যি আপনি সিংহ মহারাজ, তাই সিংহ বিক্রমেই গর্জে উঠেছেন অন্যায়ের বিরুদ্ধে।
1: মন্ত্রী মশাই,
3: আপনি ভাগ্যবান মহারাজ, গৌরের সিংহাসন অদূর ভবিষ্যতে আপনার জন্যই অপেক্ষা করছে।
1: এটাই আমার জীবনের লক্ষ্য। ধনেশ্বর রাজ হস্য শিলাদিত্যের জয় হোক। কে আপনি? বৌদ্ধেশ্বর শশাঙ্কের সামান্য একজন দূত।
4: কি সংবাদ? গৌরেশ্বরের লিখিত কোনো পত্র এনেছ?
1: এনেছি, এই দেখুন।
4: ওই দেখি, মান্যবর ধনেশ্বর রাজ হস্য শিলাদিত্য, দেশের দুর্দিন আমি আপনার সঙ্গে একতাবদ্ধ হতে চাই, ইতি গৌরেশ্বর। শুধু এইটুকু? কারণটা তো খুলে লিখলেন না,
1: আমাকে মুখে বলতে বলেছেন।
4: বলো দূত, আমি সবিস্তার শুনতে চাই সেই কারণ।
1: কিছু মনে করবেন না থানেশ্বর রাজ, আপনার তান্ত্রিক মহামন্ত্রী অর্জুন মিশ্র এখন কোথায়?
4: কি জানে, হয়তো কোন রাজকার্যে ব্যস্ত।
1: না, তিনি এখন কাপালিক জয়নাগের অনুচর, তিব্বতী রাজা গ্যানপোর সাথে হাত মিলিয়েছেন, আপনার তথা সারা আর্যাবর্তে সর্বনাশে লিপ্ত।
4: এবার আমি বিশ্বাস করি না,
1: গৌরেশ্বরের আদেশে জীবনের মায়া পরিত্যাগ করে আমি নিজে কুশীনদীর তীরের জঙ্গলে বৌদ্ধ তান্ত্রিকদের আড্ডায় গিয়েছিলাম, লুকিয়ে গাছের উপর থেকে দেখেছিলাম এক অদ্ভুত দৃশ্য, শুনেছিলাম কাপালি জয়নাগ অর্জুন মিশ্রের আলোচনা।
4: কি সে আলোচনা? আমি শুনতে চাই।
1: তবে শুনুন।
5: ওম হ্রিং ক্রিং, ওম হ্রিং ক্রিং, মা রঙ্কিনী দেবী তুই জেগে ওঠ মা, তোর কৃপায় দেশের মধ্যে গৃহবিবাদ বাঁধুক সমগ্র ভারত।

0: কর্মীদের বিশৃঙ্খলা দেখা দিক, সুযোগ বুঝে দৌড় জয়ধ্বনিতে ফেটে পড়ুক এই কাপালিক জয় না
1: জয়না রঙ্কিনী দেবীর জয়।
2: এ
1: আমি অর্জুন মিশ্র।
0: তুমি শুভ সংবাদ কিছু বহন করে এনেছ?
1: শশাঙ্কের বিরুদ্ধে আজ হাস্যশিলাদিত্য ও মালবরাজ ভাস্কর বর্মা একমত, খুব শীঘ্রই মিলিতভাবে আক্রমণ করবে কর্ণ সুবর্ণ।
0: দুজনের একত্র আক্রমণে গৌড়ের স্বর শশাঙ্ক হবে পরাজিত, তারপর এদের দুজনের মধ্যে শুরু হবে গৌড়ের সিংহাসন নিয়ে তীব্র বিরোধ।
1: আজ্ঞা হ্যাঁ, আপনি ঠিক অনুমান করেছেন। তখনই আপনার শেষ অস্ত্র আপনি প্রয়োগ করবেন।
0: একপতি রাজ ক্যাম্প শুধু আমার ইঙ্গিতের অপেক্ষায়, তার হাতেই শেষ হবে এই দুটি মুছে, তখনই আমাদের উল্লাস উঠবে চরম মাত্রা।
1: তো ঘটনা এইবার বলুন থানেশ্বর রাজ, অর্জুন মিশ্র সত্য সত্যি আপনার কে?
3: তোমার মুখে আমি কি শুনলাম দূত? আমার মনের মধ্যে কি ভীষণ ঝড়, রাজনীতিকে স্থির রাখতে পারছি না। তবে কি রাজনীতিতে বিশ্বাসী বলে কেউ নেই?
1: না মহামান্য শিলাদিত্য, না, আমি সামান্য দূত হয়ে আপনার পদত্রান্তে বসে প্রার্থনা করছি। ভুবনেশ্বর শশাঙ্কের এই ডাকে আপনারা সারাদিন দেশদ্রোহী শয়তানের মুখে পরাজয় চুনকালি মাখিয়ে একযোগে দেশের মাটিতে তার সমাধি রচনা করুন।
3: তুমি যাও দূত, খুব শীঘ্রই বিবেচনা করে গৌড়েশ্বরের কাছে আমি পত্র পাঠাবো।
1: দূত আমি নই থানেশ্বর রাজ, আমার আসল পরিচয় আমি গৌড়েশ্বরের পুত্র মালব দেব। পিতাবৃদ্ধ, তিনি আর বেশি দিন রাজত্ব করতে পারবেন না। সিংহাসনের প্রতি আমার লোভ নেই, আমার শুভকামনা দেশের মাটিতে দেশের মানুষের আধিপত্য বজায় থাক। বিদেশি হাতেই আমার সোনার গৌর যেন কখনো লাঞ্ছিত না হয়।
3: দেখি দূতের ছদ্মবেশে গৌড়েশ্বর শশাঙ্কের পুত্র মালব দেব এসেছিলেন আমার রাজপ্রাসাদে।
1: চিনতে পেরেছিল কি?
3: আসুন মহামাত্র আসুন, গত রাত্রে আপনি কোথায় ছিলেন?
1: কেন আপনার রাজপ্রাসাদে?
3: মিথ্যে কথা।
1: গৌড়েশ্বর শশাঙ্কর পুত্র আমার নামে আপনাকে বিষিয়ে দিয়েছেন, এমনি করে আপনার দাদা রাজ্যবর্ধনকে উনি একদিন হাতের মুঠোয় এনে থানেশ্বর জয় করেছিলেন।
3: আমার তো
1: আমার অত্যন্ত দুর্ভাগ্য মহারাজ, দীর্ঘদিন আপনার পাশেপাশে থেকেও আপনার বিশ্বাসে আমি আজও হতে পারলাম না। আপনি আমাকে রেহাই দিন, রাজকার্যে মন্ত্রণা দেওয়া ছেড়ে আজ থেকে আমি তন্ত্র সাধনায় রত হই।
3: দুঃখ করো না মহামাত্য, অপরের কথা বিশ্বাস করা আমার ভুল হয়েছে। না না গৌড়েশ্বর, তুমি শট, তুমি চতুর, তোমার কথায় রাজ্যবর্ধন ভুললেও হর্ষবর্ধন কখনো ভুলবে না।
1: রাজা হর্ষশিলাদিত্য, আপনি মহা
3: আপনি যান মহামাত্য, সেনাপতিকে সৈন্য সাজাতে বলুন। ভাস্কর বর্মার দূতকে আমি সম্মতি জানিয়েছি, অবিলম্বে আমরা একযোগে কর্ণ সুবর্ণ আক্রমণ করব, গৌড়ের মাটিতে উড্ডিন হবে আমাদের বিজয় পতাকা।
4: আর একটু হলে মালবদেব আমার সব চক্রান্ত মাটি করে দিয়েছিল।
1: মা রঙ্কিনী দেবী, তুমি খুব রক্ষা করেছো মা, সন্তানের প্রতি তোমার অশেষ করুণা।

0: সেনাপতি, আমার মিত্রতার ডাকে কেউ সামিল হল না। কামরূপ রাজ সোজাসুজি জানিয়ে দিয়েছে তার অসম্মতি। রামেশ্বর রাজ হর্ষবর্ধন কিছুটা আশা দিলেও এই মাত্র পত্রবাহক জানিয়ে গেল তার সম্পূর্ণ অমত। মৈত্রী কেউই চায় না।
1: শুধু মৈত্রীর শর্তে অসম্মতি নয় মহারাজ, আরো সংবাদ পেলাম হানেশ্বরাজ হর্ষবর্ধন ও কামরূপ রাজ ভাস্কর বর্মা খুব শীঘ্রই কর্ণ সুবর্ণ আক্রমণ করবে।
0: আমি জানতাম আমার বয়স হয়েছে, আগের মতন শক্ত করে হাতিয়ার ধরতে পারি না। সেনাপতি বজ্রধর, গোবিন্দ পালিত, রাজ্যের যত সৈন্য সামন্ত, গোটা গৌড়বঙ্গের লক্ষ লক্ষ যুবক যুবতী, তোমরা পারবে না তোমাদের মিলিত চেষ্টায় ওদের যৌথ আক্রমণ প্রতিরোধ করতে।
1: পারবো মহারাজ পারবো, একটা সেনাপতি বজ্রধর একসঙ্গে দশটা হয়ে দশ দিক থেকে যুদ্ধ পরিচালনা করবে, তবে গৌড়ের মাটিতে ওদের অধিকার দেবে না।
0: আমি জানি তুমি গৌড়েশ্বর শেষাঙ্কের যোগ্য সেনাপতি।
1: মহারাজ প্রয়োজন হলে আপনার টাকশালের অধ্যক্ষ গোবিন্দ সাময়িক টাকশালের পরিচালনা ছেড়ে হাতিয়ার তুলে ঝাঁপিয়ে পড়বে রণক্ষেত্রে।
0: গোবিন্দ, তোমাদের হতভাগ্য রাজা এই গৌড়েশ্বর জীবনে সকল কাজকেই সমান গুরুত্ব দিয়ে সম্পন্ন করেছে।
1: আমাদের প্রতি, দেশের প্রতি আপনার অগুন্ত ভালোবাসা আমরা কখনই ভুলব না মহারাজ। পিতৃত্বের সম্পর্ক নিয়ে নয়, পিতা পুত্রের সম্পর্ক নিয়ে আপনি সারা জীবন আমাদের দেখে এসেছেন। তাই দেহের সেই সত্যবিন্দুতে দেশের জন্য আপনার জন্য আমরা সংগ্রাম করে যাব।
0: গোবিন্দ বজ্রধর, এসো আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলো, জয় গৌড়বঙ্গের জয়, জয় ভারত ভূমির জয়, জয় গৌড়বঙ্গের জয়, জয় ভারত ভূমির জয়।
2: হায় মা রূপায়, এবার আমি

0: আবার সুস্থ হয়েছি, মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে যায়। চল
1: রাম কৈবর্ত
0: বলো
1: রূপা, তোমরা এবার বাড়ি ফিরে যাবে?
0: আগে হ্যাঁ মহারাজ।
1: আজ গৌড়ের বড় দুর্দিন, সবই তোমরা শুনেছ নিশ্চয়?
0: শুনেছি মহারাজ, শুনেছি বলেই তো যুদ্ধের জন্য প্রস্তুত হতে আমি বাড়ি ফিরে যেতে চাই।
2: দেশের মাটিকে আমরা ভালোবাসি, তাই দেশ ও আপনার জন্য আমরা জীবনপণ করেছি মহারাজ।
1: আবার এই তো চাই, বাঘের বাচ্চা তুই আরেক বাঘিনী হয়েছিস মা।
0: মহারাজ আমার রূপা বাটুল ছড়াই খবরস্থান, সেদিন ওর হাতের একটা গুলতি খেয়ে একটা নেকড়ে বাঘ জখম হয়েছিল।
1: তাই নাকি? দেশের দুর্দিনে ঘরে ঘরে এরকম সাহসী মেয়েরই প্রয়োজন।
2: ঘরে ঘরে গিয়ে আমি সমস্ত যুবতী মেয়েদের ডাকবো, রাতারাতি শিখিয়ে বাটুল বাহিনী তৈরি করব, জঙ্গলের আড়াল থেকে গুলতির ঘায়ে শত্রুদের হেনস্থা করে ছাড়ব।
1: গত জন্মে তুই আমার মা ছিলি নিশ্চয়ই, তাই আমার উপর তোর এত মায়া।
2: শুধু মায়া নয় মহারাজ, দেশের প্রতি আপনার প্রতি কর্তব্য, সেই কর্তব্য পালনে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব।
1: ভয় নেই আর।

0: এদেরকে যেতে চেয়ে আমার বৃদ্ধ বলিতা আমার সোনার গৌড় চরম পরীক্ষায় আমার আমার সারা দেহ এমন ছট করে কাঁপছে কেন বুকের মধ্যে যন্ত্রণাচ্ছে
1: মহারাজ
0: আমার প্রিয় বন্ধু রাম কৈবর্ত মা রূপা তোমরা তোমাদের দেশকে রক্ষা ভেতর যাওয়ার যন্ত্রণা
2: এই মুহূর্তে আপনি বিশ্রাম প্রয়োজন আপনি একটু বিশ্রাম করুন
1: হ্যাঁ হ্যাঁ আপনি বিশ্রাম করুন মহারাজ
0: বিশ্রাম রাম কৈবর্ত দেশের সম্মুখে কোন ভয়ঙ্কর বিপদ আমি বেঁচে থাকতে বিদেশির হাতেই আমার এই গৌরকে তুলে দিতে পারব না আমার মাথাটা
2: মহারাজ আপনি আর কথা বলবেন না
0: মামা না আমাকে কথা বলতে দে জানি আমার সুযোগ্য পুত্র মানব দেব এই গৌরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আমি চলে গেলেও মানব দেবের পাশে থেকে এই গৌরকে রক্ষা করতে সাহায্য করবি
2: আপনাকে বিশ্বাস করতে দিয়ে আসি
0: না মা আমি নিজেই যেতে পারবো এ শরীর আমার সঙ্গে ঠিক মতো সহযোগিতা করছে না একটু বিশ্রাম নিয়ে আবার তোদের সঙ্গে মিলিত হবো আবার মিলিত হবো
2: বাবা মহারাজ বোধ হয় অসুস্থ হয়ে পড়লেন
1: মহারাজের বয়স হয়েছে মা
2: তাই চারিদিকে বিপদের বার্তা শুনে বোধ হয় উত্তেজনায় উনি অসুস্থ হয়ে পড়েছেন
1: তবে মহারাজ বীর যোদ্ধা যুদ্ধের সময় কিছুতেই চুপ করে উনি বসে থাকতে পারবেন না কিছুক্ষণ বিশ্রাম নিয়েই রণসাজে সজ্জিত হয়ে সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়বেন রণক্ষেত্রে
3: রাম কাকা রাজ চিকিৎসকের মুখে শুনলাম আপনি সম্পূর্ণ সুস্থ
1: হ্যাঁ
3: তাহলে কি রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে আপনারা বাড়ি ফিরে যাচ্ছেন
1: শুধু বাড়ি ফিরে যাচ্ছি না মালবদেব যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চলেছি তরবারি ধরতে না জানলে বৈঠা ধরতে আমার হাত শক্ত মজবুত বৈঠার এক এক ঘায়ে দেশদ্রোহী জাতিদ্রোহী শয়তানদের মাথাগুলো আমি চৌচির করে দেব
3: রাম কাকা চলে গেলেন তুমি দাঁড়িয়ে রইলে কেন রূপা
2: যুবরাজ আজ দুমাস রয়েছে এই রাজবাড়িতে কথায় কথায় অনেক মায়া দিয়েছেন আপনি ভালোবাসা দানা বেঁধেছে এই বুকের মধ্যে তাই স্পর্ধা সীমা ছাড়িয়ে জেলের মেয়ে রূপা যাবার সময় বিজয় ভরে দেখতে চায় আপনাকে
3: তোমার স্পর্ধা নয় রূপা আমার দুর্বলতা সুযোগ নিয়ে তোমার মধ্যে গড়ে উঠেছে ভালোবাসার বীজ কিন্তু এই ভালোবাসার সময় নয় রূপা হৃদয়ের কোমলতাকে নিচে ফেলে দিয়ে যুদ্ধের সাথে সাজতে হবে পিতা অসুস্থ আমাকে এগিয়ে যেতে হবে এই প্রবল বিক্রমে
2: যুবরাজ যুবক চলে গেল আমার মনের কথা মনেই রয়ে গেল।

0: মশাই, যুবরাজ অগ্নিবর্মা সহজ সরল মানুষ, তার প্রতি আমি বেইমানি করতে পারব না।
1: প্রথম যেদিন আমি তোমাকে রাজকুমারের প্রমোদ কক্ষে নিযুক্ত করেছিলাম সেদিনের সত্য তোমার মনে আছে? আমার হাত থেকে তুমি যে টাকা ধরে নিয়েছিলে।
0: না না, কিছু আমার মনে নেই। রাজকুমারের সরল হৃদয় আমার মনের সমস্ত জ্ঞানী মুছে দিয়েছে।
1: ঝুমুর ভাই, আমার হাতের দিকে একবার তাকিয়ে দেখো। আমার সমস্ত সত্য বলে যুবরাজকে ভালোবেসেছ তাই না? ভালোবাসার সমাপ্তি ঘটাতে আমি জানি। এই তীক্ষ্ণ শলাকা দিয়ে তোমার চোখ দুটো উপড়ে নিয়ে তোমাকে আমি চিরতরে অন্ধ করে দেবো। নত্ব কি আমার রাজরানী হতে চায়?
0: না না, আমি নত্ব কি, আমার হৃদয়ে ভালোবাসা থাকতে নেই। যা বলবেন আমি সব থাকবো, সব করবো।
1: মনে থাকে যেন না হলে এই তীক্ষ্ণ শলাকা।
0: ভগবান, জিনিস তোর খেলায় তুমি আমাকে ফেললে ঠাকুর। একজন সামান্য নর্তকীর জীবন কি ভালো হতে পারে?
2: নর্তকী ঝুমুর ভাই, এ কি তুমি কাঁদছো নাকি? তুমি নাচবে না, গাইবে না?
0: না,
2: মদের নেশাটা কমে আসছে, হাতে মদের পেয়ালা তুলে দেবে না?
0: না, আমার হাতে আর আপনি মদ খাবেন না যুবরাজ, আমাকে আর বিশ্বাস করবেন না।
2: বিশ্বাসের যে পাত্র তাকে চিরকালই বিশ্বাস করা যায়। দাও নর্তকী ঝুমুর ভাই, তোমাকে পেয়ালা ভর্তি করে মদ দাও।
0: শুনতে পাচ্ছি না, যুদ্ধে যাবো না?
2: পাচ্ছি।
0: যুদ্ধে আপনি যাবেন না যুবরাজ?
2: আমি চাইছে না, পিতার পুত্র হয়ে পিতার পদাঙ্ক অনুসরণ অবশ্যই করতে হবে। আগুন তো মদ গিলে মেজাজটা ঠিক করে নিতে চাই।
0: যুদ্ধ জয় করে রণক্লান্ত হয়ে ফিরে আসুন, তারপর আমি আবার নাচব, গাইব আর আপনার হাতে তুলে দেবো শেষ মদের পেয়ালা। মানুষ নাচ থেকে ঝুমুর ভাই, আজ থেকে বিষাধর কাল লাগে।
2: যুদ্ধ যুদ্ধ করে সবাই যে কেন অমন মাতামাতি করে আমি কিছুই বুঝতে পারি না। আরে বাবা, সবাই বুদ্ধদেবের অহিংসা মন্ত্রে দীক্ষা নিতে পারো না, শান্তির সংসার করতে পারো না, মুখের ভাত চোখের জলে না ভেজালে বুঝি খেতে মজা লাগছে না?
3: পিতা মৃত্যু সজ্জার, ওদিকে শত্রুপক্ষ গৌর আক্রমণ করেছে, এই অবস্থায় আমি এখন কি করি?
4: যুবরাজ মালদেব,
3: মহারাজ,
4: মহারাজ
3: বলুন, বলুন সেনাপতি, বলুন কি হয়েছে আমার পিতা?
4: মহারাজ মৃত।
3: না না না না, আমি যুদ্ধে যেতে পারবো না, আমি হাতিয়ার ধরতে পারবো না।
4: এখন আপনি ভেঙে পড়বেন না যুবরাজ, মহারাজের বয়স হয়েছিল, তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন, তাই বলে আপনার ভেঙে পড়লে চলবে না।
3: আমার হাত অলস হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমি ওষু চালনা করতে পারবো না।
4: ভেবে দেখুন যুবরাজ, ওষু চালনায় অক্ষম হয়ে পড়লে সোনার গোল সফল হয়ে যাবে।
2: না বাবা মালবদেব, তুমি শক্ত হাতে ওষু চালালে আমরা কিছুতেই গোল ধ্বংস হতে দেবো না।
3: পিতার মৃত্যু আমাকে দুর্বল করে দিয়েছে রাম কাকা।
0: যুবরাজ, আমার বাটুল বাহিনী আপনার কথা মতো প্রস্তুত, জঙ্গলের মধ্যে আমি তাদের তৈরি করে রেখেছি।
3: আমি অক্ষম, ওদের সবাইকে ধরে ফিরে যেতে বলো।
4: যুবরাজ, এই অবস্থায় আপনি হাতিয়ার ধরে আমাদের সামনে না দাঁড়ালে আমরা বলবো আপনি গৌরেশ্বর স্বজনকে অযোগ্য পুত্র।
3: সেনাপতি বজ্রন,
4: মালবদেব ভীরু, কাপুরুষ, গৌরের কলঙ্ক।
2: আরো বলবো, তুমি গৌরকে ভালোবাসো না
3: রাম কাকা?
0: আর জেলের মেয়ে রূপা দেবে আপনাকে ঘৃণার থুপটা।
3: না না রূপা না, আমি গৌরেশ্বরের অযোগ্য পুত্র নই, আমি গৌরের কলঙ্ক হতে চাই না। আমি আমার সব দুর্বলতা, মনের অবসাদ, পিতার মৃত্যু শোক এই মুহূর্তে সব পেছনে ফেলে দিয়ে গৌরের সাক্ষাৎকার জন্য পূজাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য নিয়ে যুবরাজ মালবদেব যুদ্ধ ঘোষণা করে দিল। এই জীবন আজ থেকে সোনার গৌরের জন্য উৎসর্গ করলাম।
4: প্রতি বজ্রধর হইল আপনার দক্ষিণে,
2: আমি গোবিন্দ পালিত রইলাম আপনার বামে, জেলের ছেলে রাম কৈবর্ত রইলাম তোমার সম্মুখে।
0: সুযোগ পেলেই আমরা নারী বাহিনী সবাই একসঙ্গে চালাবো গুলতি তার গুলতি।
5: মা রঙ্কিনী দেবী, তোর রক্ত পিপাসা মেটাতে আমি 100 নর বলি দিয়েছি, এইবার তুই আমার মনোবাসনা পূর্ণ কর। মা,
6: আপনার মনোবাসনা পূর্ণ হতে আর বেশি দেরি নেই মহাশালক।
5: কেমন করে বুঝলেন অর্জুন মিশ্র?
6: সংবাদ পেলাম গৌরেশ্বর শশাঙ্ক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যুবরাজ মালবদেবের বয়স কম,

0: আত্মদমন কঠিন নয়, সহজেই সে পরাজিত হবে।
1: তারপর হচ্ছে সে আদিত্য
0: স্যার আমার। তিনি আমাকে দারুণ ভাবে বিশ্বাস করেন, সুযোগ বুঝে বিস্তার করতে বিধা করব না।
1: আর কামরূপ রাজ ভাস্কর বলব
0: আপনি আমি রাজা কিন্তু তেমন পারদর্শী নন। আমার ধারণা যুদ্ধক্ষেত্রেই তিনি নিহত হবেন এবং সাত্য মতোই অজিত গুপ্তই শত্রুপুত্রকে সে সুযোগ করে দেবে।
1: তাহলে পথেই থাকবে শুধু অগ্নি কর্ম।
0: যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পরে ভক্তকে ঝুড়বয়ের হাতে বিষ মেশানো মতকে তাকেও চিরতরে ঘুমিয়ে পড়তে হবে।

0: তোমরা দৌড়েছ শশাঙ্কের পরিবর্তে, যুবরাজের জয়ধ্বনি দিচ্ছে কেন?
1: প্রধান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে,
0: ভালোই হয়েছে। কাল ভুজঙ্গ শশাঙ্কের পরাণ দংশন থেকে আমরা মুক্তি পেলাম।
1: যুবরাজ মানবদের যুদ্ধ পরিচালনা করছেন,
0: আমাদের যৌথ আক্রমণ কিছুতেই প্রতিহত করতে পারবে না। এগিয়ে চলো সৈন্যদল, এগিয়ে চলো। পেছনে পালাওয়া রাস্তা নেই।
2: আরে দাঁড়ান মশাই দাঁড়ান, মারবেন তো বটে, তার আগে আপনাকে এবার ভালো করে দেখিনি। সার বাপের, আমি যথার্থই সার, পুত্র কি না
0: সঙ্গত হয়ে কথা
2: হবে, যথার্থ পুত্রই হবে, যুক্ত করতে হবে না, বুক পেতে দেবো, তরবারি বিঁধিয়ে দেবেন, তার আগে একটু পায়ের ধুলো দিন।
0: রহস্য করছে
2: না, না রহস্য নয়, আপনি যুদ্ধ করছেন দেশের জন্য, আপনি মহান, আর আমি করছি পিতৃ স্বার্থ রক্ষার জন্য, আমি নগণ্য।
0: ধন্যবাদ যুবরাজ গুরুবর্মা, আপনার কথা শুনে আর আপনার সঙ্গে যুদ্ধ করতে আমার মন চাইছে না।
2: চলে গেল, যাক ভালোই হয়েছে।
0: অযোগ্য পুত্র কোথাকার, তুমি বেলমান পুত্রত্বাহী, শত্রুপক্ষকে থালাবাদ পথ করে দিয়েছ, তোমাকে আমি হত্যা করবো।
2: বিনা বাধায় নয়, যুদ্ধ করে মরবো।
0: বেশ ভালো হাতিয়ার, মহান পিতৃঘাতী সন্তান।

0: মানবদের জীবনে মহাপাপ করে তোমার পথের একটা কাঁটা আমি ছড়িয়ে দিলাম।
1: ফিরে যাওয়ার হচ্ছে শিলালিপ্ত, ফিরে যান, নিজের রাজ্যকে সুখে রাজত্ব করো। মরেছে শশাঙ্ক, মরেছে তুমিও মরবে, কোড়া আমাদের করাতে হবে। তার আগেই আপনাকে আমার হাতে জুড়ে নিতে হবে।
2: হর্ষ শিলাদিত্যের জীবন এত সহজ নয়।
1: সেনাপতি বজ্রধর, ওই ওই আমাদের যুবরাজ মালবদেব ঘোড়ায় চড়ে সৈন্য বিক্রমে হর্ষ শিলাদিত্যের সাথে যুদ্ধ করছে।
3: কাবালিক জয়নাকের সহায়তা তিব্বতী রাজ জ্ঞান ও অসংখ্য সৈন্য নিয়ে শত্রুপক্ষে যোগ দিয়েছে।
1: ও কি যুবরাজ মালবদেবকে পৃথিবীতে একটা জন্য আঘাত করলো,
0: বলিষ্ঠ দেহটা লুটে পড়লো পদের দোলে।
1: ওই তো রামকাকা রূপা যুবরাজকে ধরে এদিকে নিয়ে আসছে। বলো না রামকাকা, বলো না সেনাপতি বজ্রধর, রূপা সোনার গৌরা রক্ষা হলো না।
4: জয় হর্ষ শিলাদিত্যের, জয়
1: অন্য সুরঙ্গী রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেল। গোবিন্দ কাকা, যুদ্ধ শেষ, পণ্য সুবর্ণ রাজপ্রাসাদে ওদের বিজয় পতাকা উড়বে।
5: আমি তোমাকে এইভাবে মরতে দেব না, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি।
1: তুমি আমাদের ক্ষমা করো, এই সোনার গৌরকে হত্যা করতে আমি পারলাম না। আপনারা যে ক্ষমা করলেন, বিদায় সোনার গৌর, বিদায়। যুবরাজ মালবদেবের বীর রাত্রি।

0: যাত্রানুষ্ঠান সোনার গৌড় এখানেই শেষ হল। রচনা দুর্গা শঙ্কর মাল, পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী, নির্দেশনায় মাধব কুমার চক্রবর্তী, অভিনয়ে ছিলেন শশাঙ্কর ভূমিকায় দেবীদাস চট্টোপাধ্যায়, মালব দেব, মাধব কুমার চক্রবর্তী, জয় নাগ, সতীনাথ দাস, বজ্রধর, নির্মল কুমার নন্দী, গোবিন্দ পালিত, তুষারকান্তি সাঁই, হর্ষবর্ধন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অগ্নি বর্মা, গোপাল শরণ দ্বিবেদী, অজিত গুপ্ত, অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, অর্জুন মিশ্র, অসিত বরণ কর্মকার, ভাস্কর বর্মা, সত্যজিৎ কুণ্ডু, রাম কৈবর্ত, স্বপন কুমার ঘোষ, পত্রবাহক নৃপেন দাস, সেনাপতি প্রদীপ চট্টোপাধ্যায়, ঝুমুর ক্ষমা বন্দ্যোপাধ্যায় এবং রূপার ভূমিকায় শঙ্করী চক্রবর্তী। কণ্ঠসঙ্গীতে নির্মল কুমার নন্দী ও ক্ষমা বন্দ্যোপাধ্যায়। আবহ সঙ্গীত রচনায় নেপাল দাস ও সম্প্রদায়, সহযোগিতায় শঙ্কর পাল, বিশ্বনাথ দে, গোবিন্দ মাঝি, সোমনাথ কুণ্ডু এবং সমীর চট্টোপাধ্যায়।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।

আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম প্রান্তিকতার উপাখ্যান বনাম আইন লিখেছেন অনুপম কাঞ্জিলাল গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আইন তৈরি হয় নাগরিকদেরই স্বার্থে নাগরিক জীবনযাপনকে শৃঙ্খলা ও নিয়মের আওতায় বেঁধে সামগ্রিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করাই তো আইনের লক্ষ্য কিন্তু সমস্যা হচ্ছে আইন প্রযুক্ত করার দায়িত্ব যাঁদের সেই আমলা ও সরকারি আধিকারিকদের একাংশ হয়তো মনে রাখেন না আইন নিছকই কিছু নির্দেশ বাক্য নয় আইন আসলে সাধারণ নাগরিককে তাঁর অধিকার তুলে দেওয়ার অঙ্গীকারও আর এই অঙ্গীকার বাস্তবায়িত করতে সরকারি নির্দেশনামার শর্তগুলি যান্ত্রিকভাবে অনুসরণ করলে হয় না আমাদের আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তা কিভাবে প্রযুক্ত হতে পারে তার অনুশীলন ও শিক্ষাটাও দরকার অথচ কখনো দেখা যায় সরকারি আদেশনামা সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করার পরিবর্তে হয়ে ওঠে তাদেরই নিপীড়নের অস্ত্র এ যেমন কিছুদিন আগের একটা খবরে গোটা দেশ তোলপাড় হয়ে গেল ওড়িশার কেওনঝাড়ের এক জনজাতি সম্প্রদায়ের মানুষ জিতু মুন্ডা তাঁর দিদির বস্তাবন্দি কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন দিদির গচ্ছিত টাকা উদ্ধার করতে জিতু মুন্ডার অভিযোগ তিনি বারবার ব্যাংক আধিকারিকদের বলেছিলেন তাঁর দিদির সন্তান ও স্বামী দুজনই মৃত এখন তাঁর জমা রাখা ১৯,৪০২ টাকার উত্তরাধিকারী সে নিজে কিন্তু ব্যাংক জানায় দিদির মৃত্যুর ও তার উত্তরাধিকারের প্রমাণপত্র না হলে টাকা ফেরত দেওয়া যাবে না জিতু মুন্ডা জনজাতি গোষ্ঠীর প্রান্তিক মানুষ তিনি কাগজপত্র পাবেন কোথায় মুন্ডা সম্প্রদায়ের মধ্যে যেহেতু মৃতদেহ মাটি খুঁড়ে চাপা দেওয়াই রীতি তাই কোনো উপায় না পেয়ে জিতু মুন্ডা কবর খুঁড়ে বের করেন মাস তিনেক আগে মারা যাওয়া দিদির কঙ্কাল তারপর সেই পচা দেহ বস্তাবন্দি করে সটান ব্যাংকে হাজির হন টনক নড়ে ব্যাংক আধিকারিকদের উচ্চ আধিকারিকের নির্দেশে জিতু মুন্ডার বাড়িতে যান এক ব্যাংক কর্মী সরজমিনে রিপোর্ট জমা পড়ে অবশেষে গচ্ছিত টাকা ফেরত পান জিতু মুন্ডা প্রশ্ন হল এই কাজটাই তো আগে করা যেত করা হলো না কেন আধিকারিকরা কেউ আইনকে যান্ত্রিকভাবে অনুসরণ করলে তো এমনই হওয়ার কথা এদেশের প্রান্তিক মানুষজনদের মর্মান্তিক জীবন উপাখ্যান পড়তে না শিখলে আইনের নির্দেশ শোনানোর ক্ষেত্রে মানবিক হওয়া যাবে কি করে সর্বত্র প্রতিযোগিতার রেশ ছিনিয়ে নিয়েছে আমাদের সংবেদনশীলতা তাই তো জিতু মুন্ডার কাহিনীতেই আধিকারিকদের হৃদয়হীনতার গল্প শেষ হয় না মুহূর্তেই আবার সমাজ

মাধ্যমে ভাইরাল আরেক কাহিনী। দেখা যায় 90 বছরের এক অথর্ব বৃদ্ধাকে কাঁধে চাপিয়ে মাইলের পর মাইল হেঁটে সরকারি ব্যাংকে হাজির হচ্ছেন এক মধ্যবয়সী মহিলা। এই মধ্যবয়সী মানুষটিও আদিবাসী সম্প্রদায়ের, বাস ছত্তিশগড়ের এক প্রত্যন্ত গ্রামে, নাম সুখমনিয়া রায়। বৃদ্ধা সম্পর্কে সুখমনিয়া রায়ের শাশুড়ি, সরকারি পেনশন পান তিনি, আর সেই পেনশনের টাকা আদায় করতেই সুখমনিয়া তার বৃদ্ধা শাশুড়িকে প্রতি মাসে কাঁধে চাপিয়ে মাইলের পর মাইল কাঁকুড়ে পথ হেঁটে হাজির হন ব্যাংক আধিকারিকদের সামনে। এদের তো কাগজপত্র থাকে না, তাই কখনো মৃতের কঙ্কাল, কখনো অথর্ব অশক্ত শরীরের উপস্থিতিকেই এরা প্রমাণ হিসেবে সামনে আনেন। আমাদের আইন এসব ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রেখেছে, কিন্তু আইনের প্রয়োগকারী হিসেবে আধিকারিকদের কেউ কেউ সেই বিকল্প প্রয়োগ করতে পিছপা হন। হয়তো তাতে অনেক হ্যাপা, কাজের পরিধি বাড়ে, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু সাম্প্রতিক এই ঘটনাগুলি যেন আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। শুধু আমলা আধিকারিকরাই নয়, সমাজের সর্বস্তরের মানুষকেই ভাবতে হবে। দিদির কঙ্কাল নিয়ে জিতু মুন্ডা, শাশুড়ির অশক্ত দেহ নিয়ে সুখমনিয়া রায়, কিংবা স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে দিন মাঝিরা যেভাবে হাঁটতে থাকেন, তা কি মানবিকতা, মনুষ্যত্বের খুব ভালো বিজ্ঞাপন? ভাবুন, অন্তত ভাবা প্র্যাকটিস করুন। হ্যাঁ, সমাজের ছবি ফুটে উঠেছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। এই যে সমাজের মানবিকতার ঘাটতি আজকাল বারবার আমাদের চোখে পড়ে, স্বভাবতই প্রশ্ন ওঠে, আমাদের মানবিকতা আজ কোথায়? আমলা আধিকারিক এরা সমাজেরই অঙ্গ, তাই সার্বিকভাবে মানুষের এবং সমাজের সুস্থ সংবেদনশীল মন ফিরুক, এটাই চাওয়া। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armini and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি बड़ी चर्चा हुई। इसमें भारत ने कुल 114 पदक जीते, इनमें 102 गोल्ड मेडल भी शामिल है। भारत इस चैंपियनशिप की पदक तालिका में पहले स्थान पर रहा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
2: মেঘালয়কে রুট ব্রিজ, রাস্তা মালা রুট নেই, জড়ো মালা রুট। ইন রুট ব্রিজোঁ কি কাহানি বহুত রোচক হ্যায়। ই ব্রিজ কুছ দিনোঁ ইয়া কুছ বর্ষোঁ মে নহীঁ বনতে, ইনহে তৈয়ার হোনে মে कई दशक लगते हैं। रबर के पेड़ों की जड़ों को धीरे धीरे दिशा दी जाती है।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সই 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নোভেল আকিতেন, ব্রিটানি, সত্র ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় তিনজন দমকল কর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকল কর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন,

0: ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হলো, এরপরই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নজরুলগীতি 9:30 শিল্পী বিপাশা নন্দিনাগ। মৌসুমী দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান 9:45। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, তবলায় পণ্ডিত সুধীর পাণ্ডে। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। মৃদঙ্গামে বিদ্যান এনএস কল্যাণ রামন, আকাশবাণী বিজয়ওয়াড়া কেন্দ্রের নিবেদন। রাত 11:00 বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী। রাত 11:10 বাংলা ছায়াছবির আধুনিক গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠানের মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন ট্রান্সমিটার এবং নিউজ অন এয়ার অ্যাপে। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট রেডিও স্কোপ 9:30। রাত 10:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। হিন্দি ছবির গান রাত 11:10 শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষা।

0: জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
2: তিনটে কলেজেই
3: অত ভেব না,
2: ফিস তো দেখো। কি খবর,
4: কি হলো, কি
3: ফিস নিয়ে টেনশন?
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে, ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
5: আরবিআই একথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
7: প্ল্যাটফর্ম নম্বর 2 তে চলনে ওয়ালি সুপার ফাস্ট এক্সপ্রেস কে যাত্রী,
6: আমি এখানে।
8: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
6: বুদ্ধিতে চার্জ দে,
9: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
6: দেখলি
8: বাবা, দাঁড়াও আমি পে করছি, সিগন্যালই নেই।
9: এবার কি করবে?
8: আছে তো ফ্রি ওয়াইফাই।
6: বোকা সুধরে যা,
9: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
8: মানে জালিয়াতি কে বলো বাই বাই।
5: আরবিআই এ কথা বলে,
6: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
10: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1,05,000,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত, রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে আজ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে।
11: नौ सेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है।
10: পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
11: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে আর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
10: জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষার মরশুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
11: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হ্যায়, ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নাহি উনে দেনা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে।
10: প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে, বিশ্বের 2,500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে, এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত।

বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলকভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। কমিশনের নির্দেশে অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার ক্ষমতাও থাকবে। ক্ষতিপূরণ না দিলে তা ভূমি রাজস্ব বকেয়ার মতো আদায় করা হবে। সরকারি বা বেসরকারি সম্পত্তির মালিক এমনকি বৈধ দখলদারও কমিশনের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর, জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেল বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতেই এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্যচাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা ডিজেল বহনের জন্য ব্যারেল বা কন্টেনার ব্যবহার করতে পারবেন। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়ার নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে এ সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারেই জেরায় সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করছে লালবাজার। আজ তার চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালায়। একাধিক ফাইল ও কাগজপত্র খুঁটিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় কালীচরণের পরিবারের সদস্যদের। এদিকে আজ তারাতলায় ফের যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দল। সঙ্গে ছিলেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায়। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা এবং বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। গতরাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকায় আলিপুরদুয়ারের কালজানি, শঙ্কর, তোরসা সহ একাধিক নদীর জল বাড়ছে। বাড়ছে হলং নদীর জলও। কুমারগ্রাম, বারোভিসার বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির

গোবরজ্যোতি নদীর জলস্রোতে বিবাড়ি সেতুর ডাইভারশন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তের শহর জয়গা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে তোরসায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার নির্মলনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমেছে। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্নপূর্ণা যোজনায় আগামী পয়লা জুলাই রাজ্যের 1.5 কোটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশি। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO'র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে

দিয়েছে, অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500 বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ এক বছরে
কুড়ি টাকা প্রিমিয়াম দিয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়।

এখনো পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন, সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তারাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন।

এর থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা, কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 1000 বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সংবাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্র চর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি

এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে, সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, শ্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন
এই বছর

হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক, কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা

0: আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের সাঁওতালি রূপান্তর।
1: ইরেন দুলড়ো দিসম হর জোহার মন কি বাত রে বিদ্ধাও আর হো আপে সানাম কো সাও জপড়াও কাতে ইন্দো আডিং রেস্ক কানা 2022 তুর সহিত দো তারা সেরমা পুরে লাগিদো কানা নিয়ে তুরুই চান্দো রে আবদো মন কি বাত রে দিসম হর কোয়া আইমা হাসিলানা কোয়া বত্তেবন চর্চাও কাটা জুন চান্দো রে হো দিসম দো তিনিন গান নোকানা কই হাসিল কাওনা অনে যাহা কোতে দো মিমি দিসম হর গরব তেবন পেরেজ গতোয়া নিয়ে কো সিগিলানা কদো দিসম রেনা সুরুখিয়ে আর আপড়ে চেতান টেহাড়ো সালা জপড়াও কানা হালেগে ইন্দো কলকাতারে দরিয়া ফত সাও জপড়াওলেন মিট কামি হোরারে সেলেদো রেনা দাও ইঞ্জাম লেদা ওডে আইএনএস দুনাগিরি আইএনএস সংশোধক আর আইএনএস আংগ্রাই দো ভারতীয় নৌসেনারিয়া গুটরে সেলেদ কানা নিয়ে কো শিপস করেনা ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং হাবিজ সানামা গে দিসি মেন্দো নিজের দিসম রেনা কানা গাতে কো জুন চাঁদুরে গে এভিয়েশন সেক্টর রেহ দিসম দো মিট মারাং সিগিলান এ হাসিল কাওনা C-295 নিয়ে উড়ন দো মেড ইন ইন্ডিয়া কানা আর C-295 উড়ন দো আজা পুইলো উড় এ পুরো কানা আর নোকান 40 উড়ন দো ভারত রেগে বেনাওয়েত কানা নিয়ারে এমএসএমই আর অ্যারোস্পেস সেক্টর দো নাওয়া দাঁড়ে নামেত কানা রোজগার না দাও হো বাড়তি কানা আর আপড়ে চেতান টেহাড়ো ভারত রেনা কিরিয় হো কেটেজ কানা নিয়ে চাঁদো ডিআরডিও দো স্বদেশি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল রেনা হো সিগিল বিডাবে করাও কাটা নিয়ে কদো ডিআরডিও রেনা ল্যাবরেটরিজ আর ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স কো মিট কাতে কো বেনাও কাদা মেনমা তিহিন দো সমুদ খোঁড় সেরমা হাবি আবনা ভারত দো আটি সুরুখিয়ে আর আপড়ারে টেহা ডাকান মেনতে বেনা কানা গাতে কো জুন চাঁদোরে আর মিট ওরাম যাহা দো ভারতা কুরুমুটুতে হুই সতে না ওনা দো হুয়ুক কানা আন্তর্জাতিক যোগ দিবস মানে ধরতি জাকাত যোগ মাহা নিয়ে ধাও দো দুনিয়া রেনাং 2500 গোটাং খন হো বাড়তি ঠাঁও রে যোগ ব্যায়াম রেনা নানা হুনর কামিহরা কো হুই সতে না আবু দিসম রে কোটি কোটি হর কো জুদা জুদা ঠাঁও করে যোগ ব্যায়াম রেনা কামিহরা রে কো সেলেদ রেনা নোয়া চাঁদো আহমেদাবাদ রে ওরাম হুইলেন বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ রেনা হো আড়িতে চর্চা হুই কানা ওনারে ভারত দো যেতেতে 1,000 গোটাং পদকে জিতকের কাওনা নোয়া কো মুদরে 1,012 গোটাং গোল্ড মেডেল হো মেনা কাদা ভারত দো নোয়া চ্যাম্পিয়নশিপ রে পদক লেখারে পইলো ঠাঁবে আমিট লেদা ইন সানাম খেলোডিয়া কো আড়ি আড়ি সারহাবিন চালাকো কানা গাতে কো যাহা দিসম রেন দিসম হর কো গে ওনা দিসম রেন দো আত্মা কানা কো আর যাহা

0: এখন শিক্ষাঙ্গন থেকে
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। নমস্কার শ্রোতা বন্ধুরা, নতুন একটা শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আপনাকে জানাই স্বাগত। নতুন শিক্ষাঙ্গনের গল্প মানে আরও একটা নতুন বিদ্যালয়, নতুন জায়গা, নতুন একটা ইতিহাস আবিষ্কার, আর তার সঙ্গে এক ঝাঁক প্রতিভাবান ছাত্রছাত্রী। কে? তাই তো, একদম তাই। আর সেই জন্যই আমি জয়নিকা পৌঁছে গিয়েছিলাম একটা নতুন শিক্ষাঙ্গনে, যার নাম কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। হাওড়া থেকে ট্রেন, হলদিয়াগামী ট্রেনে নামতে হবে তমলুক স্টেশনে, তারপর স্থানীয় পরিবহনে পৌঁছে যাওয়া যায় কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে। সড়কপথেও খুব সহজেই আসা যায়, দীঘা বা হলদিয়াগামী বাসে নামতে হবে নিমতৌড়ি স্টপেজে, তারপর ওই স্থানীয় পরিবহনে অল্প কিছুটা রাস্তা। জানেন তো, যখনই একটা নতুন কোনো শিক্ষাঙ্গনে যাই, আমার সবথেকে বেশি আগ্রহ থাকে নামটা নিয়ে। এক একটা নামকরণের পেছনে তো কত ইতিহাস, কত গল্প লুকিয়ে থাকে, তেমনি এই বিদ্যালয়ের নামটার কারণও আমার জানতে ভীষণ ইচ্ছে করছিল। কিন্তু খুব অদ্ভুতভাবে স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কাউকে কিছু জিজ্ঞাসা না করেই আমি কিন্তু খানিকটা বুঝতে পেরেছিলাম এই নামের কারণটা। কেন? আসলে স্কুলে ঢুকতেই চোখ পড়ে একটা বিশাল ভীম মন্দিরের দিকে। আপনি নতুন গেলে এই মন্দিরের দিকে কিছুক্ষণ আপনাকে তাকিয়ে দাঁড়াতেই হবে, আর এই মন্দিরকে ছুঁয়েই দাঁড়িয়ে রয়েছে বিশাল আকার স্কুল বিল্ডিং। স্কুল ক্যাম্পাসের ভেতরটাও অদ্ভুত সুন্দর, বিশাল আকার মাঠ আর তাকে ঘিরে অজস্র ছোট বড় গাছ। তবে শুধু প্রকৃতি দেখে মুগ্ধ হলে কি হবে, তার সঙ্গে স্কুলের বিষয়ও তো জানতে হবে নাকি? অবশ্যই জানবো, তবে প্রথম পরিচিতিটা না হয় স্কুলের ছাত্রছাত্রীদের দিয়েই হোক, ওদের সমবেত সঙ্গীতের মাধ্যমে। অনুষ্ঠা, শ্রেষ্ঠা, অন্বেষা আর প্রিয়শ্রীর কণ্ঠে।

0: যে কথা বলছিলাম বিদ্যালয়ের গল্প শুনব, সেই জন্যই কথা বলে নিয়েছিলাম প্রধান শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথ বেরার সঙ্গে।
1: আমি শ্রী রবীন্দ্রনাথ বেরা, প্রধান শিক্ষক কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। আমি এই বিদ্যালয়ে 2021 খ্রিস্টাব্দে 7ই মে থেকে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে কাজ করছি। এই বিদ্যালয়টি 1971 সালের মাননীয় বলাইচাঁদ মাইতি মহাশয়ের সহযোগিতায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সেই সঙ্গে এই বিদ্যালয়টি সুশৃঙ্খলভাবে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য কুলবেড়িয়া গ্রামের কর্তৃপক্ষ এবং গ্রামবাসীবৃন্দ সহ পার্শ্ববর্তী গ্রামের বহু গুণী ব্যক্তি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন বিদ্যালয়টি মাটির ছিল, কেউ খড় কেউ বাঁশ কেউ শারীরিক পরিশ্রম দিয়ে এই বিদ্যালয়টিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। 5 থেকে 7 জন শিক্ষক নিয়ে এই বিদ্যালয়টির পথ চলা শুরু হয়। সরকারিভাবে তারা বেতন হয়তো মাসে পেত না, ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন নিয়ে তারা এই বিদ্যালয়টিকে চালিয়ে যাচ্ছিলেন। সরকারিভাবে অনুমোদন পায় 1974 খ্রিস্টাব্দে। তারপর থেকে 7 জন শিক্ষক মহাশয় তারা সামান্য বেতনে এই বিদ্যালয়ের আচার্য হিসাবে কাজ করে যান। স্বাভাবিকভাবে এই বিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ একদিকে তমলুক ময়না রোড, একদিকে হলদিয়া মেছেদা, হলদিয়া দীঘা মেছেদা দীঘা রোডের সন্ধিক্ষণে অবস্থিত, ফলে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত, ফলে সরকারি সমস্ত কাজকর্ম এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন সরকারি মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেদিক দিয়ে বিদ্যালয়টির যথেষ্ট সুনাম আছে। বিদ্যালয়ের নামকরণের দিক দিয়ে বলতে গেলে বিদ্যালয়ের ঠিক সন্নিকটে একটি ভীম মন্দির আছে, ঐতিহ্যমণ্ডিত, এবং দীর্ঘদিন ধরে এই ভীম মন্দিরটি সবাই শ্রদ্ধার চোখে দেখে এবং ভীম ঠাকুরের পূজা হয়। দীর্ঘ 15 দিন ধরে মেলা হয় এবং বহু মানুষের সমাগম হয়। সেই ভীমদেবের নাম অনুসারে এই বিদ্যালয়ের নামকরণ হয়েছে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে বোর্ড এবং কাউন্সিলের সমস্ত ক্যাম্প এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুধু তাই নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে মিটিং সেই এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে থাকে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেন্টারটিও দুটি সেন্টার এই বিদ্যালয়ে চলতো, কিন্তু পড়াশোনার ক্ষতি হওয়ার কারণে বর্তমানে উচ্চ মাধ্যমিক সেন্টার এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এই বিদ্যালয়টি 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত আছে, বৃত্তিমূলক শিক্ষা আছে, ICT আছে, পাইলট প্রজেক্ট আছে। বৃত্তিমূলক শিক্ষার মধ্যে আছে 8+ এবং 10+। 8+-এ চলছে হেলথ কেয়ার, আমিন, এবং উচ্চ মাধ্যমিক স্তরে 10+ ক্যাটাগরিতে আছে সফটওয়্যার কোর্স, কম্পিউটার আছে। এখানে প্রায় 9 জন শিক্ষক শিক্ষিকা কাজ করেন, 8+-এ 2 জন শিক্ষক শিক্ষিকা কাজ করেন। পার্শ্ববর্তী গ্রাম কুলবেড়িয়া, চকশিকৃষ্ণপুর, উত্তর সোনামুই, নিমতৌড়ি, নারকেলদা, গণপতিনগর সহ পার্শ্ববর্তী গ্রাম থেকে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে ভর্তি হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব মেধাসম্পন্ন, শুধু মেধাসম্পন্ন তা নয়, তারা সাংস্কৃতিক দিক দিয়েও সমৃদ্ধ, খেলাধুলাতেও তারা সমৃদ্ধ। আমাদের বিদ্যালয় থেকে সাংস্কৃতিক বিভাগে ব্লক

0: জেলা এবং রাজ্য স্তরেও তারা পুরস্কৃত হয়েছে। শুধু তাই নয়, খেলাধুলাতেও এই বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে। ব্লক স্তরে, মহকুমা স্তরে, জেলা স্তরেও, সেই সঙ্গে রাজ্য স্তরেও একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রাখছে ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীবৃন্দ। এই বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও একটা নজর কাড়া। এই বিদ্যালয় থেকে বহু কৃতী ছাত্রছাত্রী তারা বিভিন্ন জায়গায় স্বমহিমায় প্রতিষ্ঠিত। 2015 সালে পাস করে এই বিদ্যালয় থেকে সুব্রত দুয়ারী নামক আমাদের ছাত্রটি আজকে বর্তমানে ইউএসএতে গিয়ে পোস্ট ডক্টরেট করছেন। সেই সঙ্গে আরও অনেক কৃতী ছাত্রছাত্রী আছে। সৈকত ভৌমিক 2002 সালে এই বিদ্যালয় থেকে পাস করে বর্তমানে একজন স্বনামধন্য চিকিৎসক হিসাবে উনি কাজ করছেন। অনির্বাণ সামন্ত 1996 সালে এই বিদ্যালয় থেকে পাস করে সেও ডক্টর হিসাবে কাজ করছে। শৈলেন দত্ত 1979 সালে এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে তিনিও ডক্টর হিসাবে কাজ করছেন। সোহন খাটুয়া, তিনি এমটেক করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, তিনিও একটি বিশ্ববিদ্যালয়ে স্বমহিমায় তিনি এই বিদ্যালয়কে অলঙ্কৃত করে যাচ্ছেন। কৃষ্ণেন্দু ঘোড়া 1996 সালে এই বিদ্যালয় থেকে পাস করেছে, তিনিও একজন বর্তমানে ডব্লিউবিসি এর অফিসার। এই বিদ্যালয় থেকে নবনীতা হাজরা 2012 সালে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়, বর্তমানে একজন স্বনামধন্য চিকিৎসক, এই বিদ্যালয়ের কৃতী ছাত্রী। এই ছাত্রীর জন্য আমরা গর্ববোধ করি। এই বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক হিসাবে নিজেকে গর্ববোধ করি। এই বিদ্যালয়ে আমি জয়েন করে নিজেকে ধন্য বলে মনে করছি, এই কারণে যে একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয়, সেই বিদ্যালয়কে আরো উন্নত স্তরে পৌঁছানোর জন্য আমি সদা সচেষ্টা আছি।
1: স্কুলের বিষয়ে আরো কিছু কথা জানালেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক মহাশয়।
2: আমি প্রশান্ত বেরা, ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের বাংলা বিভাগের সহকারী শিক্ষক। আমি আজ বিদ্যালয় শিক্ষার কয়েকটি দিক আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে দেয়। তাই স্কুলের পঠন পাঠন হওয়া উচিত আনন্দদায়ক, সহজ এবং জীবনমুখী। এর মূল লক্ষ্য হবে বোঝার আনন্দ, চিন্তা করার সুযোগ, বাস্তবে প্রয়োগ করা। ক্লাসরুম পরিবেশ হবে বন্ধুত্বপূর্ণ, সহানুভূতিশীল। শিক্ষকদের মধ্যে থাকবে সহযোগিতার মনোভাব, থাকবে ছাত্রছাত্রীদের প্রশ্ন করার স্বাধীনতা। পড়াশোনার পদ্ধতি হবে খেলার ছলে শেখা, হাতে কলমে কাজ, প্রযুক্তির ব্যবহার। মূল্যায়ন হবে ভীতিহীন, ক্রমাগত মূল্যায়ন। পড়ার পাশাপাশি থাকবে ছবি আঁকা, গান, খেলার মূল্যায়ন। অর্থাৎ স্কুলের মূল কাজ হবে শিশুর অন্তর্নিহিত প্রতিভার জাগরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, 7-8 বছর বয়সের মধ্যে অর্জিত দক্ষতা ও ধারণাগুলো শিশুর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে দেয়। এই ভিত্তি যত মজবুত হবে, পরবর্তী জীবনে শিশুটি তত বেশি সফল হবে। আমরা ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও অন্যান্য সম্মানীয় সহকারী শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় উপযুক্ত পরিবেশের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলায় অংশগ্রহণে এবং বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ করে চলেছি। ফলত বিভিন্ন উচ্চস্তরে ছাত্রছাত্রীরা অংশগ্রহণে সক্ষম হয়েছে। এজন্য ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের একজন সহকারী শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি।
1: জানেন, এই কথাগুলো শুনতে শুনতেই আমি কিন্তু বেশ বুঝতে পারছিলাম এই স্কুল সত্যি সব দিক থেকে শিক্ষিত করে তুলতে সচেষ্ট তার ছাত্রছাত্রীদের। নানান ট্রফি, মেমেন্টো ওদের প্রাপ্তিগুলোর সাক্ষী। আর সাংস্কৃতিক দিক থেকে কতটা এগিয়ে সেটা না হয় আপনারাই শুনে নিন।
3: নমস্কার, আমি অন্বেষা কুইলা, ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাঁশিওয়ালা।

0: বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি। শুনি, আমার নূতন নাম, এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি। মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে? সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি। সেকালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকায়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পায়নি কিছুই কোনো দিকে, বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে যে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিয়া, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানিনি সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি।
1: আমি কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী, ক্লাস টুয়েলভের লিপিকা মণ্ডল।

0: ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা এই স্কুলের মান আরও খানিকটা বাড়িয়ে দেয়। আমি জানি সেটা জানলে আপনারও ভীষণ ভালো লাগবে। চলুন প্রধান শিক্ষক মহাশয়ের থেকে সেই কথাটাই শুনে নেওয়া যাক।
1: বিদ্যালয়ের আরেকটি দিক নিয়ে আমি বলবো। আমাদের বিদ্যালয়ের কাছাকাছি নিমতড়ি তমলু উন্নয়ন সমিতি আছে। এই বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা ওই বিদ্যালয়ে পড়াশোনা করে, কিন্তু বিদ্যালয়টি সরকারিভাবে দশম শ্রেণী পর্যন্ত থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত না থাকায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে মাধ্যম দিয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দেয় এবং অনেক ছাত্রছাত্রী তারা ক্লাসও করে। কেউ ব্লাইন্ড, কেউ হিয়ারিং প্রবলেম, কেউ চলতে পারে না, কিন্তু তারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে ভর্তি হয় এবং সমহিমায় তারা উত্তীর্ণ হয়। এবং এই বিদ্যালয়ের যে কালচারাল ট্রুপ, আমাদের বিদ্যালয়ের কালচারটি উন্নত করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং এই এই বিদ্যালয়টিও আমাদের বিদ্যালয়ের সঙ্গে একবার একাত্ম হয়ে কাজ করে এবং আমরা সাদরে তাদের গ্রহণ করি। সেদিক দিয়ে বলতে গেলে আমি একজন প্রধান শিক্ষক, আমিও একজন 90% বিশেষভাবে সক্ষম ব্যক্তি। এই 90% প্রতিবন্ধকতা নিয়েও আমি দক্ষতার সঙ্গে এই বিদ্যালয়ে

0: প্রধান শিক্ষক হিসাবে কাজ করছি, এই বিদ্যালয়েরও সার্বিক উন্নয়ন কামনা করি একজন প্রধান শিক্ষক হিসাবে।
1: হ্যাঁ, ঠিকই শুনলেন। আর এই ছাত্রছাত্রীরাও কিন্তু স্কুলের এক একজন সম্পদ। ওরা প্রত্যেকে ভীষণ গুণী, ওদের প্রতিভাই ওদের শক্তি। ওদের নিজস্ব মিউজিক্যাল একটা গ্রুপ রয়েছে। এই যে এতক্ষণ যতগুলো গান আমরা শুনলাম, প্রত্যেকটাতেই যন্ত্রসঙ্গীতে কিন্তু ওরাই রয়েছে। তবলা বাজিয়েছে সুকুমার, আর সোমাশ্রীর স্বপ্নিল ও মধুমিতা ছিল অন্যান্য যন্ত্রসঙ্গীতে। এত সুন্দর করে সাংস্কৃতিক চর্চা করছে যারা, তাদের থেকে সক্ষম আর কেই বা হতে পারে। ওদের কথাই হচ্ছে যখন আরও দুটো গান শুনে নিই আমরা। যন্ত্রসঙ্গীতে ওরাই থাকবে, আর প্রথম গানটা শুনবো দ্বাদশ শ্রেণীর ছাত্রী অমৃতার কণ্ঠে, আর দ্বিতীয় গানটা গাইবে অনুষ্ঠা ও শ্রেষ্ঠা।

0: এরপর ঋষিকার কাছ থেকে শুনে নিয়েছিলাম একটা ভীষণ সুন্দর আবৃত্তি।
1: নমস্কার, জন্মান্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নব যুগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতা।

0: আলোক, যারা নিত্য কেবল হেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরের পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু, হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালীন দিরই কুলে, ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে ঘেয়াতরির পরে, হ্যারো কুঞ্জবনে নাচে ময়ূর কলাপ খানি তুলে, ওরে সাঙন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে।
1: একটা বিদ্যালয়ে সব দিক থেকে সুন্দর হয়ে ওঠার ক্ষেত্রে অবদান সেই বিদ্যালয়ের সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষেরই থাকে। শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা তো আছেই, পাশাপাশি কিন্তু অবদান সমানভাবেই থাকে প্রত্যেক অভিভাবকদের এবং বিদ্যালয়ের অশিক্ষক কর্মীদেরও। তেমনই একজন একসময় যিনি ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র আর এখন বহু বছর ধরে এই বিদ্যালয়ের অশিক্ষক কর্মী হিসেবে কাজ করছেন।
2: নমস্কার, আমি শ্রী ভৃগুরাম দ্বারি, কুলবেড়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের একজন চতুর্থ শ্রেণীর কর্মী। আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1971 সালের 2 জানুয়ারি, আর ভাগ্যক্রমে আমার জন্মসালটাও 1971। যাই হোক, স্কুলটি প্রথমে যখন শুরু হয় 4-5টি রুম নিয়ে টালির ঘর, খুবই ছোট্ট আকারে ছিল, 4-5 জন স্যার নিয়ে স্কুলটি শুরু হয়। এইভাবে চলতে থাকে, ধীরে ধীরে স্কুলটি বড় হয়। আর প্রথমে যখন স্কুলটি হয় প্রথমে 1-2টা রুম নিয়ে পাকা রুম হয়েছিল, এখন সেখানে আমাদের স্কুলের প্রায় 4টি বিল্ডিং আছে, 3-4 তলা করে 4টি বিল্ডিং রয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি স্কুলটি ভবিষ্যতে আরও যাতে বড় আকার ধারণ করে।
1: এমন স্কুলগুলোর কথা জানলেও ভালো লাগে। ভালো থাকুক এমন বিদ্যালয়, আরও সফলতা পাক কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ, এগিয়ে চলুক প্রত্যেক ছাত্রছাত্রীরা। আর সুকুমার সোমাশ্রী স্বপ্নীলেরাও তাদের প্রতিভার আলো ছড়িয়ে দিক সর্বত্র। ছাত্রছাত্রীদের কাছ থেকেই আরও একটা সমবেত গান শুনে শেষ হয়েছিল আমার কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে কাটানো দিনটা।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নজরুল গীতি, শিল্পী বিপাশা নন্দী নাগ।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী বিপাশা নন্দী নাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আধুনিক গান, শিল্পী মৌসুমী দাস। প্রথম গানটির গীতিকার জ্যোতির্ময় বলেল।

এর কণ্ঠে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

57.57 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী।

এতক্ষণ বাঁশিতে লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। প্রথমে কলঙ্কিনী কঙ্কাবতী ছবির দুখানি গান আপনাদের জন্য। প্রথম গানটির শিল্পী পারভিন সুলতানা।

কনকিনী কঙ্কাবতী ছবির গান শুনছিলেন। এবারে আরাধনা ছবি থেকে দুখানে গান, প্রথমে লতা মঙ্গেশকর।

0: और आज
1: লতা মঙ্গেশকর এবং রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে শুনছিলেন আরাধনা ছবির গান। এবারে দাদার কীর্তি ছবির দুখানি গান। প্রথম গানটি অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতির দ্বৈত কণ্ঠে।

দাদার কীর্তি ছবির গান শুনছিলেন। গীতাঞ্জলির প্রচার তরঙ্গে ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠানের এই পর্যায়ে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন আধুনিক গান। প্রথম আধুনিক গানটি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

ইন্দ্রাণী সেনের কণ্ঠে গানটি শুনলেন। ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে আসছে, যেতে যেতে রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি রইল আপনাদের জন্য।

রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

মৌসুমি সোম মজুমদার। 8:05 নজরুলগীতি শ্রুতি মেধা দাসের কণ্ঠে। 8:20 কথিকা আমার বাবা সুধীন দাশগুপ্ত, বলেছেন সৌম্য দাশগুপ্ত। সকাল 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান অপরাজিত, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও পৌলমী বাগ। 12:00 আধুনিক গান কৌশিক গোস্বামীর কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী মানিক দাস বাউল। 12:35 উনজমির দুনো ফসল, উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, রূপান্তরকামী অভিনেতা রঞ্জন বসুর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস। 2:30 ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য রামধনু কলম, মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা নবম শ্রেণীর জন্য। উপস্থিত থাকবেন শ্রী নেতাজি ভবন বিদ্যাপীঠের শিক্ষক সব্যসাচী ধর ও বিজয়ী শিক্ষার্থীরা। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি পরিবেশনায় গোবিন্দ মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রথমে সুখী পরিবারে গৃহিণীদের ভূমিকায় বিষয় বলবেন কনক সরেন, এরপর লোকগীতি পরিবেশনায় ফিলিপ মান্ডি, বিজয় হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:40 কৃষি কথার আসর, প্রথমে খরিফ ভুট্টার চাষ, এ বিষয়ে সঞ্জয় ভট্টাচার্য সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর আমাদের রাজ্যে সুস্থায়ী ও ওষুধি গাছপালা চাষ, সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর সুনীল কোঠারির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় গল্প হলেও সত্যি, পায়ের শিরা মনের কথা বলে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার অভিক ভট্টাচার্য, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম ভট্টাচার্য। 9:30 অনুরোধের আসর, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন কৌশিক গোস্বামীর কণ্ঠে। 10:45 নজরুলগীতি শিল্পী শ্রুতি মেধা দাস। 11:00 শুনবেন লোকগীতি পরিবেশনায় মানিক দাস বাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী বিভাস সাংহাই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। 6:25 রবীন্দ্রসঙ্গীত ঋতভ মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস। 6:45 ভজন কৌশিক গোস্বামীর কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনে দেবার্গ সাহা। 8:30 নজরুলগীতি শ্রুতি মেধা দাসের পরিবেশনায়। 8:45 আধুনিক গান শিল্পী মিতা সেনগুপ্ত। 9:10 রাসধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী বিভাস সাংহাই। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:15 আধুনিক গান কৌশিক গোস্বামীর কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 6:30 গোল গুলশান। 7:10 শিল্প সংলাপ, বর্তমানে কর্মক্ষেত্রে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে ডক্টর কিংসুক সরকারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্বাল। সন্ধ্যে 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94%, সবচেয়ে কম 62%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী অথবা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের

জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা না থাকলেও সমুদ্রের ঢেউয়ের স্ফীতির একটি সতর্কবার্তা রয়েছে। তাতে জানানো হয়েছে, 29 জুন রাত 11:30 পর্যন্ত 19 সেকেন্ড থেকে 22 সেকেন্ড সময়সীমার মধ্যে 0.9 মিটার থেকে 1.1 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ থাকতে পারে। ঢেউয়ের এই উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।